0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ মঙ্গলবার, 10ই ভাদ্র, 1433 বঙ্গাব্দ, 11ই রবিউল আউয়াল, 1448 হিজরি, 25শে আগস্ট, 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় আমি পল্লী মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ টিউজডে, দ্য 10th অফ ভাদ্র, দ্য 11th অফ রবিউল আউয়াল অ্যান্ড অগস্ট দ্য 25th। The news read by Shamsur Rahman. First, the headlines. Cabinet approves draft of Armed Police Battalion Act 2026. Prime Minister directs feasibility study on reintroducing universal stipends for girls. High Court upholds death sentence of two convicts and commutes for four in Nusrat murder case. Bangladesh and India discuss reopening border hearts and operationalizing land ports to boost trade. Next year's SSC exam to begin on 14th March. US announces new sanctions against Iran, asks allies to join. And Bangladesh high performance team beat Victoria's CA by 5 wickets in 11th match of top T20 cricket series in Darwin of Australia. Now the details. Government has approved a draft law proposing expanded authorities of Armed Police Battalion, APBN, empowering it to combat terrorism, human and drug trafficking and rape. A cabinet meeting chaired by Prime Minister Tariq Rahman at Secretariat in the capital yesterday gave the final approval to the proposed APBN Act 2026 by scrapping an ordinance framed in 1979 to form the Special Police Unit. According to a cabinet division statement, the Home Ministry drafted the proposed law aimed to make the unit more people-friendly while retaining the validity of actions taken under the existing ordinance. The new law would empower the unit to investigate criminal offences and conduct related proceedings subject to the Code of Criminal Procedure and other prevailing laws. Prime Minister Tariq Rahman has asked the authorities concerned to assess the feasibility of reintroducing universal stipends for female students from class 6 to the undergraduate level. He gave the directive at a meeting of the Prime Minister's Education Assistance Trust at the Secretariat yesterday. The meeting stressed preparing a clear proposal, analysing the possible cost, number of beneficiaries, implementation mechanism, and expected social and educational impacts of reinstating the universal stipend program for girls. Providing stipends to boys based on merit and eligibility was also discussed in the meeting. The meeting discussed two alternative approaches to implementing the midday meal program. The Prime Minister directed to launch pilot projects in two separate districts following that two alternative approaches to assess their effectiveness, feasibility and potential outcomes. The High Court has upheld the death sentences of two convicts in Nusrat murder case. It also commuted the death sentences of four other convicts to life imprisonment and acquitted 10 others, initially sentenced to death by lower court concerned. The High Court bench of Justice Bishwadev Chakraborty and Justice K.M. Rashiduzzaman Raja pronounced the verdict yesterday. The condemned convicts are S.M. Shirajuddaula, expelled principal of Shonagaji Islamia Senior Fazil Madrasa, and Shahadat Hussain alias Shamim. Bangladesh and India have discussed measures to remove trade barriers and further expand bilateral commerce. The two sides to this end focused on reopening closed border hearts, fully operationalizing land ports, and easing restrictions on yarn imports through land routes. A meeting between Commerce, Industries and Jute and Textile Minister Khandokar Abdul Muqtadir and Indian High Commissioner Dinesh Trivedi at the Secretariat discussed these issues yesterday. After the meeting, the Commerce Minister said, the meeting proposed the formation of a joint task force to increase cooperation between businessmen of the two countries and the development of digital infrastructure. Indian High Commissioner Dinesh Trivedi said, despite some differences between the two countries on political and economic issues, people of both the countries want development and progress. The secondary school certificate SSC examinations for 2027 will begin on 14th March. The Inter Education Board Examination Controllers Committee published the schedule yesterday following an order issued by the ministry. According to the schedule, the theoretical examinations will end on 15th April, while the practical examinations will be completed by 22nd April. This is Bangladesh Betar giving you the news. President Mirza Fakhrul Islam Alamgir has sought Saudi Arabia's cooperation and support for Bangladesh amid the current global energy crisis. He sought the cooperation while Ambassador of Kingdom of Saudi Arabia to Bangladesh, Dr. Abdullah Jafar H. bin Abiyah, paid a courtesy call on him at Bangobhavan in the capital yesterday. The president also urged Saudi authorities to make the Hajj more convenient for Bangladesh nationals. In response, the Saudi ambassador assured that his country would continue support to energy, trade and investment sectors. Chinese President Xi Jinping has congratulated Mirza Fakhrul Islam Alamgir on his inauguration as 23rd President of Bangladesh, expressing readiness to work with him to further deepen the comprehensive strategic cooperative partnership between the two countries. In a congratulatory message yesterday, Xi Jinping said China and Bangladesh are neighbors enjoying a long-standing friendship and their bilateral relations have withstood the test of changing international circumstances. Over the past 51 years since the establishment of diplomatic relations, the two countries have always respected and treated each other as equals, supported each other on issues concerning their respective core interests and major concerns, and pursued their paths towards modernization hand in hand, he said. U.S. Treasury Secretary Scott Bessent has announced new sanctions on Tehran to sever every economic lifeline that sustains Iran, saying President Donald Trump is asking U.S. allies to join the measure. The announcement came after Iran issued a warning that vessels violating its rules for transiting the Strait of Hormuz could face restrictions including fines, detention or confiscation. Iran's security chief Mohsen Rezai warns that if Trump's economic war continues, Tehran will halt all oil exports from the Gulf and treat any country's support for U.S. sanctions as an act of war. Iran's foreign minister said Oman's foreign minister Said Badr al-Busaidi will travel to Tehran today for meetings with Iranian officials over the Strait of Hormuz. At least 47 people were killed and 22 more injured in an overnight gang raid on a neighborhood overlooking Haiti's capital of Port-au-Prince. The United Nations Integrated Office in Haiti yesterday said estimates could still change. The hillside community of Kenskov, in a strategic position overlooking routes into the capital, has suffered a dozen attacks by armed gangs since last year, forcing thousands to flee their homes. Cricket and Bangladesh High Performance Team continued their winning streak by defeating Victoria Academy by 5 wickets in the 11th match in the top T20 tournament in Darwin yesterday, Australia. Bangladesh will take on Adelaide Strikers in their fourth match at Darwin today. The match is scheduled to start at 3:30 p.m. Bangladesh time. Dhaka Meteorological Office says the low-pressure area over Northwest Bay and adjoining coastal area moved northwestwards and now lies over Gangetic West Bengal and adjoining areas of North Odisha and Northwest Bay. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Pyra have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Mamunsingh, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Cabinet approves draft of Armed Police Battalion Act 2026. Prime Minister directs feasibility study on reintroducing universal stipends for girls. High Court upholds death sentence of 2 convicts and commutes for 4 in Nusrat murder case. Bangladesh and India discuss reopening border huts and operationalizing land ports to boost trade. Next year's SS exam to begin on 14th March. US announces new sanctions against Iran, asks allies to join. And Bangladesh high-performance team beat Victoria CA by 5 wickets in 11th match of top NT20 cricket series in Darwin of Australia. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
0: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Khobor porchi Brishti Akhtar. Strengthening Higher Education Through BNQF and Accreditation শীর্ষক এক সেমিনার গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে জাতীয় যোগ্যতা কাঠামো, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এবং অ্যাক্রিডিটেশনের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত, আন্তর্জাতিক মানদণ্ডের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, দক্ষ গ্রাজুয়েট এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল IQSE এর আয়োজন করে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান সরকার এতে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ও IQSE এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদ রেজা এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও IQSE এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ডক্টর মুরাদ আহমেদ ফারুক সেমিনারের রিসোর্স পার্সন হিসেবে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম প্রণয়ন এবং অ্যাক্রিডিটেশন প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। IQSE এর পরিচালক ডক্টর নওশিন জাহানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর শামীম আহমেদ কামালউদ্দিন, IQSE এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জহুরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে গতকাল নগরীর 24 নম্বর ওয়ার্ডে ফগিং ও লার্ভিসাইড স্প্রের মাধ্যমে মশক নিধন কর্মসূচি পালিত হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মিরাজুর রহমান মিরাজ প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এদিকে খুলনায় ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ রূপ ধারণ করায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে গতকাল খুলনা মহানগর যুবদলের উদ্যোগে নগরের 20 নম্বর ওয়ার্ডে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়। মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল মজিদ সুমন প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। ওয়ার্ড যুবদলের আহ্বায়কের সভাপতিতে সোনাডাঙ্গা থানা বিএনপি সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। 2025-26 অর্থবছরে তুলা গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় তুলা চাষ সম্প্রসারণের

0: পরে কৃষকদের মাঝে শিমুল তোলা চারা এবং বীজ, সার ও কীটনাশক সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। যশোর অভয়নগর উপজেলার একটি অভিজাত রেস্টুরেন্টে গতকাল সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রসুল এতে প্রধান অতিথি ছিলেন। সভায় মাদক নির্মূল, সড়ক উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ সহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান ও সাংবাদিকতার ভূমিকা তুলে ধরে আলোচনা করা হয়। প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালায় একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে গতকাল 400 জনের মধ্যে লিচুর চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব চারা বিতরণ করেন। ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি খুলনা যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, হামদ ও নাত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আজ বিকেল 3:30 খুলনা শিশু একাডেমিতে ক গ্রুপে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং খ গ্রুপে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল সকাল 9:30 খুলনা শিশু একাডেমিতে হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক গ্রুপে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী, খ গ্রুপে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী এবং গ গ্রুপে অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। উল্লেখ্য, প্রতিযোগিতা শুরুর 15 মিনিট পূর্বে উপস্থিত হয়ে প্রতিযোগীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। খেলার খবর, ফুটবল। মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর ফুটবল মাঠে 16-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় কুষ্টিয়া ফুটবল একাদশ 1-0 গোলে আমজুপি ঈদগাপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজপাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় বিনোদপুর ইউনিয়ন একাদশ 2-0 গোলে রাজাপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করেছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে মীরমুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় গতকালের খেলায় বাংলা ডিসিপ্লিন 2-0 গোলে শিক্ষা ডিসিপ্লিনকে এবং সমাজবিজ্ঞান ডিসিপ্লিন ও এটি ডিসিপ্লিনের মধ্যকার অপর খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। ঢাকা আবহাওয়া জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান সাইফুল ইসলামের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন রফিকুর রশিদ।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: শুনবেন শাম্মী আক্তারের কণ্ঠে গান। গানের কথা সাজিয়েছেন আবিদ আনোয়ার।

এতক্ষণ শুনলেন দেশের গান, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। প্রথম গানটি শুনবেন সালাউদ্দিন খানের কণ্ঠে। গানটির গীতিকার অচিন্ত্য কুমার ভৌমিক এবং সুর করেছেন প্রদীপ রাহা।

শুনবেন শেখ আলী আহমেদের সুরে সাহারা ইরানি পিয়ার কণ্ঠে গান। আর এই গানটির কথা সাজিয়েছেন সালমা পারভিন মুন্নী।

শুনবেন গাজী সালাউদ্দিন বাপ্পির কণ্ঠে গান। এই গানটির কথা সাজিয়েছেন কাশেদুজ্জামান সেলিম এবং সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপথ সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। শেখ আব্দুস সালামের কণ্ঠে এবারের গানটি শুনে আসব। গানের কথা সাজিয়েছেন শেখ হাসান এবং সুর করেছেন শেখ আব্দুস সালাম নিজেই।

শুনবেন খান মোস্তফা কামালের কথায়, এস এম বাহলুল করিমের কণ্ঠে গান। এই গানটি সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

এই গানটির মাধ্যমে শেষ হলো স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা কেন্দ্র থেকে বাংলা খবর রিলে করে শোনানো হবে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন 2026 খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন এনে এই অনুমোদন দেওয়া হয়। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত মন্ত্রিসভার 18তম বৈঠকে আইনটির খসড়ায় অনুমোদন দেওয়া হয়। খসড়া আইনে বলা হয়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশ বাহিনীর অধীনে পরিচালিত হবে। পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক এই বাহিনীকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করবেন। আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতির প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশ দেন। বৈঠকে মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহাল করা হলে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং এর প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের উপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ছেলেদের শিক্ষা উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। আলোচনায় মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষা জীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সর্বজনীন উপবৃত্তির ইতিবাচক প্রভাবের বিষয়টি উঠে আসে। বৈঠকে বিদ্যালয় পর্যায়ে মিড ডে মিল কার্যক্রমের ব্যবস্থাপনা, খাবারে পুষ্টিমান এবং শিশুদের জন্য নিরাপদ খাদ্য প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন ও অন্য 10 আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে গতকাল বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড বহাল রাখা আসামিরা হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন স্বামী। এই রায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নুসরাতের মা। একই সঙ্গে তিনি পরিবারের নিরাপত্তার দাবি জানান। 2027 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষা আগামী বছর 14 মার্চ থেকে শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক আদেশের প্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি গতকাল পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করে। সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা 15 এপ্রিল শেষ হবে এবং সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা 22 এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে আগামী 2রা সেপ্টেম্বর এবং সারাদেশে একযোগে শ্রেণী কার্যক্রম শুরু হবে 23 সেপ্টেম্বর থেকে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালা অনুযায়ী কোন ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল SSC ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। বাংলাদেশে 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে দুদেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করতে রাষ্ট্রপতির সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। গতকাল এক অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিন ধরে বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও এই দ্বিপক্ষীয় সম্পর্ক অটুট রয়েছে। ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরমেন্স দল আজ তাদের চতুর্থ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 3:30 খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশি উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালি। স্টুডিওর ঘড়িতে এখন সকাল ৯:০৫ বরাবরের মতন চলে এসেছি আপনাদের প্রিয় কিছু অনুরোধের গান নিয়ে ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালিতে। এই মেঘাচ্ছন্ন সকালে এবং এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় আমাদের কাছে এসে পৌঁছেছে আপনাদের লেখা দুটি চিঠি। প্রথম চিঠিতে লিখেছেন পলাশ কুমার সরকার, কাঞ্চননগর, ডুমুরিয়া থেকে। তিনি লিখেছেন, আমার প্রিয় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আমার পছন্দের জনপ্রিয় রূপালী অনুষ্ঠানে আমাদের সবচেয়ে প্রিয় আপুরা কেমন আছেন? আমি জানাতে চাই আমি ভালো আছি। আপনাদের সাথে রয়েছি আমি পল্লি মণ্ডল। জীবনের চলার পথে আমার জীবনে সবচেয়ে বড় কষ্ট আর বেদনা হলো এই সুন্দর পৃথিবীতে আমার প্রিয়জনকে হারানোর ব্যথা। সে আজ অন্যের আকাশে শুধুই চাঁদ, আর আমার মনের আকাশে শুধুই মেঘ আর আলোর শূন্যতার অন্ধকার। তাই নিজেকে একটু শান্ত রাখার জন্য প্রতিদিন খুলনা বেতারে আমার জীবনের একমাত্র রূপালি অনুষ্ঠানে আমরা মায়ের সমান আপুদের উপস্থাপনা শুনি। অসংখ্য ধন্যবাদ পলাশ কুমার সরকার। দেখেনি উনি কি অনুরোধ করেছেন। উনি অনুরোধ করেছেন মিথ্যার অহংকার ছায়াছবি থেকে এন্ড্রু কিশোরের কণ্ঠে গানটি। তো চলুন শুনে আসি তার অনুরোধের গানটি।

আমাদের হাতে কিন্তু আরও একটি চিঠি আছে, এবং সেই সাথে শ্রোতা বন্ধুদের জানিয়ে দিতে চাই যে আমাদের সাথে কিন্তু চাইলে আপনারা ফোন ইন পর্ব কথা বলতে পারেন। আমাদের ফোন করার ঠিকানা 01974121970, এবং এছাড়াও আপনারা আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের চিঠি লেখার ঠিকানা বাংলাদেশ বেতার খুলনা প্রযত্নে আঞ্চলিক প্রচালক 9000। তো আমাদের কাছে আরও একটি চিঠি রয়েছে, চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ বিল্লাল শেখ, এবং তার সাথে রয়েছেন রুশিয়া খানম মেরি তোয়া তাবা মিসকিন আলী শেখ। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে চিঠি পাঠানোর জন্য। তবে শ্রোতা চিঠিতে একটু অভিযোগই জানিয়েছেন যে তাদের পছন্দের গান আমরা শোনাতে পারিনি, তার জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের জানিয়ে দিতে চাই যে আমরা আপনাদের প্রিয় গানটি সবসময় শুনিয়ে দেবার চেষ্টা করি। আপনারাও অনুরোধ আমাদেরকে জানাতেই থাকবেন, আমরা চেষ্টা করব আপনাদের অনুরোধের গানটি বাজিয়ে দিতে। তো উনি অনুরোধ করেছেন পিস ঢালা পথ এই ছায়াছবি থেকে শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে এই গানটি, তো চলুন শুনে আসি।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1-6-2-6-3 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।
2: এবারের গানটির অনুরোধ করেছিলেন মিস কিন চুয়াডাঙ্গা থেকে। আম্মাজান ছায়াছবি থেকে আয়ুব বাচ্চুর কণ্ঠে এই গানটি।

0: এবারে আপনাদের সাথে কথা বলার পালা। আপনারা আমাদের সাথে ফোন ইন পর্বে যুক্ত হতে পারেন। আমাদের সাথে কথা বলার ঠিকানা 01974121970, এবং এছাড়াও আমাদের কাছে আপনারা চিঠি লিখতে পারেন। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা রূপালী প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, 9000। তো দেখে নিই কে রয়েছেন আজকে আমাদের সাথে প্রথম বন্ধু। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? পাংশা থেকে। হ্যাঁ বলুন, কোন গানটি শুনতে চান?
1: আমার পছন্দের কবি মৌসুমি, শিল্পী আগুন। আর গানের কথা, সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না, গানটি শোনাবেন আমার সাথে?
0: অসংখ্য ধন্যবাদ, আমরা চেষ্টা করব আপনার অনুরোধের গানটি শুনিয়ে দেবার জন্য। আমাদের কাছে ফোন করার ঠিকানা 01974121970। কে রয়েছেন আমাদের সাথে?
1: হ্যালো।
0: হ্যালো,
1: আদাব পল্লী বন্ধু দিদি।
0: আদাব ভাই, ভালো আছেন?
1: ভালো আছি, আমি মিলন বাবু, বাইরা বাজার।
0: হ্যাঁ ভাই বলুন, কোন গানটি শুনতে চান?
1: গান শুনাবেন, ছবির নাম কসাই,
0: আমরা চেষ্টা করব আপনার অনুরোধের গানটি শুনিয়ে দেবার জন্য, অত্যন্ত জনপ্রিয় একটি গান। দেখি কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো,
1: আসসালামু
0: আলাইকুম সালাম, কে বলছেন?
1: আপু ভালো আছে?
0: হ্যাঁ আমরা ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আমরা চেষ্টা করি শুনিয়ে দেবার জন্য, যেহেতু আমাদের ফোন ইন পর্বেও কথা বলতে হয় এবং আমাদের আরো কিছু তথ্য প্রদান করতে হয়, সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করি আপনাদের অনুরোধের গানটি শুনিয়ে দেবার। তো আপনার অনুরোধটি জানাবেন।
1: অনুরোধ হলো শাহাবের নাম কসাই। শাহাবের নাম কসাই।
0: আচ্ছা, আরো একজন কসাই সিনেমার অনুরোধ করেছেন, তো চেষ্টা করব আপনাদের অনুরোধের গানটি শুনিয়ে দেবার জন্য। কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ বলুন দাদা, কোন গানটি শুনতে চান? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আমরা চেষ্টা করব আপনার অনুরোধের গানটি শুনিয়ে দেবার জন্য। আমাদের কাছে আপনারা ফোন ইনে অনুরোধ জানান এবং আমরা চেষ্টা করি আপনাদের অনুরোধের গানটি শুনিয়ে দেবার। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: মোহাম্মদ তৌহিদ হোসেন, পাবনা থেকে।
0: বলুন ভাই, কোন গানটি শুনতে চান?
2: গান শোনাবেন কুসুম কলি, কুসুম কলি ছবি থেকে রোনা লাইলার কণ্ঠে,
0: বন্ধুর কাছে মনের কথা কেমনে পৌঁছাইতাম। হ্যাঁ আমরা চেষ্টা করব, আপনাদের কথা কিন্তু আমাদের কাছে অবশ্যই পৌঁছে গেছে এবং আমরা আপনাদের কথা রাখারও চেষ্টা করি। হ্যালো, কে বলছেন? শুভ সকাল, পলাশ কুমার সরকার। হ্যাঁ দাদা বলুন। ডুমুরিয়া। হ্যাঁ
2: দিদি, আমার দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ,
0: অসংখ্য ধন্যবাদ আমাদেরকে চিঠি পাঠানোর জন্য। আপনাদেরকে ধন্যবাদ, আপনার অনুরোধের কথাটি বলবেন।
2: দিদি আমাকে গান শোনাবেন ওই মন মনে না কবি থেকে, খালি রেশন মিলুর কণ্ঠে, একোটা একোটা আমি বড় আশায়।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আমরা চেষ্টা করব এবং আমাদেরকে আপনারা চিঠি পাঠাবেন, ফোন করবেন এবং আপনাদের অনুরোধ জানাবেন। হ্যালো
3: দিদি
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: দিদি কথা বলছি দীপঙ্কর, নন্দন প্রতাপ
0: খুলনা থেকে। হ্যাঁ দাদা বলুন, কোন গান
3: শুনতে চান? আমাকে গান শোনাবেন জিনুক মানা সাহেব থেকে, এন্ড্রু গ্রহণের কণ্ঠে, আমি টুকটিও না
0: হ্যাঁ অত্যন্ত জনপ্রিয় একটি গান, অনেকদিন পরে এই গানটির অনুরোধ আসলো। সুন্দর সুন্দর গানের অনুরোধ করলে আসলে আমাদেরও ভালো লাগে, কারণ আপনাদের সাথে আমরাও সেই গানটি শুনতে পারি। কে রয়েছেন আমাদের সাথে?
4: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম,
4: কথা বলছি লাবণ্য একটা মিষ্টি মালবাড়িয়া প্রেস থেকে।
0: হ্যাঁ, কোন গানটি শুনতে চান?
4: প্রেমের সমাধি, ছায়াছবি থেকে ইন্দ্রকিশোরের কণ্ঠে গান শোনাবেন।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা নিয়ে নিচ্ছি আজকের শেষ ফোন কল, দেখি সর্বশেষ কোন বন্ধু আমাদের সাথে রয়েছেন। কে বলছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ দাদা, বলুন কোন গানটি শুনতে চান?
5: গান শোনাবেন অবিশ্বাস ছায়াছবি থেকে, কিশোর কুমার এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আমাদের ফোন ইন পর্বের কথা এ পর্যন্তই। আমরা আবার গানে ফিরে যাচ্ছি। এবারে আমরা শুনে আসব স্বজন ছায়াছবি থেকে পলাশের কণ্ঠে গানটি। আর এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন সিন্ধুস্বর রায়, রূপসা খুলনা থেকে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। শুনবেন দিল ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলুর কণ্ঠে গান। আর এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।

এবারের ছায়াছবি গোলাগুলি। এই ছায়াছবি থেকে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন আব্দুর রইফ, শাহজাহানপুর, বগুড়ার বন্ধু।

এই গানটির মাধ্যমে শেষ হলো ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং। এতে আজ বিলাস খানি টোরি নাগে খেয়াল শুনবেন শিল্পী রবীন্দ্রনাথ মল্লিক।

শুনলেন উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রঙে। বিলাসী খান টরি খেয়াল। সকাল 9:59 অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি পল্লী মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বিলাসী খান টরি খেয়াল। সকাল 9:59। অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি, পল্লী মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি পল্লী মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আলাইকুম, দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। ফারহানা। পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬ এর খসড়া নীতি ও চূড়ান্ত গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিভাগে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৮তম বৈঠকে খসড়া আইনে বলা হয় আমলা অধীনে পরিচালিত হবে। পুলিশের একজন অতিরিক্ত মহানিকে করবেন। আইনে বিশেষ আদালত পদ্ধতির প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পিং। একই সঙ্গে দুদেশের সহযোগিতামূলক গভীর করতে রাষ্ট্রপতি কাজ গতকাল এক অভিনন্দন পিং বাংলাদেশ ও চীন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও এই স্বাস্থ্য পরিবার আদালত গঠন এবং বিচার পদ্ধতির প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে দুদেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করতে রাষ্ট্রপতির সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। গতকাল এক অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিন ধরে বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও এই দ্বিপক্ষীয় সম্পর্ক অটুট রয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন রোগের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অবিলম্বে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সেমিনারে একথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জটিল রোগ ও সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, সরকারের সঙ্গে আলোচনা ও পরামর্শ করেই স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। সিইসি বলেন, বিগত সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়নি, সেই কারণে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে নির্বাচন কমিশন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। জাতীয় সংসদে ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন সম্পর্কে তিনি বলেন, ৯০ দিনের মধ্যে এই আসনের নির্বাচন আয়োজনে কমিশন কাজ করছে। ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা আগামী বছর ১৪ মার্চ থেকে শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক আদেশের প্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি গতকাল পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করে। সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা ১৫ এপ্রিল শেষ হবে এবং সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২২ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ২রা সেপ্টেম্বর এবং সারা দেশে একযোগে শ্রেণী কার্যক্রম শুরু হবে ২৩শে সেপ্টেম্বর থেকে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালা অনুযায়ী কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল এসএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গতকাল এক সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞার ব্যাপকতা তুলে ধরে বলেন, তেহরানের জন্য সব ধরনের অর্থনৈতিক সরবরাহ ব্যবস্থা খর্ব করা হবে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে ওয়াশিংটনের মিত্র দেশগুলোর সহায়তা কামনা করেছেন। এদিকে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মহাজেরানি বলেছেন, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে মোকাবেলা করা যায় সে ব্যাপারে ইরানের নেতৃত্ব দেশের জনগণের প্রতি দিক নির্দেশনা দেবেন। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরমেন্স দল আজ তাদের চতুর্থ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা ৩:৩০টায় খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাইতুল মুকাররম জাতীয় মসজিদ ঢাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পক্ষকালব্যাপী আয়োজনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন। এ অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হবে সন্ধ্যা 7টায়। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান বেলা 2:05। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল 4:05। সঙ্গীতানুষ্ঠান সালমা জাহানের কণ্ঠে দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15। আধুনিক গান শুনবেন জামিউর রহমান লেমনের কণ্ঠে দুপুর 12:30 এবং নাহিদ সুলতানার কণ্ঠে দুপুর 2:30। ছায়াছবির গান শুনবেন দুপুর 2:05। নজরুল সঙ্গীত শুনবেন রাতুল হালদারের পরিবেশনায় দুপুর 2:40। রবীন্দ্রসঙ্গীত শুনবেন অনিতা দাসের পরিবেশনায় দুপুর 12:20। লালনগীতির অনুষ্ঠান অচিন পাখি শুনবেন সন্ধ্যা 6:10। পল্লীগীতি শুনবেন হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে দুপুর 12:40 এবং তৌহিদা আক্তার রাত্রির কণ্ঠে দুপুর 2:50। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি রুবাইয়া রাহদিন। রিভাইজড পোস্ট গ্রাজুয়েট অর্ডিন্যান্স, মিড টার্ম এক্সাম অ্যান্ড ট্রেজার স্টাডি শীর্ষক এক ভ্যালিডেশন কর্মশালা খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে গতকাল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, পোস্ট গ্রাজুয়েট পর্যায়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন একাডেমিক নীতিমালা ও মূল্যায়ন পদ্ধতিকে সময়োপযোগী করা জরুরি। রিভাইজড পোস্ট গ্রাজুয়েট অর্ডিন্যান্সের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও মানসম্মত হবে। একই সঙ্গে মিড টার্ম পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও শিক্ষার অগ্রগতি মূল্যায়নের সুযোগ তৈরি হবে। উপাচার্য বলেন, ট্রেজার স্টাডির মাধ্যমে গ্রাজুয়েটরা কর্মক্ষেত্রে কেমন করছে, তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কতটা কাজে লাগছে এবং বিদ্যমান কারিকুলাম থেকে তারা কতটা উপকৃত হচ্ছে সে বিষয়ে বাস্তব ভিত্তিক তথ্য পাওয়া যাবে। এসব তথ্য কাজে লাগিয়ে কারিকুলাম ও একাডেমিক কার্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনা সম্ভব হবে। উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ খান ও ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুন নবী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। আইকিউএস এর পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে শিক্ষা স্কুলের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক, আইকিউএস এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ডক্টর এস এম তহিদুর রহমান, উপ রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল ইসলাম সিদ্দিকী, শিক্ষা স্কুলের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর আবদুল্লাহ আল নাহিদ সহ বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিনের প্রধান, হলের প্রভোস্ট এবং বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালকগণ অংশগ্রহণ করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের 2026-27 শিক্ষাবর্ষের স্নাতক, স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী 16 ও 18 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় গতকাল এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডক্টর এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী 17 ডিসেম্বর সিওডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সি ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিন সমূহ। আর ডি ইউনিটের আওতায় রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিন সমূহ। 18 ডিসেম্বর এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিন সমূহ। বি ইউনিটের আওতায় রয়েছে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিন সমূহ। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য নির্দেশনা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। সংবেদনশীল গণমাধ্যম সংলাপ ও করণীয় শীর্ষক এক বিভাগীয় সংলাপ গতকাল খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সংলাপে নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক সংবাদ পরিবেশন, জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা এবং সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা ম্যানুয়ালের সঙ্গে পরিচিত করা হয় এবং সংবাদ ও সম্পাদকীয় কাজে এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এর অধ্যয়ন বিভাগের প্রধান, খুলনা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইনফ্লুয়েন্সিং ক্যাম্পেইন ও কমিউনিকেশনস বিভাগের পরিচালক এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বিভাগীয় সমন্বয়ক সংলাপে উপস্থিত ছিলেন। প্রায় 50 জন সাংবাদিক ও মিডিয়া পেশাজীবী এতে অংশ নেন। গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা গতকাল সাতক্ষীরার কলারোয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহণে সচেতন হওয়া ও দ্রুত মামলা নিষ্পত্তি করতে ইউপি চেয়ারম্যানদের ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক ও যুব উন্নয়ন কর্মকর্তা সহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগণ এ সময় উপস্থিত ছিলেন। বাংলা কিউআর এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি শিরোনামে বাংলা কিউআর সম্প্রসারণ কার্যক্রম সংক্রান্ত ক্যাম্পেইন গতকাল বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবুল বাশার এতে প্রধান অতিথি ছিলেন। অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট অঞ্চলের প্রধান মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে কচুয়া প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, সোনালী ব্যাংক কচুয়া শাখার ব্যবস্থাপক সহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অগ্রণী ব্যাংক কচুয়া উপজেলার বাধাল বাজার শাখা ও গোয়ালমাঠ শাখা যৌথভাবে এর আয়োজন করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ।

শুনলেন সালমা জাহানের কণ্ঠে দেশের গান। বাংলাদেশ এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনা করবেন অনিতা দাশ।

আপনারা শুনলেন অনিতা দাসের পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত, সঙ্গীত পরিচালনায় চিত্রা বিশ্বাস। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আধুনিক গান জামিউর রহমান লেমনের কণ্ঠে। প্রথম গানটির কথা সাজিয়েছেন আব্দুল হাই আল হাদি।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন পল্লীগীতি হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে। প্রথম গানটির কথা সাজেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম।

শুনছেন হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে পল্লীগীতি। গানটির কথা সাজিয়েছেন নারায়ণচন্দ্র রায়।

0: শুনলেন হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে পরপর দুটি পল্লীগীতি। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে, যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ। শিল্পী মোহাম্মদ আমিরুল ইসলাম, গীতিকার কাজী নজরুল ইসলাম।
2: যেদিন

0: শুনলেন আল্লাহ পাকের শানে। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সাথে চলে। আল কোরআন, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের ওপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে, তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও। আল কুরআন। এখন শুনবেন জোহরের নামাজের আজান ও দোয়া।
1: আল্লাহু আকবার, আল্লাহ

أشهد أن لا إله إلا الله.

0: محمدًا الوسيلة والفضيلة وبعثه مقامًا محمودًا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতন কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহতালার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। বাংলাদেশ বেতার খুলনা। এখন কিছুক্ষণের মধ্যে ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

প্রীতিময় শুভেচ্ছা শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ড্যাডিতে। লুবনা হাসনা ফারুক মিষ্টি, রয়েছেন প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ শহীদুল ইসলাম, এছাড়া প্রকৌশল দায়িত্বে আছেন অভিজিৎ মণ্ডল। বন্ধুরা, আপনাদের জন্য রয়েছে পুরোটা সময় জুড়ে আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান, আর এছাড়াও থাকছে ফোন ইন পর্বে সরাসরি ফোনে কথা বলবার সুযোগ, নিশ্চয়ই নাম্বারটা জানেন। তারপরও আরও একবার মনে করিয়ে দিচ্ছি আমাদের পুরনো বন্ধুদের, আর নতুন বন্ধু যারা আজকে যুক্ত হলেন তারা ঝটপট লিখে ফেলুন আমাদের কাছে ফোন করবার নাম্বারটি। আমাদের কাছে ফোন করতে পারেন 01974121970, আবারও বলছি 01974121970। তো আর কথা নয়, চলুন বিজ্ঞাপন তরঙ্গে মূল আয়োজনে ফেরাই চোখ। শুরুতেই অচেনা ছবির গান কোথায় স্বর্গ কোথায় নরক, সাবিনা ইয়াসমিন এবং ইন্দ্র কিশোরের কণ্ঠে শুনবেন গানটি। শুনতে চেয়ে রুবেল আপনি খালিশপুর খুলনা থেকে অনুরোধ করেছেন।

প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে সুখের ঘরে দুঃখের আগুন এই ছবির গান। কণ্ঠ দিয়েছেন কনক চাপা এবং এন্ড্রু কিশোর, শুনতে চেয়ে নিত্যানন্দ। আপনি রায়ের মহল খুলনা থেকে অনুরোধ করেছেন।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য 01974121970 এই নম্বরটিতে। তো এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম।
2: ওয়ালাইকুম
0: আসসালাম।
2: মানিক শৈলগোপা থেকে মানিক বলতেছি।
0: হ্যাঁ বলুন ভাইয়া।
2: আপনার মতিমহল ছবির গান শোনাবেন?
0: মতিমহল, হ্যাঁ হ্যাঁ।
2: রুনারেল্লা মহামায় খোরশেদ আলম,
0: হ্যাঁ।
2: ওরে পান্না তোর জন্য ঘর দেবো কিছুই ভাবিস তারি।
0: ওরে পাগলা, আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই সাথে থাকবেন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। হ্যালো, আসসালামু আলাইকুম।

0: জি ভালো, কি বলছিলেন?
1: হ্যাঁ দাদা বলুন। মানুষের জেরতে, আচ্ছা ঠিক আছে, ত্যাগ ছবির গান শুনতে চেয়েছেন, অনেক সুন্দর একটি গান, নকল মানুষ সেজে দিতুই করলি কত খেলা। এবারে কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: বলুন
2: মিষ্টি আপু, আমি আপনার ছোট ভাই।
1: আচ্ছা বলুন।
2: মোহাম্মদ ইসলাম উদ্দিন।
1: জি বলুন ভাইয়া।
2: ঠিকানা শাহবাজপুর শৈলকুপা থেকে।
1: হ্যাঁ
2: আপু, আমাকে শোনাবেন মুখোমুখি সিএসপি থেকে?
1: হ্যাঁ
3: ছবির নাম হইল ঘাটের মাঝি।
1: ঘাটের মাঝি
3: শিল্পীর উন্নয়নের নাম মন দিলাম প্রাণ দিলাম আর কি আছে পাশে, এই গানটা শোনাবেন, ভালো থাকবেন, কোথা হবে।
1: আচ্ছা, মন দিলাম প্রাণ দিলাম আর কি দেব রে। আচ্ছা ঠিক আছে, নিশ্চয় সাথে থাকবেন, তাহলেই শোনাবো পছন্দের গান। হ্যালো,
4: আদাব মিষ্টি দিদি।
1: জি আদাব দাদা,
4: আমি মিলন বাবু বাইরা বাজার।
1: হ্যাঁ বলুন
4: দিদি। ছবির নাম প্রেম সজনী।
1: প্রেম সজনী। হ্যাঁ
4: প্রেম সজনী, শিল্পী ইন্দ্র কিশোর।
1: হ্যাঁ
4: দয়াল দাস দিদি চলে যাচ্ছে বেদি।
1: আচ্ছা ঠিক আছে, দয়াল আসলে সত্যি কথা, ছুটি দুনিয়াতে পৃথিবীতে আসা আমাদের খুব অল্প সময় নিয়ে, আর এইটুকু সময় আমরা যতটুকু ভালো কাজ করতে পারি আমরা অবশ্যই সেই কাজটুকু করে যাব, কেননা আমরা চলে গেলেও আমাদের কাজ কিন্তু রয়ে যাবে। তো আসুন আমরা মানুষ মানুষের জন্য এই কথাটা অন্তত মনে রেখে আমরা কোন না কোনো ভালো কাজ করি। আপনি যদি একটি গাছ লাগান তাহলেও কিন্তু ভালো কাজের পর্যায়ে পড়বে, কেননা এই গাছ যখন ছায়া দিবে, সবুজ আমাদের সবুজ বনায়ন হবে, আমাদের দেশটা আবার সবুজে ভরে যাবে, আগামী প্রজন্ম সুন্দর একটি নির্মল বাতাস নেবে, সুন্দর একটি পৃথিবী পাবে, এটি আমাদের ভালো কাজ। আচ্ছা কে বলছিলেন? আসসালামু আলাইকুম।
5: ভালো আছেন?
1: জি ভালো, কে বলছিলেন? কিছু বোঝা যায়নি, আর একবার বলুন একটু আস্তে আস্তে, ধীরে ধীরে আপনার নামটা আগে বলুন।
5: গোবিন্দ হীরা রূপসা থেকে।
1: গোবিন্দ হীরা রূপসা থেকে। হ্যাঁ বলুন, কি গান শুনতে চান? ঠিক আছে, এখনো তো তরমুজের সিজন কি আসছে জানি না, তো যাই হোক আমরা আসলে সবাই সবসময় এই ইথার তরঙ্গের মাধ্যমে আমন্ত্রিত নিমন্ত্রিত সবই হই, তো অনুষ্ঠানের দিকে অবশ্যই আগে নজর দেব। কেমন, কে আছেন? আচ্ছা ঠিক আছে, সাথে থাকবেন, আমরা অবশ্যই আপনার পছন্দের গান শুনিয়ে দেবো। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমাদের বন্ধু একই গানই শুনতে চেয়েছেন, পলাশ দা যে গানটি শুনতে চেয়েছেন এই গানটি, ঠিক আছে। এবারে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম।
6: ওয়ালাইকুম আসসালাম দিদি, কথা বলছি জীবন গোমস্তা।
1: হ্যাঁ কাকছিলা বন্ধু বলুন। শেষ ফোনটি থেকে আছেন। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ দাদা,
7: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি, ফতেপুর থেকে, মহেশপুর।
1: হ্যাঁ হ্যাঁ
2: দিদি আপনি ভালো আছেন মিষ্টি দিদি?
1: হ্যাঁ দাদা ভালো।
2: পাঁচটাখন দোয়া করি। আচ্ছা জয় হোক, ছায়া সবে নাম হইলো তোমাকে চাই,
1: তোমাকে চাই,
2: তোমাকে চাই। ওসব দিদি দিন কে একটি গান শোনাবেন আর আপনি ভালো থাকুন দিদি।
1: আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমাদের সাথে থাকবেন, তাহলেই আপনার পছন্দের গান শুনতে পারবেন। তো আর কথা নেই, চলুন আবার গানের কাছে ফিরে যাই, শোনাবো এবার প্রেম যুদ্ধ এই ছবির গান। শুনতে চেয়ে আশরাফুল, আপনি কাজী পাড়া যশোর থেকে অনুরোধ করেছেন শিল্পী আগুন।

এবারে আশিক প্রিয়া, এই ছবির গান রয়েছে আপনাদের জন্য তোমার আগে আর কেউ নেই আর তোমার পরে আর কেউ থাকার কোনো সম্ভাবনাও নেই, এটা হলে ভালোবাসা হয় না। তো চলুন এই ছবির গানটি শুনে আসি। শিল্পী কুমার শানু শুনতে চেয়ে অনুরোধ করেছেন লিটন সরকার, জীবননগর চুয়াডাঙ্গা থেকে।

বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন। প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান, প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে মানিক শৈলরূপা ঝিনাইদার বন্ধুর অনুরোধে গান শোনাবো নওজোয়ান ছবি থেকে নেওয়া হয়েছে গানটি, শিল্পী আব্দুল জব্বার।

আমার অন্তরে তুমি, এই ছবির গান এবারে শোনাব। রেজাউল, আপনি জোড়াদহ কুষ্টিয়া থেকে অনুরোধ করেছেন এই গানটি শোনানোর জন্য, চলুন শুনে আসি খালিদ হাসান মিলুর কণ্ঠে গানটি।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে, প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে, এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে, আর আপনাদের যে আয় সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উদ্যোগ।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফলে কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।
3: প্রিয় শ্রোতা, এবারে গায়ের ছেলে ছবির গান শোনাবো রুনা লায়লার কণ্ঠে। কাকচিরা বরগুনার বন্ধু জাফর পালোয়ান আপনি গানটি শোনানোর জন্য অনুরোধ করেছিলেন, চলুন শুনে আসি আপনার পছন্দের গানটি।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন বেলা দুটো বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই আবারও ফিরব আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান শোনার জন্য।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার। খবর পড়ছি এস এম খাইরুল আলম। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, শেখ হাসিনা সহ ভারতে পলাতক সবাইকে ফেরত চায় বাংলাদেশ। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা অতীতের চেয়ে বর্তমানে সবচেয়ে বেশি। চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এসব নির্বাচনের জন্য বাজেটে 6,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আজ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের বৈঠকে আলোচ্য বিষয় তুলে ধরেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশনের সাথে বৈঠক করা হবে। তিনি বলেন, নির্বাচনের তফসিল তারিখ নির্বাচন কমিশন নির্ধারণ করবে। ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের মূল আলোচ্য বিষয় পানি সরবরাহে ডেনমার্কের সহায়তার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, রাজধানীতে পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক। মাগুরায় 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ হত্যা মামলার আসামির ডেট রেফারেন্স এবং আপিলের রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী 31 আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় ঘোষণার জন্য নির্ধারিত থাকলেও অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে সময় আবেদন করা হলে তা পিছিয়ে দেওয়া হয়। গত 11 আগস্ট হাইকোর্টের এই বেঞ্চ বিষয়টির উপর শুনানি শুরু করেন। গতকাল শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেছিলেন আদালত। এর আগে গত বছরের 30 জুন হাইকোর্টের অপর একটি বেঞ্চ আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে হিটু শেখকে করা 1,00,000 টাকা জরিমানার আদেশও স্থগিত করেন বেঞ্চ। গত বছরের 17 মে মাগুরার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ধর্ষণ ও হত্যার দায়ে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি অর্থবছরে প্রায় 8,000 কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। ভোজ্য তেল, মসুর ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও ক্রয় করবে সংস্থাটি। প্রাথমিকভাবে এসব পণ্যের প্রায় অর্ধেক দেশীয় এবং বাকি অর্ধেক আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহের পরিকল্পনা করছে টিসিবি। গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে দেশের প্রতিটি জেলায় সেরা গ্রাম আদালত কার্যক্রম পরিচালনাকারী ইউনিয়ন পরিষদ ও সেরা চেয়ারম্যান নির্বাচন করবে সরকার। এই উদ্যোগের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রমের ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি এবং ভালো কার্যক্রম পরিচালনাকারীদের স্বীকৃতি ও পুরস্কার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে 6 মাসের যুদ্ধে হরমুজ প্রণালী প্রধান সংযোগ সংঘাতের স্থলে পরিণত হয়েছে। তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ এই পথে বহু বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা জানিয়েছে, উপসাগর ও আশেপাশের জলসীমায় মোট 68টি ঘটনা নিশ্চিত করা হয়েছে। জাতিসংঘের সামুদ্রিক সংস্থাটি জানিয়েছে, এসব ঘটনায় অন্তত 20 জন নাবিক ও বন্দরকর্মী নিহত, 35 জন আহত এবং 1 জন নিখোঁজ হয়েছেন। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের হাই পারফরমেন্স দল আজ তাদের চতুর্থ ম্যাচে অ্যাডিলেডেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 3:30 খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূল এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া বর্ষা বলা হয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে সময়ের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থিরভাবে ঘণ্টা সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়োহা বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা প্রজস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: প্রিয় শ্রোতা, বেলাতির বাংলা সংবাদের পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালিতে। শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। আবারও সে আয়োজনে ফিরছি, শোনাব বস্তির মেয়ে এই ছবির গান কনক চাপা এবং ইন্দ্র কিশোরের কণ্ঠে। আর এই গানটি শোনানোর জন্য অনুরোধ করেছেন বুলবুল আহমেদ কাজীপাড়া ভেড়ামারা কুষ্টিয়া থেকে।

0: প্রিয় শ্রোতা, আরো একবার আপনাদেরকে ফোন ইন পর্বে জানাচ্ছি আমন্ত্রণ, 0197412 1970। এই নম্বরে ফোন করলেই আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। আর অনুরোধ করব, যেসব বন্ধুদের সাথে কথা হয়েছে তারা নিশ্চয়ই অন্য বন্ধুদেরকে সুযোগ দেবেন কথা বলবার জন্য। ঝটপট করে নাম ঠিকানাটা জানিয়ে আপনাদের অনুরোধের কথাটি আমাদেরকে বলুন। প্রথম বন্ধু কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম।
1: আপনারা ভালো আছেন?
0: জি ভালো, বলুন।
1: আমি এমডি ওহিদুজ্জামান, মোনা বাজার, ভেড়ামারা, কুষ্টিয়া থেকে বলতে আসবো।
0: হ্যাঁ,
1: আমাকে গান শোনাবেন, ছবির নাম নাগরদোলা। নাগরদোলা ছবি থেকে কণ্ঠে গানের কথা, ও আমার মন কান্দে, ও আমার প্রাণ কান্দে।
0: অবশ্যই আমার মন কান্দে, আমার প্রাণ কান্দে। ঠিক আছে, নিশ্চয়ই আপনি আমাদের আয়োজনের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনাতে। হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: জি, কে বলছিলেন?
2: আপনারা ভালো আছেন?
0: জি ভালো, কে বলছিলেন?
2: আমি কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম, আমরা থানা কমান্ডার লাগে আছে।
0: হ্যাঁ ইব্রাহিম ভাই, বলুন।
2: আমি গান শুনতে চাই, ছবি কষ্ট।
0: কষ্ট? হ্যাঁ,
2: আচ্ছা,
0: মোরেলগঞ্জ বাগেরহাট থেকে, তাই তো?
2: জি জি।
0: আচ্ছা ঠিক আছে।

0: অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। আপনি অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম, কথা বলছি আনোয়ার হোসেন।
0: আনোয়ার হোসেন,
1: গ্রাম ফাজিলপুর, থানা মাদারগঞ্জ, জেলা জামালপুর।
0: আচ্ছা, মাদারগঞ্জ জামালপুর থেকে, তাই তো?
1: জি।
0: আচ্ছা বলুন।
1: আধা কৃষ্ণ ছবির গান শুনে আসমিন, আমার গলার হার করলেন ললিতে।
0: আচ্ছা, রাধা কৃষ্ণ ছবির গান শুনতে চেয়েছেন, অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: জি, কে বলছেন?
2: আব্দুল মজিদ বলছি, শরীরগাড়ি কুষ্টিয়া।
0: শরীরগাড়ি কুষ্টিয়া থেকে আব্দুল মজিদ, হ্যাঁ বলুন।
2: তুফান ছবির রোনালালার কণ্ঠে একটা গান।
0: কোন কোন ছবির গান?
2: তুফান, তুফান,
0: তুফান ছবি থেকে রোনা রায়লার কণ্ঠে গান, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা আর একটি কিংবা দুটি ফোন নিয়ে ফিরে যাবো আবারও গানের কাছে। কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আফজাল ভাই।
1: আফজাল মোল্লা,
0: হ্যাঁ,
1: দেওয়াতলা বসিয়া কাটা।
0: আচ্ছা, চোখের নজর এমনি কইরা খুইয়া খুইয়া যাবে। ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকুন, নিশ্চয়ই শোনাবো। আপনার কথা শুনে বুঝলাম আপনি একটু অসুস্থ আছেন, আমরা দোয়া করি আপনি খুব দ্রুত যেন সুস্থতা লাভ করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ, আমরা যদিও আর কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু তারপরেও একটা ফোন চলে এসেছে, আমরা এই ফোনটি নিয়ে ফিরে যাবো গানের কাছে। কে বলছিলেন, কোথা থেকে? আচ্ছা ঠিক আছে, আকাশকে প্রশ্ন করো, আমরা চেষ্টা করব আকাশের কাছে প্রশ্ন করে আপনার প্রশ্নের উত্তর খুঁজে নিয়ে আসতে। আর নয় কথা, এবার ফিরব গানের কাছে। আবারও মোহনমালার প্রেম ছবির গান শোনাবো এম এ খালেক এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। যে গানটি শুনতে চেয়ে কুমারখালী কুষ্টিয়া থেকে প্রবীর কুমার বন্ধু আপনি অনুরোধ করেছিলেন।

এবারে জ্যান্ত খবর ছবির গান রয়েছে আমাদের গানের তালিকাতে। সিমি এবং এন্দ্র কিশোরের কণ্ঠে শুনতে চেয়েছেন বিজন গোমস্তা কাচিরা বরগুনা থেকে।

আমাদের গানের তালিকাতে অনেক বন্ধুর নাম রয়েছে, কিন্তু সময় স্বল্পতার কারণেই সবার গান আমরা শোনাতে পারছি না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। শুনতে চেয়েছেন দরদি সন্তান ছবির গান, অর্জুন চন্দ্র চাঁদপুর থেকে, এম ডি ওহিদুজ্জামান ভেড়ামারা কুষ্টিয়া থেকে, জন্ম থেকে জ্বলছি এই ছবির গান শুনতে চেয়েছেন, কথা বলবো না বলেছি শুনবো না শুনেছি আখি মিলন এই ছবির গান শুনতে চেয়ে লোকনাথপুর চুয়াডাঙ্গা থেকে এনামুল আপনি অনুরোধ করেছেন, ইদ্রিস আলী আপনি হরিণাকুণ্ড ঝিনাইদা থেকে মন মানে না এই ছবির গান শোনানোর জন্য অনুরোধ করেছেন, খোকন চন্দ্র পাংশা দীঘলহাট পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছেন বাংলার বউ ছবির গান শোনানোর জন্য। চলুন সব শেষে একটি গান শুনে আসি।

শুনছিলেন কনক চাপার কণ্ঠে মন মানে না ছবির গান, যে গানটি শুনতেছি আমাদের বন্ধু ইদ্রিস আলী। আপনি হরিণাকুণ্ড ছিনাইদা থেকে অনুরোধ করেছিলেন না বন্ধুরা, আমাদেরকে ছেড়ে কোথাও যেতে হবে না, তবে এই মুহূর্তে সময়ের জন্য বিদায় নিতে হচ্ছে। আগামীকাল একই সময়ে আবারও আপনাদের সাথে কথা হবে, ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, বারবার ফিরে আসা আর এই ফিরে আসার জন্য একটু অপেক্ষা করা। তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিই, আগামী আয়োজনে আপনাদের সাথে আবারও কথা হবে। সে প্রত্যাশায় শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হয়েছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বেলা 2:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দুখানি আধুনিক গান নাহিদ সুলতানার কণ্ঠে।

0: প্রথমে নাসির হায়দার এবং পরে সাইদুর রহমান সাইদির লেখা দুখানি আধুনিক গান শুনলেন নাহিদ সুলতানার কণ্ঠে।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজন মালা রয়েছে এখন নজরুল সঙ্গীত। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে শুনবেন মলয়কান্তি মৈত্রের কণ্ঠে।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে মলয়কান্তি মৈত্রের কণ্ঠে।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুখানি পল্লী গান তৌহিদা আক্তার রাত্রির কণ্ঠে। গান দুটির কথা লিখেছেন নিতাই চন্দ্র রায়।

দোকানে পল্লী গান শুনলেন তহিদা আক্তার রাত্রির কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 3টের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বুদ্ধিভিত্তিক ফ্যাসিজম চর্চাকারী মিডিয়াগুলোকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা অতীতের চেয়ে বর্তমানে বেশি। তিনি জানান, বিটিভিকে আনুপাতিক হারে বিরোধী দলের খবর প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানি চাহিদা ও সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টেন ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠককালে একথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন। বৈঠকে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প তৃতীয় ধাপে ডেনমার্কের অর্থায়ন ও সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পটিতে ডেনমার্ক সরকার 4,500 কোটি টাকা অর্থায়ন করবে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের সহযোগিতা সরকারের জন্য একটি বড় সাফল্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহরে ক্রমবর্ধমান বিশুদ্ধ পানি চাহিদার চাপ অনেকাংশে কমানো সম্ভব হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, চলতি অর্থবছরের মধ্যে দেশের 5 ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনের জন্য বাজেটে 6,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাগুরায় 8 বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামির ডেথ রেফারেন্স এবং আপিলের রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী 31 আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় ঘোষণার জন্য নির্ধারিত থাকলেও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সময় আবেদন করা হলে তা পিছিয়ে দেওয়া হয়। গত 11 আগস্ট হাইকোর্টের এই বেঞ্চ বিষয়টির উপর শুনানি শুরু করেন। গতকাল শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেছিলেন আদালত। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামী 27 আগস্ট। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এর অংশ হিসেবে 26 আগস্ট রাত 12টা থেকে সংশ্লিষ্ট এলাকায় অস্ত্র বিস্ফোরক বহন সহ সভা, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের দ্রুত সমাপ্তি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য একদিনের সফরে তেহরানে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের ISPR জানিয়েছে, সফরের অংশ হিসেবে আসিম মুনির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ISPR আরও জানিয়েছে, উভয় পক্ষই উত্তেজনা বৃদ্ধি রোধ করা এবং সমঝোতার মাধ্যমে সংঘাত নিরসনের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। সংলাপ সহজতর করতে পাকিস্তানের এই মধ্যস্থতাকারী প্রচেষ্টাকে ইরানের কর্মকর্তারা ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছেন। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরমেন্স দল আজ তাদের চতুর্থ ম্যাচে এডেলাইড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 3:30 খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বিকেল 3:05 আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে স্বাস্থ্য বিচিত্রা, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। সঞ্চালনা করছেন ডাক্তার সাবরিনা রহমান।
2: আসসালামু আলাইকুম সবাইকে এক রাষ্ট্রপ্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রা। প্রিয় শ্রোতা, আমি ডক্টর সাবরিনা রহমান স্নিগ্ধা। অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। সুপ্রিয় শ্রোতা বন্ধু, ত্বকের কিছু সাধারণ এবং খুব পরিচিত সমস্যা নিয়ে আজ আমরা পুরো অনুষ্ঠানটি জুড়ে আলোচনা করব এবং বাংলাদেশ বেতার খুলনার স্টুডিওতে সরাসরি উপস্থিত রয়েছেন এই বিষয় নিয়ে আলোচনার জন্য লেজার কসমেটিক সার্জন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শওকত হায়দার। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে।
3: ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধু, সবসময়ের জন্য আপনারা তো রয়েছেনই আমাদের সঙ্গে, ফোন ইন অনুষ্ঠান চলছে, আপনারা আমাদেরকে সরাসরি শুনতে পারছেন। ত্বকের নানা রকম সংক্রমণের কারণ এবং তার চিকিৎসা, এই বিষয় নিয়ে যত প্রশ্ন আছে জানতে আমাদেরকে ফোন করুন এই নম্বরে 01974121970। পুরো অনুষ্ঠানটি জুড়েই আপনাদের সঙ্গে কথা হবে, তবে তার আগে চলুন আমরা সরাসরি এই বিষয় নিয়ে স্যারের কাছে আলোচনায় চলে যাই। স্যার, প্রথমে একটু জানতে চাইব খুব কমন কোন কোন সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে এসে থাকেন?
3: বর্তমানে অ্যালার্জি সমস্যাটা খুব বেশি, যেরকম আমাদের ত্বকে স্ক্যাবিস বা চুলকানি যেটা হচ্ছে, এটা এটা খুব বেশি প্রকট এখন ধারণ করছে এবং এটা একটা মহামারী এখন ধারণ করছে যে স্ক্যাবিস বা চুলকানি। এটাতে খুব পর্যন্ত চুলকা ইচিং হয় এবং সাধারণত এটা সব একজনের হলে পুরো বাড়িতে বা ফ্যামিলিতে হতে পারে, খুব ছোঁয়াচ্ছে এটা এবং এটা রিকার করে, মানে আবার এটা ফিরে আসে এবং এই জন্য ট্রিটমেন্টটা খুব জরুরি। সেটা ট্রিটমেন্টটাও সবাইকে একসাথে করতে হবে এবং যাতে সবাই একসাথে লোশন ক্রিম ইউজ করতে হবে এবং যাতে অ্যালার্জি ট্যাবলেট, অ্যালার্জি ওষুধ খেতে হবে একসাথে এবং যাতে সবাই একসাথে ট্রিটমেন্টটা করতে হবে এবং লোশনটা ঠিকমতো লাগাতে হবে রাতে এবং সকালে ঠিকমতো ধুতে হবে, নিয়ম মাফিক এটা ট্রিটমেন্টটা করতে হবে। সর্বোপরি এটা ডক্টর সম্পন্ন হয়ে ট্রিটমেন্টটা করা উচিত। এছাড়া আরেকটা জিনিস যেটা আমাদের খুব সমস্যা হচ্ছে, এটা ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক সংক্রমণ, এটা এটাও মহামারী আকার ধারণ করছে বর্তমানে। এটা আমাদের দেশে এবং আমাদের এই উপমহাদেশে এটা প্রকট আকার ধারণ করছে। এটা সর্বোপরি সবাই মোটামুটি এটা একজন থেকে একটা ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, এটা খুব ইচিং হচ্ছে এবং আমাদের আমাদের আবহাওয়াটা খুব স্যাঁতস্যাঁতে এবং হিউমিডিটি, এই জন্য আমাদের যদি গরমে ঘেমে গেলে তখন এখান থেকে এটা বেশি প্রকট আকার ধারণ করে। অতএব আমরা যখন ঘেমে যাব বা যখন সেই জন্য জামাটা যখনই আমাদের বা পরিধানের কাপড় একটু চেঞ্জ করতে হবে। এছাড়া আমাদের এটা একজন থেকে আরেকজন সংক্রমণ হচ্ছে। এছাড়া একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা আমরা কিছু ছত্রাক সম্ভব হলে আমরা নিজেরাই ক্রিম ইউজ করি দোকান থেকে বা ফার্মেসি থেকে, যেরকম স্টেরয়েডযুক্ত ক্রিম, যেগুলো বেটনোভেস সিএল বা পেবিসোল বা যে কোনো ক্রিম, এটা এটা ইউজ করতে থাকি অনেক দিন ধরে, যে কারণে আমাদের বেশি স্টেরয়েড ক্রিম ইউজ করাতে আমাদের স্কিনের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং যেটা হয়তো সাময়িক এটা ভালো হয় কিন্তু পরবর্তীতে এটা বেশি আকার প্রকট আকার ধারণ করে। সো এগুলো বিষয়ে আমাদের খেয়াল করতে হবে। সর্বোপরি আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের এই যে স্ক্যাবিস বা চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক ইনফেকশন যেগুলো হচ্ছে, এগুলো আমরা কিছুটা হলেও নিজেরা ট্রিটমেন্ট করতে যাই, তো সেক্ষেত্রে আমাদেরকে ডক্টরের শরণাপন্ন হয়ে ডক্টরের পরামর্শ অনুযায়ী এবং আমাদের ফলো আপ মাঝে মাঝে ফলো আপ ডক্টরকে দেখানো, এইসব করা খুব জরুরি।
2: জি, অনেক ধন্যবাদ স্যার। আজকে আমাদের সবারই খুব জানার বিষয় একটি এবং এ কারণে অনেক শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে ফোনে যুক্ত হয়েছেন। আমি একটি ফোন নিয়ে আসছি। হ্যালো, শ্রোতা বন্ধু কি আছেন আমাদের সঙ্গে, নামটি বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি জি, প্রশ্নটি করুন।
4: ছাত্রাত্রে ফুল গাছে না হলে ফুলে ওঠে এবং এই
2: জি
3: চুলকানি হলো আমি যেটা এটা সাধারণত এখন ম্যাক্সিমাম এটা হচ্ছে দুটো কারণে হচ্ছে, এটা স্ক্যাবিস বা চুলকানি অথবা ফাঙ্গাল ইনফেকশন যেটা আমি বললাম দাহজাত সংক্রমণ। তো সো এটা দিয়ে খেয়াল করতে হবে, আমরা যদি একটু ডক্টরের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্টটা নিই তাহলে খুব ভালো হবে এবং ফলো আপ আমাদের দুই সপ্তাহ বা তিন সপ্তাহ দেখাতে। প্রথম অবস্থা আমাদের একটু অ্যান্টিস্টামিন অ্যালার্জি জাতীয় ওষুধ অথবা যেগুলো আমরা লোশন এগুলো ঠিকমতো লাগাতে হবে। এছাড়া যদি ফাঙ্গাল ইনফেকশন হয় সেক্ষেত্রে আমাদের ওষুধ খাওয়া বা ক্রিম লাগাতে খেয়াল করতে হবে। তো সর্বোপরি ডক্টরের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্টটা নেওয়া খুব জরুরি।
2: অনেক ধন্যবাদ স্যার। আমরা আরও একটি ফোনে যাব, শ্রোতা বন্ধু ফোন নম্বর তো জানাই রয়েছে 01974121970। আপনারা আমাদের অনুষ্ঠানটি সরাসরি ফোন ইন। জি ওয়ালাইকুম আসসালাম।
4: মরিয়া খুলনা থেকে মোহাম্মদ কাসেম সরদার,
2: ধন্যবাদ, প্রশ্নটি করুন।
4: বলছিলাম যে কি এই যে অনেক সময় কাটা যে দাগ, ত্বকে যে দাগ, এটা হচ্ছে রিমুভ করার কোন মেডিসিন ক্রিম ট্রিম কি পাওয়া যায়? যদি পাওয়া যায় সেটা একটু নামতাম যদি কথা না। আর আজকে কি কুইজ অনুষ্ঠান আছে কিনা একটু বলবেন।
2: জি আজকে কোনো কুইজ অনুষ্ঠান নেই, আপনারা আমাদের অনুষ্ঠানটি সরাসরি ফোন ইন হিসাবে শুনতে পারছেন। আমরা প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি।
3: ত্বকের দাগ সাধারণত যদি কোনো ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন যেন হয় ত্বকের দাগ, এটা আস্তে আস্তে চলে যাবে, এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। তো সো আমরা যখন এইসব দাগ কোনো ক্রিম লাগাই অতটা উপকার আসে না। তো সো আমরা যখন ত্বকে ইনফেকশনে বা দাঁত যত কোনো ইনফেকশনে হলে ত্বকে যে দাগটা হয় এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়।
2: জি অনেক ধন্যবাদ স্যার। স্যার দাঁতের সমস্যা নিয়ে অনেক শ্রোতা বন্ধু অনেক রোগীরা এসে থাকেন দাঁত, তো এই বিষয়ে আসবো, একটি ফোন আছে, ফোনটি নিয়ে আসি। হ্যালো
5: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
5: সাবিনা ভালো আছেন?
2: হ্যাঁ শ্রোতা বন্ধু,
5: আমি মোহাম্মদ লুৎফা সরদার বড়খলা পাংশা থেকে।
2: জি বুঝেছি, প্রশ্নটি করুন।
5: অনুষ্ঠান খুব ভালো লাগছে, তার উত্তর দিতে খুব ভালো লাগে। আমি সারা কাছে জানতে চাচ্ছি যে হলো যে আপনার যে হলি এলার্জি হলি আসছে আর মুখে যে বসন্ত বদলে, তাহলে তো কি মানে কিভাবে সারে, কি ওষুধ নিলে সারে, এটা একটু স্যার বললে খুশি হতাম।
2: জি জি জি অনেক ধন্যবাদ।
3: আচ্ছা বসন্তের দাগ যেটা হয় এটা আলটিমেটলি আস্তে আস্তে ঠিক হয়ে যায় যদি বা এটা অনেকদিন ধরে থাকে, তবে একটা জেল আছে, জেলটা কিছুদিন ইউজ করলে এটা অনেক তাড়াতাড়ি ইম্প্রুভ করে। আলটিমেটলি আসলে বসন্তের দাগ নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়।
2: জি অনেক ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী ফোনে চলে যাচ্ছি। হ্যালো
6: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
6: সাবিনা আপু ভালো আছে?
2: হ্যাঁ শ্রোতা বন্ধু।
6: জি আপু ধন্যবাদ। আপু কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকচিড়া বাজার জেলা বরগুনা। আপু
2: জি অসংখ্য ধন্যবাদ, প্রশ্নটি করুন।
6: আপু আপনাকেও ধন্যবাদ। আপু আপু আমি আমার গেলে অ্যালার্জি হতে পারে এবং কি কি খাবার বর্জন করলে অ্যালার্জি হবে না আমি জানতে চাচ্ছি।
2: চমৎকার একটি প্রশ্ন, কি কি অ্যালার্জি?
3: আচ্ছা সাধারণত আমার অ্যালার্জি জিনিসটা সবারই ক্ষেত্রে প্রযোজ্য না, যার ক্ষেত্রে যে খাদ্য অ্যালার্জি হতে পারে এক একজনের ক্ষেত্রে এক একজন হতে পারে। তবে কমন কিছু জিনিসই অ্যালার্জি আমরা দেখতে পাই, যেমন গরুর দুধ, চিংড়ি মাছ, খাসি মাংস, গরুর মাংস, কিছু ভেজিটেবল শাকসবজি, তো কিছু অ্যালার্জি হয়। তো সে আলটিমেটলি যেটাকে খুব বেশি হয় সেটা আস্তে একটু অ্যাভয়েড করে চললে এটা ঠিকমতো আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যায়। সো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তো সাধারণত আমরা সব কিছুই খাবো, কিন্তু তারপর কিন্তু যা যেটা একটু প্রবলেম যেটা একটু বেশি হবে সেটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো।
2: জি ধন্যবাদ। আমরা পরবর্তী ফোনে যাই স্যার। হ্যালো
7: আসসালামু
2: আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
7: ভালো আছেন?
2: হ্যাঁ শ্রোতা বন্ধু নামটি বলে প্রশ্নটি করুন। জি
7: মাথায় হলো প্রচন্ড চুলকায় আর চুলকে যদি ঘাউরি আছে এর কি ওষুধ আছে সার একটু বললে খুশি হতাম।
2: জি
3: ধন্যবাদ। খুশকি আসলে এটা সবাই কমন রোগ, আমরা বেশি বাইরে যাদের অ্যাক্টিভিটি আছে বাইরে আউটডোর যারা আমরা বাইরে যাই সেক্ষেত্রে খুশকির পরিমাণ বেশি থাকে। তো আমাদের রেগুলার আমাদের শ্যাম্পু করা উচিত এবং মাথায় কিন্তু কখনো তেল না দেওয়া উচিত, কারণ মাথায় আমাদের তেল দিলে খুশকির পরিমাণটা বাড়বে। মাথায় তেল না দিয়ে আমরা যদি নর্মাল শ্যাম্পু ইউজ করি সেটা জরুরি, আর যদি খুশকি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিটোকল জড়িত শ্যাম্পু ইউজ করতে পারি একদিন পর একদিন, এবং যদি কোনো ওখানে ঘা হয়ে থাকে বা খুব ইচিং হয় চুলকায় সেখানে অ্যালার্জি ওষুধ খেতে পারি, অথবা একটা টপিক্যাল লোশন আছে বেটোবেরিসল লোশন সেটা ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের অনেক উপকার হবে।
2: অনেক ধন্যবাদ স্যার। অনেক শ্রোতা বন্ধুর অনেক প্রশ্ন, খুব সুন্দর লাগছে, প্রশ্নে মুখরিত আজকে পুরোটা অনুষ্ঠান, ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী ফোনে চলে যাচ্ছি। হ্যালো হ্যাঁ শ্রোতা বন্ধু কে আছেন আমাদের সঙ্গে? জি
8: হ্যালো।
2: হ্যাঁ শ্রোতা বন্ধু
8: আমি কালীগঞ্জ থেকে বলছি আপু।
2: জি জি প্রশ্নটি করুন নামটি বলে।
8: আপু
6: পাপার নাই, আমাদের মতন গোল গোল চারটা চারটা হয় এবং খুব চলকায়, অনেক ওজন থাকে আর মাসের মেলা কিন্তু খাইছি, যদি ভালো থাকি আবার হয়।
3: আপনার যদি ঘেমে গেলে যেসব জামাকাপড় পরবেন এটা যদি বেশি পরা থাকে বা যদি পরিধান থাকে সেক্ষেত্রে ইচিংটা বাড়ে, তো সেক্ষেত্রে আমাদের যখনই এটা গরমে ঘেমে যাবে তখন তা থেকে চেঞ্জ করা উচিত। এছাড়া আমাদের বাতাস, ঘরের মধ্যে বাতাস পরিষ্কার করা খুব জরুরি, এবং এছাড়া আমাদের এখানে কিছু যে অ্যান্টিস্টামিন ওষুধ খেলে একটা অ্যালার্জি কন্ট্রোল হয়, অথবা অ্যান্টিফাঙ্গাল ওষুধ খেলে ইটাগোয়া জল বা ফোকাজ খেলে এটা কন্ট্রোলে আসে, এবং টপিক্যালে কিছু ক্রিম লাগালে বা লোশন লাগালে কন্ট্রোলে আসে। বাট এটা সবচেয়ে মেন ইম্পর্টেন্ট, প্রিভেনশনটা মেন ইম্পর্টেন্ট, মানে বেশি গরমে ঘামলে হবে না, যে গরম জায়গা থেকে একটু দূরে থাকতে হবে, বিশেষ বাতাস প্রবাহিত জায়গায় থাকা উচিত, এবং এটা হাইজিনকে তো মেনটেন করা উচিত। সো এদিক দিয়ে খেয়াল করলে এটা আসলে অন্তর কন্ট্রোলে থাকবে।
2: অনেক ধন্যবাদ স্যার, পরবর্তী ফোনে চলে যাচ্ছি। হ্যালো, অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধু নামটি বলে প্রশ্নটি করবেন।
8: কথা বলছিলাম মোহাম্মদ জুয়েলার, রানা গ্রাম ছোটা পেঙ্গুইন থানা বড়াই গ্রাম জেলা নাটক থেকে।
2: জি ধন্যবাদ, প্রশ্নটি করুন।
8: আমার শরীরে এলার্জি আছে কিনা আমি জানি না।
2: জি জি, খুব সুন্দর প্রশ্ন।
3: অ্যালার্জি আসলে কোনো কিছু সংস্পর্শে আসলে যদি আপনার গায়ে ফুলে যায় অথবা ইচিং হয় চুলকায়, সেক্ষেত্রে আপনার অ্যালার্জিতে প্রবলেম হয়, এবং যেটা সংস্পর্শে বা কিছু খেলে যেটা হবে সেটা অ্যালার্জি প্রবলেম দেখা দিতে পারে। তো আপনার যদি কোনো কিছু খেলে অ্যালার্জি ফুড বা খাওয়া দাওয়া থেকে হতে পারে, এটা ধুলাবাড়ি থেকে হতে পারে, অথবা এটা কোনো সেন্ট থেকে হতে পারে, বিভিন্ন অনেক কিছু থেকে অ্যালার্জিতে হতে পারে, সেটা কিছু সংস্পর্শে আসলে যদি আপনার এটা অ্যালার্জি রিয়াকশন করে, ফুলে যায় বা ইচিং হয় চুলকায়, সেক্ষেত্রে আপনার অ্যালার্জিটা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনার যদি কোনো কিছু সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনার ওটা প্রিভেনশন, মানে ওটা দূরে ওতে দূরে থাকতে হবে, ওটা প্রিভেনশন করতে হবে, বা অ্যালার্জি হলে অ্যালার্জি ট্রিটমেন্ট করতে হবে।
2: জি, আর অ্যালার্জি স্যার হয়েছে এরকম কোন লক্ষণ দেখলে কি আমরা বুঝতে পারবো?
3: অ্যালার্জি হয়েছে লক্ষণ দেখলে হবে, তার রেডনেস হবে, ইচিং হবে, গা হাত ফুলে যাবে, অথবা তার চোখটা লাল হয়ে যাবে, বা ইচিং যেটা হয় সেটা, এইসব কিছু দেখলে আমরা দেখব তার অ্যালার্জি।
2: জি জি জি, অনেক ধন্যবাদ স্যার, পরবর্তী ফোনে চলে যাচ্ছি।
8: হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম। জি,
3: মাথা চুলকানোর জন্য আমরা কৃতকওয়া জল শ্যাম্পু ইউজ করতে পারবো, অল্টারনেটিভ ডেটে একদিন পর একদিন, আর একটা লোশন আছে ভিটামিন সি লোশন অথবা ডিপ্রোসাল লোশন, রোজ দুবার ইউজ করবো।

0: তেল দেবো না, অন্য সময় নর্মাল শ্যাম্পু ইউজ করবো।
1: জি, অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধু, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শ্রোতা বন্ধু, নামটি বলে প্রশ্নটি করুন।
2: রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ, সাতরবাজার বলবাড়ি ফরিদপুর থেকে।
1: অনেক ধন্যবাদ, প্রশ্নটি করুন।
2: জি আপু, অনেকদিন পর বাংলাদেশের তার খুলনাকে ধন্যবাদ। তো সাবদিন আপুর উপস্থাপন অনেক ভালো হয়, আসে মাঝে মাঝে আসবেন। আপু আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে আপনার এক দিমা যে লোকের কথা বলছিলেন স্যার, তো একটা ওষুধ আমি অনেক আগে খেতাম হচ্ছে আপনার গার্মা 150 করে ওষুধটা, এটা সপ্তাহে একটা খেতাম। তো চুলকানি, তারপরে আপনার হচ্ছে যে একজিমা মানে দাউদ, এগুলো আমার আগে হইতো কিন্তু এখন হয় না। এই যে আশাফুজ্জামান আশাফ ভাই বললো যে ওনার হচ্ছে মানে সারে না, তো ভাইকে বলতে পারি যে আপনি গার্মা ওষুধটা খেলে সেরে যাবে আর হওয়ার সম্ভাবনা নেই। তারপরেও স্যারের কাছে জানতে চাই যে এইগুলো যদি হয় পরবর্তীতে আর কোন চিকিৎসা আছে কিনা।
1: জি ধন্যবাদ।
0: একজিমা যেটা মেটে অ্যান্টিফাঙ্গাল ওষুধটা আপনি খান, ডার্মা 150 যেটা অ্যান্টিফাঙ্গাল ওষুধ, এটা সপ্তাহে একদিন খেতে হয় বা সপ্তাহে দুদিন খাওয়া যায়। এটা খেলে যেহেতু ফাঙ্গাল ইনফেকশন থাকলে এটা কন্ট্রোলে আসবে। এর সাথে যদি আপনার অ্যালার্জি কোনো রিয়াকশন বা একজিমার টাইপের থাকে সেক্ষেত্রে টপিক্যাল স্টেরয়েড ক্রিম লাগাতে হবে, অথবা এর সাথে অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট বা অ্যালার্জি ট্যাবলেট খেতে হবে। আর সর্বোপরি আপনার হাইজিন মেনটেন করতে হবে, অ্যালার্জি ফুড একটু অ্যাভয়েড করতে হবে।
1: ধন্যবাদ স্যার, আমরা পরবর্তী ফোনে চলে যাচ্ছি। হ্যালো,
2: ওয়ালাইকুম
1: আসসালাম। অনেক সুন্দর একটি প্রশ্ন।
2: ঔষধ আছে বা পার্শ্ববর্তীর কোনো কিছু আছে নাকি জানতে
1: চাই। জি জি, আর কি করবেন উনি স্যার?
0: আচ্ছা, নারকেল জাতীয় খেলে আপনি অ্যালার্জি হলে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এছাড়া আপনি রেগুলার একটা অ্যান্টিসেপ্টিক ট্যাবলেট অথবা মাল্টিলুকাস ট্যাবলেট রেগুলার একটা করে খাবেন, দেখবেন আস্তে আস্তে এটা কন্ট্রোলে চলে আসবে।
1: বাহ, স্যার কিন্তু আজকে ওষুধও দিয়ে দিচ্ছেন শ্রোতা বন্ধু, এবং উপদেশ তো থাকছেই, সুতরাং অনেক উপকারে আসছে আশা করছি। আর অনেক শ্রোতা বন্ধু আজ যারা আমাদের সঙ্গে ফোনে যুক্ত হয়েছেন। হ্যালো,
3: আমি গ্রাম সিডরি কুমিল্লা সদর গ্রাম থেকে বলছিলাম।
1: ধন্যবাদ, প্রশ্নটি করুন।
3: সর্দি থাকে তো অনেক ওষুধপত্র খাই, ডাক্তার দেখাচ্ছি, কিন্তু এটা কোনো সমাধান হচ্ছে না আর অ্যালার্জির কারণে।
1: জি অনেক ধন্যবাদ, আমরা এই বিষয়ে যাচ্ছি। সর্দি কাশি অনেকদিন ধরে, অ্যালার্জির সমস্যা।
0: আসলে সর্দি কাশিটা নির্ভর করে আপনার লাইফ স্টাইল উপরে, যেন আপনি বেশি ধুলাবাড়িতে যান, আপনি বেশি ঠান্ডা জিনিস খেলে ইলেক থেকে একটু বাড়ে, এটা প্রিভেনশনটা মেন, মানে এটা রোগ প্রতিরোধ করাটা খুব জরুরি। তো সেক্ষেত্রে আপনি ধুলাবাড়ি থেকে যেন মাস্ক ব্যবহার করবেন, অথবা ধোঁয়ার মধ্যে অথবা ঠান্ডা জিনিস থেকে দূরে থাকবেন, এবং রেগুলার একটা অ্যান্টিস্টামিন ট্যাবলেট অথবা মাল্টিলুকাস ট্যাবলেট খাবেন, এবং একটু গরম পানি যেটা শেক দিয়ে নেয় ভাপ নেয় এটা নেওয়ার চেষ্টা করবেন। আমাদের খুব বেশি হলে তখন কিছু নাকে স্প্রে ইউজ করতে হয়, বাট প্রিভেনশনটা আপনার খুব জরুরি, মানে এটা আপনার ধুলাবাড়ি থেকে দূরে থাকা, ঠান্ডা জিনিস কোন থাকেন, ধোঁয়া থেকে দূরে থাকা, এটা খুব জরুরি। এগুলো থেকে যদি আপনি প্রিভেনশন করেন, পরিত্রাণ করার চেষ্টা করেন, তাহলে আপনার এটা কন্ট্রোলে চলে আসবে।
1: অনেক ধন্যবাদ স্যার, শ্রোতা বন্ধুরা খুব সময় উপযোগী এবং বুঝে বুঝে প্রশ্ন করছেন, এটি আসলেই প্রশংসনীয়। আমরা পরবর্তী ফোনে চলে যাচ্ছি। হ্যালো শ্রোতা বন্ধু, ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, খুব সুন্দর প্রশ্ন।
0: এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে মায়ের অ্যালার্জি থাকে, তার বুকে দুধ বাচ্চা খায় সেক্ষেত্রে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে তার মা একটু উচিত খেয়াল রাখতে হবে অ্যালার্জি ফুড অ্যাভয়েড করে।
1: আচ্ছা, অনেক সুন্দর প্রশ্ন ছিল স্যার, তাহলে অ্যালার্জির খাবারগুলো অ্যাভয়েড মানে এড়িয়ে চলবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ, আমরা পরবর্তী ফোনে চলে যাচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম শ্রোতা বন্ধু। হ্যাঁ শ্রোতা বন্ধু, নামটি বলে প্রশ্নটি করবেন।
0: জি, এটা সহজ রোগ না, এটা অবশ্যই।

0: ফ্যামিলিতে থাকলে একজন থেকে একজন বংশগ্রহণ হতে পারে, এটা সাধারণত কিছু কন্ট্রোল করতে হবে নিজে থেকে এবং কিছু ওষুধ খেলে মেডিসিন করলে এটা কন্ট্রোল চলে আসবে।
1: স্যার, যে বিষয়টি নিয়ে আমি কথা বলছিলাম, দাঁত, এটি কিছু আছে রোগ?
0: দাঁত কিছু কিছু চলছে অবশ্যই।
1: জি জি, আমি ফোন নিয়ে আসছি। হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: স্যার, আমি যখন ধরেন যে বেগুনের তরকারি খাই আর কিংবা ধরেন যে কচুর মুখী হোক কচুর বল হোক খাইলে আমার হাত চুলকায়, হাতটাই চুলকায় আর কোথাও চুলকায় না।
1: জি, অনেক ধন্যবাদ স্যার। এটা দাদের বিষয়টি এখন আসা যায়।
0: কুচকিতে যেটা হয় সেটা অ্যালার্জি, যেটা ইনফেকশন হয় বা চুলকায়, সেটা একটা দাঁত হওয়ার কারণে হতে পারে। সেক্ষেত্রে আপনি ওই জায়গায় ড্রাই রাখতে হবে, যদি বেশি ভিজা থাকে সেক্ষেত্রে এটা বেশি হয়, বা অথবা যদি আপনি কোন জিনিস পড়া অবস্থায় থাকলে সেটা যদি ঘেমে থাকে সেক্ষেত্রে এটা বাড়ে। তো সেক্ষেত্রে যখনই এটা হবে তখন সাধারণত পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন। এছাড়া আমাদের এখানে টপিক্যাল কিছু ক্রিম বা লোশন আছে, এটা ইউজ করলে এটা কন্ট্রোল চলে আসে। যেমন লুরিডার ক্রিম আছে বা লুরিডার লোশন আছে, অথবা এগুলা যদি আমরা ইউজ করি রেগুলার, বা অথবা যদি আমরা অ্যান্টিফাঙ্গাল ওষুধ যেমন আপনি ডার্মা ওষুধ 150 মিলিগ্রাম এগুলো সপ্তাহে একটা করে খাই, তো সেক্ষেত্রে এটা কন্ট্রোল চলে আসবে। এবং সেক্ষেত্রে আমাদের অ্যালার্জির ওষুধটা খেতে হবে, অ্যান্টিস্টামিজ করে একটা।
1: জি জি, অনেক ধন্যবাদ স্যার। আমরা আরো একটি ফোন নিয়ে আসছি। হ্যালো, ওহ, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। শ্রোতা বন্ধু, আরও একটিবার চেষ্টা করবেন। আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, এখনো অনেক ফোন আসছে, একটি ফোন নিয়ে আসি স্যার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি, শ্রোতা বন্ধু নামটি বলে প্রশ্নটি করুন।
3: আমার নাম বিপ্লব রায় হরি, নতুন বাজার সিএসএস থেকে বলছিলাম।
1: ধন্যবাদ, প্রশ্নটি করুন স্যার, শুনছেন।
3: আমার প্রশ্ন হচ্ছে যে আমার গলায় দাউদ আছে না, দাউদ?
1: জি,
3: দাউদের মতো ওইরকম একটা দেখা দিচ্ছে, খুব চলকে। কিন্তু আমার একটা ডাক্তার বলেছে কি ফলিটার একটা ওষুধ মলমের নাম, আর হচ্ছে ১২ খাতে বলতেছে খাবার ট্যাবলেট, কিন্তু আমার তো এই চুলকানি সারতেছে না, দাউদের মতন দাউদের মলমও দিচ্ছি কিন্তু সারতেছে না। এটা
1: স্যার, কোন প্রশ্ন আছে শ্রোতা বন্ধুর কাছে এই বিষয়ে?
0: আচ্ছা, আপনি যে স্ক্যাবও খাচ্ছেন, স্ক্যাবটি সাধারণত চুলকানির জন্য দেয়, সাধারণত যে চুলকানি হলে যেটা স্ক্যাবিস বলে ওটা দিলে স্ক্যাবও ট্যাবলেট দেয়। আর এখন যদি মনে করেন এটা দাউদ হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিফাঙ্গাল ওষুধ যেগুলো খেতে হবে, তারপর টপিক অ্যান্টিফাঙ্গাল ক্রিম লাগাতে হবে, অ্যান্টিস্টামিন খেতে হবে। বাট পেশেন্টের প্রবলেমটা দেখতে হবে, না দেখলে তো এটা ঠিকমতো বোঝা যায় না, তো সেটা দেখে একটু ট্রিটমেন্ট করুন।
1: জি জি, অনেক ধন্যবাদ স্যার। শ্রোতা বন্ধু, আজ আমরা আলোচনা করছি ত্বকের নানা রকম সমস্যা এবং তার চিকিৎসা সম্পর্কে, এবং এই বিষয়ে বাংলাদেশ বেতার খুলনার স্টুডিওতে এখন সরাসরি উপস্থিত আছেন এবং মূল্যবান উপদেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন লেজার কসমেটিক সার্জন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শওকত হায়দার স্যার। তো শ্রোতা বন্ধু, আশা করছি আপনারা উপকৃত হচ্ছেন। আমরা পরবর্তী আজকে শেষ ফোনটি নিচ্ছি। হ্যালো শ্রোতা বন্ধু। জি জি, প্রশ্নটি করুন। জি ধন্যবাদ।
4: দিদি আপনি ভালো আছেন?
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, প্রশ্নটি করুন।
4: দিদি, প্রশ্নটি হচ্ছে যে আমার বয়স হচ্ছে 28 বছর, ঠিক আছে? এখন আমি হচ্ছে টিউশনি করাই, এখন টিউশনি করাতে কাজ গাইতে করতে মনে করেন যে গরমে দুই বগলে মনে করেন খুশি বানা হয়েছে আর কি। এখন ওই জায়গায় গরম লাগলে হচ্ছে জ্বালা যন্ত্রণা করে এবং চুলকায়, কিন্তু আমি একটা মানে ডাক্তার দেখিয়েছি কিন্তু কাজ হচ্ছে না দিদি।
1: আচ্ছা, এই মুহূর্তে করণীয় কি স্যার? দুই দিকের বগলে খুব চুলকানি ফুসকুড়ি এরকম হয়েছে, কোনোভাবেই নিরাময় হচ্ছে না।
0: আচ্ছা, এটা সাধারণত বেশি গরমে বা এমনি গরমে ঘেমে গেলে এটা বেশি হয়। সেক্ষেত্রে আমাদেরকে অ্যান্টিস্টামিন ট্যাবলেট বা যদি বেশি হয় তারপর আমাদেরকে অ্যান্টিবায়োটিক ওষুধ অথবা অ্যান্টিফাঙ্গাল ওষুধ খেতে হবে, অর্থাৎ টপিক্যাল ফাঙ্গাল ক্রিম লাগাতে হবে। এভাবে করলে আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসে।
1: মানে এটি ফাঙ্গাসের দ্বারা হয়েছে, সুতরাং? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। এগুলো একবার যার হয় তার কি বারবার হতে পারে? তার মানে যে কারণে হচ্ছে সেগুলো থেকে দূরে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। জি স্যার। স্যার, এতক্ষণ তো আমরা অনেক প্রশ্ন পেলাম, তো এই সমস্যাগুলো নিয়ে আমার শ্রোতাদের জন্য স্যার আপনার কি উপদেশ থাকবে?
0: সবচেয়ে উপদেশ হলো যে আজকাল খুব বেশি স্ক্যাবিস বা চুলকানি অথবা ফাঙ্গাল ইনফেকশন বা চুলকানি প্রচুর রোগী পাওয়া যাচ্ছে, এটা মহামারী আকার ধারণ করছে। সো এটা আমাকে ঠিকমতো হাইজিন মেনটেন করতে হবে, তারপর খাওয়া দাওয়া ঠিক করতে হবে, তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ডক্টরের সন্ধানে ট্রিটমেন্টটা করা উচিত। আমরা নিজে নিজে ট্রিটমেন্ট করতে গেলে এটা সেরে যাওয়ার চেয়ে বেশি বাড়াই ফেলতেছি, তো সেক্ষেত্রে আমাদের এটা খেয়াল করতে হবে এবং ডক্টরের সন্ধানে ট্রিটমেন্টটা করা উচিত।
1: জি স্যার, এবং মুখে মেস্তা, এটা মেয়েদের মায়েদের খুব কমন একটি সমস্যা স্যার, এই ক্ষেত্রে কি করণীয়?
0: মেস্তা তো এখন বিভিন্ন কারণ হতে পারে, মেস্তাতে আমরা হরমোনাল প্রবলেমের জন্য হতে পারে, অথবা সানস্ক্রিন ট্রিটমেন্ট লাগে, অথবা পিলের জন্য, অথবা যদি আমার থাইরয়েড হরমোন বা হিমোগ্লোবিন প্রবলেম থাকলে তবে, তো সেক্ষেত্রে আমাদেরকে সানস্ক্রিনটা খুব জরুরি, এটা দুই ঘন্টা পর পর ইউজ করা উচিত এবং এটা একবার লাগালে দুই ঘন্টা কার্যকর থাকে, এবং টপিক্যাল কিছু ব্লিচিং ক্রিম থাকে এটা ইউজ করতে হবে, এবং সর্বোপরি এটা ডক্টরের সন্ধানে ফলো আপে থাকতে হবে। কারণ আমরা যদি অনেক সময় দেখছি যে একটা ক্রিম আমরা যদি লাগাতে থাকি, রেগুলার লাগাতে থাকি, এছাড়া আমাদের আরেকটা জিনিস সবচেয়ে বেশি ফেয়ারনেস ক্রিম আমরা বাজার থেকে নিয়ে এটা ইউজ করি, এটাও আমাদের জন্য খুব সর্বনাশ, কারণ স্টেরয়েড ক্রিম থাকে এটা বেশি ইউজ করলে আমাদের ত্বকে।
1: এবং স্যার, কিছু তিল বা আঁচলি হলে লেজারের যে ভূমিকা সেটি কি আপনি করছেন?
0: হ্যাঁ, আমি তিল আঁচলি।
1: অনেক ধন্যবাদ স্যার, আরো অনেক কথা বাকি থেকে গেল, আরো অনেক প্রশ্ন শ্রোতা বন্ধুদের ফোন ইনশাল্লাহ আমরা পরবর্তীতে করব। অনেক ধন্যবাদ, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ডাক্তার মোহাম্মদ শওকত হায়দার, লেজার কসমেটিক সার্জন ও চর্মরোগ বিশেষজ্ঞ। আর শ্রোতা বন্ধু, আপনাদের ফোনে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানটি, অনেক অনেক ধন্যবাদ। সাথে ছিলাম আমি ডক্টর সাবরিনা রহমান স্নিগ্ধা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।
5: স্বাস্থ্য বিচিত্রা, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠানটি শেষ হলো। সঞ্চালনা ডাক্তার সাবরিনা রহমান, সম্পাদনা শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা।
6: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি, পরিচালনা করছেন মাওলানা রবিউল ইসলাম রাফে।
7: আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। এসো আরবি শিখি অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা বন্ধুদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের পাঠ শুরু করতে যাচ্ছি কিছু গুণবাচক শব্দ এর প্রয়োগের মাধ্যমে। যেমন রোগী, এর আরবি হলো মারিয়দুন,
8: মারিয়দুন মানে রোগী।
7: যদি পুরুষ হয় তাহলে মারিয়দুন, আর যদি স্ত্রী হয় তাহলে
9: মারিয়দুন।
7: এরপরে হলো দানশীল, সখিয়ুন,
9: দানশীল,
7: সখিয়াতুন,
9: সখিয়াতুন,
7: এই ধরনের কিছু শব্দ আছে। বিশ্বস্ত, আমিনুন,
9: আমিনাতুন,
7: আমিনাতুন মানে বিশ্বস্ত, পুরুষ মানুষ হলে আমিনুন, স্ত্রীদের জন্য
9: আমিনাতুন,
7: আমিনাতুন। তো এভাবে আমরা কিছু গুণবাচক শব্দ দিয়ে আমরা আজকে আমাদের পাঠটি সাজিয়েছি। প্রথমে আমরা কয়েকটি শব্দ আমরা একটু আলোচনা করি এবং সম্মানিত শ্রোতা বন্ধুরা আমরা এগুলোর অর্থ আমরা জেনে নিই।
9: জি,
7: যেমন অসুস্থ পুরুষ হলে মারিয়দুন,
8: মারিয়দুন,
7: স্ত্রী হলে
9: মারিয়দুন,
7: মারিয়দুন। যদি বলি রাশেদ অসুস্থ, রাশিদুন,
9: মারিয়দুন,
7: হ্যাঁ, রাশিদুন, মারিয়দুন, রাশেদ অসুস্থ। আর যদি রাশেদ না হয়ে ফাতেমা হয়, ফাতিমাতু
9: মারিয়দুন,
7: হ্যাঁ, ফাতিমাতু মারিয়দুন, ফাতেমা অসুস্থ। এরপরে দানশীল, এর আরবি হলো
9: সখিয়ুন, সখিয়াতুন,
7: হ্যাঁ, সখিয়ুন, সখিয়াতুন, দানশীল। চিকিৎসক,
8: তাবিবুন,
9: তাবিবুন, তাবিবাতুন,
7: তাবিবাতুন, তাবিবুন,
9: তাবিবাতুন,
7: তাবিবাতুন। বিশ্বস্ত,
8: আমিনুন,
9: আমিনুন, আমিনাতুন,
7: আমিনুন, আমিনাতুন, বিশ্বস্ত,
9: বিশ্বস্ত।
7: কৃপণ,
8: বাখিলুন,
9: বাখিলুন,
8: বাখিলাতুন,
7: বাখিলুন, বাখিলাতুন, অর্থ কৃপণ,
8: কৃপণ। জি,
7: আর লেখক,
8: কাতিবুন,
7: কাতিবুন, কাতিবাতুন,
8: কাতিবাতুন,
7: লেখক। যদি কবি হয়, কবি, কবি আরবি কি শায়রুন,
9: শায়রাতুন,
7: শায়রাতুন, অর্থ কবি,
8: কবি।
7: আর যদি বলি সাহিত্যিক,
8: সাহিত্যিক,
7: আদিবুন,
8: আদিবুন,
7: আদিবুন,
8: আদিবাতুন,
7: মানে পুরুষ হলে আদিবুন, স্ত্রীবাচক শব্দ হলে
8: আদিবাতুন,
7: আদিবাতুন, অর্থাৎ সাহিত্যিক। যদি আমি বলি যে রাশেদ একজন সাহিত্যিক, আরবি কি হবে?
8: রাশিদুন
9: আদি
7: ইবন। আর যদি বলে ফাতেমা সাহিত্যিক, রাশেদ কবি, রাশেদ কবি। আর যদি বলি ফাতেমা কবি, ফাতিমাতু শায়রাতুন, ফাতেমা কবি। রাশেদ লেখক,
8: রাশিদুন কাতিবুন,
9: রাশিদুন কাতিবুন,
7: রাশিদুন কাতিবুন, রাশেদ একজন লেখক।
9: জি।
7: আর যদি বলি ফাতেমা লেখক,
9: ফাতিমাতু কাতিবাতুন,
8: কাতিবাতুন,
7: ফাতিমাতু কাতিবাতুন, ফাতেমা লেখক।
8: জি।
7: মানে অনেকে আবার বাংলার মধ্যে লেখকই অথবা কবিনী,
8: লেখিকা,
7: এত কিছু লাগে না। হ্যাঁ, ঠিক আছে, লেখক।
9: জি।
7: সাহিত্যিক, সাহিত্যিক বাংলায় পুরুষ মহিলা সাহিত্যিক, আরবিতে পুরুষবাচক শব্দ ভিন্ন, স্ত্রীবাচক শব্দ ভিন্ন
9: ভিন্ন।
7: হ্যাঁ, স্ত্রীবাচক শব্দের শেষে তাল লাগিয়ে দিলে হবে। কাতিবুন কাতিবাতুন, শায়রুন শায়রাতুন, আদিবুন আদিবাতুন। দেখেন আরবি ভাষা এটা অনেক গভীর থেকে প্রত্যেকটা শব্দের রচনা। হ্যাঁ, যেমন শুউর মানে অনুভূতি, শুউর অর্থ
9: অনুভূতি,
7: অনুভূতি। আর শায়রুন মানে কবি,
8: কবি।
7: হ্যাঁ, শায়র মানে কি অনুভূতিশীল, তার মানে কবি হতে হলে অনেক অনুভূতিশীল হতে হয়। আদিব এটা আদব থেকে, আদব, আদব বলেন আদব কায়দা, শিষ্টাচার, ভদ্রতা।
8: জি
9: জি।
7: তো আরবরা সাহিত্যিক বলে তাকে যার মধ্যে ভদ্রতা আছে, রুচি, হ্যাঁ, মূল্যবোধ, মানে অনেক জ্ঞান গুণ এর অধিকারী যে মানুষগুলো, মানে তাহলে সে সাহিত্যিক। শুধু ভাষা, ভাষার সর্বোচ্চ জ্ঞান হলেই তাকে সাহিত্যিক বলবে না, তার ভিতরে আদব, লেহাজ, শিষ্টাচার, ভদ্রতা। আদব মানে গুণ, উত্তম গুণকে আদব বলা হয়, উত্তম গুণ থাকতে হবে। আবার আদব বোঝায়, বলা হয় খাবারের দাওয়াত করে যে তাকে আদিবন বলা হয়। আদব শব্দের অর্থ হলো কাউকে খাবার রান্না করে কাউকে খানা খাওয়ানো। তাহলে এই যে উদারতা, এই দানশীলতা, এই মহানুভবতা, এই উত্তম গুণাবলীর অধিকারী হলেই তাকে আদিব বলা হয়।
9: আদিব বলা।
7: তাহলে আরবি ভাষাটা কতটা সমৃদ্ধ, এর প্রত্যেকটা শব্দের ব্যবহারটাও একেবারে সূচনা লগ্ন থেকেই অনেক তাৎপর্যপূর্ণ। এরপর আরো কিছু শব্দ যদি আমরা বলি, দর্জি, দর্জি আরবি খাইয়াতুন, খাইয়াততুন বলি, দর্জি বাংলা ভাষার নিয়মটা আমাদের ফলো করতে হবে। তো গোয়াল যিনি দুধ বিক্রি করে, লাব্বানুন, লাব্বান এটা লাবানুন থেকে, লাবান অর্থ কি দুধ, লাব্বানুন গোয়াল যিনি দুধ বিক্রেতা। আর যদি কোন মহিলা যদি পেশায় থাকে তাহলে তাকে বলবে লাব্বানাতুন। শিকারি যিনি শিকার করে, মাছ শিকার করতে পারে অথবা কোন
8: পাখি বা কোন প্রাণী,
7: প্রাণী শিকার করতে পারে, তাকে বলে আরবিতে সাইয়াদুন, সাইয়াদুন, সাইয়াদাতুন অর্থ শিকারি। এরপরে হলো চালক, ড্রাইভার, যিনি ড্রাইভ করেন, চালককে কি বলে, সাইকুন, সাইকাতুন, সাইকুন,
9: সাইকাতুন
7: অর্থ ড্রাইভার বা চালক। পাচক যিনি রান্না করেন, বাবুর্চি, তাকে বলে তব্বাখুন,
9: তব্বাখুন, তব্বাখাতুন,
7: তব্বাখুন, তব্বাখাতুন, রাঁধুনি যিনি রান্না করেন। লাইবুন, লাইবাতুন, লাবু মানে খেলা করে,
8: খেলা করে,
7: খেলোয়াড়, খেলো আর
9: খেলো,
7: লাইবুন,
8: লাইবাতুন।
7: সত্যবাদী, সাদিকুন, সাদিকাতুন, সত্যবাদী,
9: সত্যবাদী।
7: আর যদি মিথ্যাবাদী হয়, কাযিবুন,
9: কাযিবাতুন,
7: কাযিবাতুন, কাযিবুন, কাযিবাতুন,
9: মিথ্যাবাদী,
7: মিথ্যাবাদী। বিনয়ী, তাওয়াযু করে বলে না, বিনয় অবলম্বন করে, মুতাওয়াযিউন,
9: মুতাওয়াযিউন,
7: মুতাওয়াযিউন,
8: বিনয়ী,
7: মুতাওয়াযিউন,
9: বিনয়ী,
7: মুতাওয়াযিউন, মুতাকাব্বিরুন অহংকারী,
9: অহংকারী জি,
7: হ্যাঁ নম্র মুতাওয়াদ্দিউন বলা যায়, মুতাকাব্বিরুন অহংকারী, মুতাকাব্বিরুন
9: মুতাকাব্বিরাতুন
7: অহংকারী। তাহলে আমরা যদি বলি মাজিদুন তাজিরুন কাবীরুন, মাজিদুন
9: তাজিরুন
7: তাজিরুন কাবীরুন, মাজিদ একজন
8: বড় ব্যবসায়ী,
7: বড় ব্যবসায়ী
9: জি,
7: হ্যাঁ হুয়া তাজিরুন আমিনুন,
8: সে একজন বিশ্বস্ত
9: ব্যবসায়ী,
7: হ্যাঁ হুয়া অর্থ সে, তাজিরুন আমিনুন, আমিন অর্থ বিশ্বস্ত,
9: বিশ্বস্ত,
7: এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিফাত, ছোটবেলা একটা লকব ছিল না
9: জি,
7: আমিন, আল আমিন,
9: আল আমিন,
7: আল আমিন অর্থ মহা বিশ্বস্ত, অনেক বেশি বিশ্বস্ত যিনি, ওইখানে আমিন মূল শব্দ, এখানে আলিফ লাম যুক্ত করে আল আমিন, আমিনুন অর্থ বিশ্বস্ত, যাকে সবাই বিশ্বাস করে। ফাতিমাতু তাবিবাতুন, ফাতিমাতু তাবিবাতুন, ফাতিমা একজন ডাক্তার,
9: ডাক্তার,
7: হিয়া তাবিবাতুন মাশহুরাতুন,
9: প্রসিদ্ধ ডাক্তার,
8: প্রসিদ্ধ ডাক্তার,
7: হিয়া অর্থ সে, তাবিবাতুন মাশহুরাতুন একজন প্রসিদ্ধ
9: ডাক্তার,
7: ইয়া মাহমুদু, তুমি একজন দানশীল মানুষ, আংতা রজুলুন সখিয়ুন, তুমি একজন দানশীল মানুষ, বলে সখি, হ্যাঁ বখিল বলে, আসলে বখিলুন সখিয়ুন, বাংলায় বলি বখিল,
9: বখিল,
7: আরবিতে বলে বখিলুন, বাংলায় বলে সখি অর্থাৎ সখিয়ুন,
9: সখিয়ুন মানে ধনী,
7: যে ধনী না, সখিয়ুন মানে হলো দানশীল,
9: দানশীল,
7: আর ধনী আরবি হলো গনিয়ুন, গনিয়ুন ধনী। কলবুকা ওয়াসিউন, কলবুকা
8: ওয়াসিউন,
7: ওয়াসিউন তোমার হৃদয়টা প্রশস্ত,
8: প্রশস্ত,
7: কলবুকা ওয়াসিউন তোমার মনটা হৃদয়টা প্রশস্ত, ওয়াফি কলবিকা রাহমাতুন, তোমার হৃদয়ের মধ্যে আছে, তোমার কলবের মধ্যে আছে
8: দয়া,
7: রাহমাতুন দয়া আছে, ইয়া রাইহানাতু,
9: হে রাইহানা,
7: হে রাইহানা,
8: রাইহানা
7: আমরা বলি, রেহেনা বলি, আসলে রাইহানুন মানে সুগন্ধি ফুল, রাইহানুন রাইহানাতুন,
9: রাইহান আর রাইহানা,
7: হ্যাঁ মানে সুগন্ধি ফুল, ইয়া রাইহানাতু, হে রাইহানা,
9: হে রাইহানা,
7: আমরা বাংলায় বলি কি রেহেনা,
9: রেহেনা
7: বাংলায় বলে, এরকম অনেক শব্দই বলে, যেমন হুসাইন বলে হোসেন, অনেক এরকম ভিন্ন একটু ব্যতিক্রম করে বলে, এটা বাংলা ভাষা বা যে কোনো ভাষায় যখন কোনো ওয়ার্ড একটু পরিবর্তন হয় এরকম হয়, যেমন দাউদ এটাকে ইংরেজরা বলে ডেভিড, জি এই ধরনের আর কি। আংতা আংতিম রাআতুন সখিয়াতুন, ইয়া রাইহানাতু আংতিম রাআতুন সখিয়াতুন, তোমার মহিলা, যদি পুরুষ হতো কলবুকা, ওয়াসিউন প্রশস্ত, ওয়ফি কলবিকি রাহমাতুন, আর তোমার অন্তরের মধ্যে দয়া আছে,
8: দয়া আছে,
7: আনা ফাল্লাহুন নাশীতুন, আনা ফাল্লাহুন নাশীতুন, আমি একজন তৎপর কৃষক,
8: তৎপর কৃষক,
7: হ্যাঁ তাহলে নাশীতুন মানে কর্মঠ অথবা তৎপর, আচ্ছা এরপরে আনা ফাল্লাহুন নাশীতুন, আমি একজন তৎপর বা কর্মঠ
9: কৃষক,
7: কৃষক
8: উদ্যমী,
7: উদ্যমী কৃষক, ও আংতা ফাল্লাহুন কাসলানুন,
8: তুমি একজন অলস কৃষক,
7: অলস কৃষক,
9: জি
7: ফারহানাতু কাসলানাতুন, ফারহানা অলস,
9: অলস,
7: বাশিরুন কাতিবুন মাশহুরুন,
8: বাশির প্রসিদ্ধ লেখক,
7: বাশির মানে বাশির, কাতিবুন মাশহুরুন একজন প্রসিদ্ধ লেখক, মাশহুর অর্থ প্রসিদ্ধ,
9: জি হ্যাঁ
7: এটা অনেক সময় বাংলায় ব্যবহার করে, মাশহুর মানুষ মানে লোকটি প্রসিদ্ধ। জাইনাবু তিলমিজাতুন মুজতাহিদাতুন, জাইনাবু তিলমিজাতুন
8: মুজতাহিদাতুন,
7: মুজতাহিদা মানে পরিশ্রমী,
9: পরিশ্রমী,
7: হ্যাঁ
9: জাইনাব
7: একজন পরিশ্রমী এবং পরিশ্রমী। ইন্দাহা কিতাবুন মুফিদুন, ইন্দাহা তার কাছে কিতাবুন মুফিদুন, একটি উপকারী বই আছে, হাযা আর-রাজুলু গানিয়ুন,
9: এই লোকটি
7: ধনী, ধনী, অসখিয়ুন এবং দানশীল, ওয়াতিলকাল মারআতু ফাকিরাতুন আবখিলাতুন, এখানে বাংলায় দুটো শব্দ এবং আরবিতেও অনুবাদটা এরকম, ফাকির মানে কি দরিদ্র,
9: দরিদ্র,
7: হ্যাঁ ফাকির অর্থ
9: দরিদ্র,
7: দরিদ্র বা অভাবী। আর একটা হলো ফাকরুন, ফাকরুন মানে অভাব, অভাব। এটাকে আবার বলে ওই দরিদ্র শব্দ থেকে আসে দারিদ্র,
9: দারিদ্র,
7: দারিদ্র মানে অভাব, অর্থাৎ দরিদ্রতা মানে দরিদ্র হয়ে যাওয়া, এটাকে বলে দারিদ্র মানে অভাব,
8: অভাব।
7: আর ফকির মানে হলো দরিদ্র, অনেকে বলে সে দারিদ্রতার শিকার, না দরিদ্রতার শিকার, অথবা সে দারিদ্রের শিকার মানে অভাবের শিকার, লোকটি দরিদ্র, আর তার দারিদ্র, তার মাঝে দারিদ্র রয়েছে মানে অভাব রয়েছে। তো ফিহি ফাকরুন, তার মধ্যে অভাব আছে, হুয়া ফাকিরুন, সে অভাবী,
9: সে অভাবী।
7: হ্যাঁ, ওইরকম বুখলুন মানে কার্পণ্য অথবা কৃপণতা, আর বাখিরুন মানে কৃপণ। এরপর আমি কয়েকটা, আমরা যদি কয়েকটি প্রশ্ন উত্তর করি, যে মান মাজিদু, মান
8: মান
7: মাজিদু, মান অর্থ কি কে, মান মাজিদু,
9: মাজিদ কে,
7: মাজিদ কে, আমরা বলতে পারি মাজিদুন,
9: তাজিরুন,
7: তাজিরুন কাবিরুন,
9: সে একজন বড় ব্যবসায়ী,
7: মাজিদ একজন বড় ব্যবসায়ী। হাল হুয়া তাজিরুন, সে কি একজন ব্যবসায়ী,
9: নাম,
7: হ্যাঁ নাম,
8: নাম হুয়া,
7: হুয়া তাজিরুন
8: কাবিরুন,
7: সে ব্যবসায়ী। হাল হুয়া তাজিরুন আমিনুন, রাজুলুন বখীলুন, হাল মাহমুদুন, মাহমুদ কি রাজুলুন বাখিলুন, একজন কৃপণ লোক, না মাহমুদুন রাজুলুন বাখিলুন,
9: বাখিলুন
7: মাহমুদ একজন কৃপণ লোক। কাইফা কলবুহু, কাইফা মানে কেমন, কলবুহু তার অন্তর,
8: তার অন্তরটা কেমন,
7: তার অন্তরটা কেমন, কলবুহু,
8: কলবুহু আসিয়ান,
7: কলবুহু দাইয়িকুন,
9: দাইয়িকুন
7: মানে কৃপণ মানে লোক, তো
9: তার কলবটা সংকীর্ণ,
7: সংকীর্ণ। আর যদি বলা হয় কলবুহু ওয়াসিউন, তার অন্তরটা প্রশস্ত। আচ্ছা, আবার যে মাহমুদ, সেবার মনে কষ্ট না পাই যে মাহমুদুন রাজুলুন বাখিলুন, লা লা লা লা, মাহমুদুন রাজুলুন সাখিয়ুন, মাহমুদুন রাজুলুন সাখিয়ুন, মাহমুদ একজন দানশীল,
9: দানশীল,
7: দানশীল পুরুষ। হ্যাঁ, কলবুহু ওয়াসিউন, তার অন্তরের মধ্যে কি দয়া আছে, নাম ফি কালবিহি রাহমাতুন, তার অন্তরে দয়া আছে। হাল রাইহানাতু ইমরাতুন সাখিয়াতুন, হাল রাইহানাতু, রাইহানা কি, ইমরাতুন সাখিয়াতুন, একজন দানশীল মহিলা, নাম,
9: নাম,
7: রাইহানাতু ইমরাতুন,
9: ইমরাতুন,
7: ইমরাতুন সাখিয়াতুন, দানশীল মহিলা। কাইফা কলবুহা,
8: তার হৃদয়টা কেমন,
7: কলবুহা ওয়াসিউন,
9: কলবুহা ওয়াসিউন,
7: কলবুহা তার হৃদয়
8: অনেক ওয়াসিউন,
7: অসুস্থ, প্রশস্ত, অনেক অনেক হলে তো ওয়াসিউন জিদ্দান, আমাদের যে শব্দটা নাই আমরা সেটা বানাই বলবো না, ওইখানে আসছে রহমত, বলে দিলাম আল্লাহ রহমত, এরকম না হয় তাই না, যে যে আরবিটা আমরা পড়বো বা উচ্চারণ করবো অতটুকুই বলবো, আমরা বাড়িয়ে বলবো না এবং কমিয়ে বলবো না। যদি শিক্ষার্থীরা এতটুক জিনিস ব্রেনে রাখে যে যা আরবি পড়েছে সেটা কোরআনের কারিমের কোন আয়াতের অনুবাদ হতে পারে, অথবা কোন হাদিসের অংশ, অথবা কোন সাহিত্যের বই থেকে, হ্যাঁ
9: জি,
7: অথবা যে কোনো লেখা, সে অনুবাদের ক্ষেত্রে না বাড়িয়ে বলবে না কমিয়ে
9: কমিয়ে বলবে,
7: যা আছে তাতেই মিলে যাবে
9: জি ইনশাআল্লাহ,
7: ইনশাআল্লাহ। এরপরে হাল হাল জাইনাবু তিলমিদাতুন যাকিয়াতুন অমুজতাহিদাতুন, হাল জাইনাবু, জাইনাব কি তিলমিদাতুন যাকিয়াতুন অমুজতাহিদাতুন,
9: জাইনাব কি একজন মেধাবী ছাত্রী,
7: যাকিয়াতুন মানে মেধাবী,
8: মেধাবী,
7: আর মুজতাহিদাতুন
9: পরিশ্রমী
7: ছাত্রী, হ্যাঁ জাইনাব কি একজন মেধাবী এবং পরিশ্রমী
8: ছাত্রী,
7: ছাত্রী,
9: নাম,
7: নাম,
9: ইয়া
7: পড়ছিলাম বাশিরুন খ্যাতিমুন, বাশির একজন
9: লেখক,
7: লেখক। এখানে প্রশ্ন করা আছে হাল হুয়া খ্যাতিমুন মাশহুরুন, হাল হুয়া খ্যাতিমুন মাশহুরুন সে কি একজন প্রসিদ্ধ লেখক? একজন কর্মঠ বা উদ্যমী কৃষিনী?
9: নাম
7: ফারহানাতু
9: ফাল্লাহাতুন
7: নাশিততুন। হ্যাঁ, কাইফা হাযা আর-রাজুলু, আর যদি বিশ্বস্ত আর যদি বলি ওই মহিলাটি সৎ, ওই মহিলাটি সৎ, অথবা তিল খেল মার আতো এরপরে যে শব্দগুলো অর্থাৎ দর্জি, শিকারী, হ্যাঁ, পাচক, যে রাঁধুনি যে রান্না করে, সত্যবাদী, বিনয়ী, এইসব শব্দের থেকে আমরা কিছু বাক্য আমরা দেখবো ইনশাল্লাহ, ছোট ছোট বাক্য। তো হাল ওয়ালাদু সাদিকুন অর্থাৎ এই ছেলেটি সত্যবাদী, ওয়াযালিকাল ওয়ালাদু কাযিবুন, এবং ওই ছেলেটি মিথ্যাবাদী। মাহমুদুন সাইয়াদুন মাহিরুন,
9: মাহমুদ একজন
8: প্রসিদ্ধ
9: অভিজ্ঞ শিকারী,
7: দক্ষ, মাহির মানে দক্ষ। মাহমুদুন সাইয়াদুন মাহিরুন, মাহমুদ একজন দক্ষ শিকারী, শিকারী। হুয়া আম্মু বাশিরিন,
9: সে তার চাচা, বাশিরের চাচা।
7: হুয়া মানে সে, আম্মু বাশিরিন বাশিরের চাচা,
9: বাশিরের চাচা,
7: সে বাশিরের চাচা। ইয়া ফাতিমাতু,
9: হে ফাতিমা,
7: আনতি খায়াতাতুন মাহিরাতুন,
9: তুমি একজন
7: দক্ষ দর্জি,
9: দক্ষ দর্জি,
7: মাহিরা মানে দক্ষ। হাযাল লাব্বানু রাজুলুন তাইয়িবুন, হাযাল লাব্বান এই গোয়াল,
9: এই গোয়াল,
7: এই দুধ বিক্রেতা, রাজুলুন তাইয়িবুন একজন ভালো,
9: একজন ভালো
7: মানুষ, ভালো ভালো পুরুষ। ওয়াহাযিহি লাব্বানাতু, লাব্বানাতু মানে এই
9: ওই গোয়ালিনি,
7: হ্যাঁ, ইমরাতুন তাইয়িবাতুন একজন উত্তম মহিলা। হাযা আত-তাজিরু গানিয়ুন, হাযা আত-তাজিরু
9: গানিয়ুন,
7: এই ব্যবসায়ী ধনী। ওয়া মুতাওয়াদিউন, হাযা আত-তাজিরু গানিয়ুন ওয়া মুতাওয়াদিউন, এই ব্যবসায়ী ধনী এবং
9: বিনয়ী।
7: ফাতিমাতু তাব্বাখাতুন মাহিরাতুন ওয়া বিনতুহা খায়াতাতুন মাহিরাতুন, ফাতিমাতু তাব্বাখাতুন মাহিরাতুন, ফাতিমা একজন দক্ষ রাঁধুনী, ওয়া বিনতুহা এবং তার মেয়ে, হ্যাঁ, খায়াতাতুন মাহিরাতুন একজন দক্ষ দর্জি। হাযিহিল মারআতু মুতাওয়াদিআতুন, এই মহিলা বিনয়ী। ইসমুহা যায়নাবু, তার নাম
9: যায়নাব।
7: وتلك المرأة متكبرة وتلك المرأة متكبرة এবং
9: ওই মহিলা,
7: ওই মহিলা অহংকারী। اسمها سعاد,
9: তার নাম سعاد,
7: তার নাম سعاد। আবার سعاد নামে কি আবার মনে কষ্ট না পায়, এটা সেটা পাঠ শেখানো হচ্ছে।
9: জি,
7: আবার হতে পারে যে وتلك المرأة متواضعة, সেই মহিলা
9: বিনয়ী,
7: বিনয়ী। اسمها سعاد,
9: তার নাম
7: سعاد। زينب فلاحة القرية, জাইনাবু ফাল্লাহাতুল কারিয়াতি, জাইনাব গ্রামের কৃষিনী। ওয়া সুআদু তাবিবাতুল মাদিনাতি, সুআদু
9: শহরের চিকিৎসক,
7: শহরের চিকিৎসক। ওয়া সুআদু তাবিবাতুল মাদিনাতি, সুআদ শহরের
9: চিকিৎসক।
7: আমরা এতক্ষণ যা কিছু আমরা পড়লাম, এখান থেকে আমরা যদি একটু ছোট্ট একটু অনুশীলন করি, এখানে একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে তিনটি বাক্য আমরা বলব। একজন ব্যবসায়ী, ধরেন আমি একজন ব্যবসায়ী, আমি নিজেকে নিয়ে তিনটে বাক্য বলবো। তাহলে আমি বলতে পারি আমি একজন ব্যবসায়ী, আমি একজন ধনী ব্যবসায়ী, আমি শহরের ব্যবসায়ী, আমি শহরের ব্যবসায়ী, আমি একজন বিশ্বস্ত ব্যবসায়ী, আমিনুন। হ্যাঁ, এটা আমি নিজের সম্পর্কে বললাম। এখন শিকারী খালেদ সম্পর্কে তিনটি বাক্য আমরা বলবো। খালেদ শিকারী, তাহলে খালিদুন সাইয়াদুন।
10: হ্যাঁ,
7: খালেদ মাছ শিকারী,
10: মাছ শিকারী।
7: খালিদুন সাইয়াদুসসামাকি, সাইয়াদুসসামাকি। হ্যাঁ, খালেদ নদীতে মাছ শিকার করে, সদা ইয়াসিদু শিকার করে, একটা বাক্য হয়ে গেল। তো ইয়াসিদু খালিদুন আস-সামাকা, ফিন-নাহরি,
10: ফিন-নাহরি।
7: তাহলে ইয়াসিদু খালিদুন আস-সামাকা, খালেদ মাছ শিকার করে, ফিন-নাহরি নদীতে,
10: নদীতে।
7: আচ্ছা, আর যদি সাগরে হয় ফিল-বাহরি,
10: ফিল-বাহরি।
7: নাহর, নাহরুন মানে, নাহরুন মানে নদী, বাহরুন মানে সাগর, সমুদ্র। চিকিৎসক সাইদ সম্বন্ধে আমরা তিনটি বাক্য বলবো। হ্যাঁ, সাঈদুন তবিবুন, সাঈদুন তবিবুন, সাঈদুন তবিবুন। সাঈদ একজন ডাক্তার বা চিকিৎসক, হ্যাঁ, সে একজন ভালো চিকিৎসক। হুয়া তবিবুন জাইয়িদুন, হুয়া তবিবুন জাইয়িদুন, সে একজন ভালো চিকিৎসক, সে একজন দক্ষ চিকিৎসক। হুয়া তবিবুন মাহিরুন, হুয়া তবিবুন মাহিরুন, সে ভালো চিকিৎসক,
9: চিকিৎসক,
7: সে হাসপাতালের চিকিৎসক। হুয়া তবিবুল মুস্তাশফা,
10: মুস্তাশফা,
7: মুস্তাশফা মানে হাসপাতাল,
9: হাসপাতাল।
7: হুয়া তবিবুল মুস্তাশফা, সে হাসপাতালের চিকিৎসক। ধনী ও দানশীলা খাদিজাকে সম্বন্ধ করে আমরা তিনটি বাক্য বলবো, মানে আমরা খাদিজাকে সম্বোধন করবো এইভাবে। ইয়া খাদিজাতু,
9: হে খাদিজা,
7: ইয়া খাদিজাতু আংতি গানিয়াতুন, আংতি পুরুষ হলে আংতা, ইয়া খাদিজাতু আংতি গানিয়াতুন ও সাখিয়াতুন, আংতি গানিয়াতুন ধনী ও সাখিয়াতুন এবং দানশীল।
10: আংতি তুমি
7: গানিয়াতুন ধনী,
10: ধনী
7: ও সাখিয়াতুন এবং দানশীল,
10: দানশীল।
7: আচ্ছা, তুমি মানে অনেক ধনী, তাহলে আংতি গনিয়াতুন জিদ্দান,
10: জিদ্দান।
7: হ্যাঁ, এবং তুমি বড় দানশীল, তা সেটা হবে আংতি সাখিয়াতুন কবিরাতুন,
9: কবিরাতুন,
7: বড় দানশীল। পরিশ্রমী ও মেধাবী ছাত্রী জাইনাব সম্পর্কে আমরা তিনটি বাক্য বলবো। জাইনাব, জাইনাবু বিনতুন মুজতাহিদাতুন ওয়া যাকিয়াতুন,
10: যাকিয়াতুন জি।
7: হ্যাঁ, জাইনাবু তিলমিদাতুন, জাইনাবু তিলমিদাতুন যাকিয়াতুন ও মুজতাহিদাতুন, জাইনাবু তিলমিদাতুন যাকিয়াতুন ও মুজতাহিদাতুন। জাইনাব একজন মেধাবী এবং পরিশ্রমী ছাত্রী। হ্যাঁ, সে মাদ্রাসার ছাত্রী, হিয়া তিলমিদাতুল মাদ্রাসাতি, সে মাদ্রাসার ছাত্রী। তো আমরা এটা, হ্যাঁ, এরপর আরো কিছু শব্দ আছে, মাহিরুন মানে দক্ষ, যদি অদক্ষ হয় গায়রু মাহিরিন,
9: গায়রু মাহিরিন।
7: এরপরে মাশহুরুন মানে প্রসিদ্ধ, গায়রু মাশহুরিন অপ্রসিদ্ধ। অনুরূপভাবে লাজিদুন সুস্বাদু, লাজিদুন সুস্বাদু, সুস্বাদু না সুস্বাদু, লাজিদুন
9: সুস্বাদু,
10: লাজিজাতুন।
7: হ্যাঁ, লাজিদুন অর্থ
10: সুস্বাদু,
7: সুস্বাদু, আর লাজিজাতুন ওই একই। গায়রু লাজিদিন, গায়রু লাজিদিন অসুস্বাদু,
10: অসুস্বাদু
7: জি। সম্মানিত শ্রোতা বন্ধুরা, এসো আরবি শিখি অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত বা পরামর্শ জানিয়ে চিঠি লিখুন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা, প্রযোজক এসো আরবি শিখি, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা, খুলনা 9000। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
6: এতক্ষণ ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি শুনলেন। পরিচালনা করলেন মাওলানা রবিউল ইসলাম রাফি, সম্পাদনা শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। প্রিয় শ্রোতায়, এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল চারটে বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহিদা জাহান। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্তালিব রহমান বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারী মিডিয়াগুলোকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা অতীতের চেয়ে বর্তমানে সবচেয়ে বেশি। প্রতিমন্ত্রী জানান, বিটিভিকে আনুপাতিক হারে বিরোধী দলের খবর প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টেন বিক্স মুলারের সঙ্গে বৈঠককালে একথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন। বৈঠকে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প তৃতীয় ধাপে ডেনমার্কের অর্থায়ন ও সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পটিতে ডেনমার্ক সরকার 4,500 কোটি টাকা অর্থায়ন করবে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের সহযোগিতা সরকারের জন্য একটি বড় সাফল্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহরে ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদার চাপ অনেকাংশে কমানো সম্ভব হবে। মাগুরায় 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামির ডেথ রেফারেন্স এবং আপিলের রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী 31 আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় ঘোষণার জন্য নির্ধারিত থাকলেও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সময় আবেদন করা হলে তা পিছিয়ে দেওয়া হয়। গত 11 আগস্ট হাইকোর্টের এই বেঞ্চ বিষয়টির উপর শুনানি শুরু করেন। গতকাল শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেছিলেন আদালত। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামী 27 আগস্ট। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এর অংশ হিসেবে 26 আগস্ট রাত 12টা থেকে সংশ্লিষ্ট এলাকায় অস্ত্র বিস্ফোরক বহনসহ সভা মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। হাইতির রাজধানীর কাছে একটি গির্জায় আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষের উপর সশস্ত্র গ্যাং সদস্যদের হামলায় 40 জন নিহত হয়েছেন। নিহতদের কয়েকজনকে গণহত্যার মতো করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র। মেয়র এএফপি কে বলেন, রাজধানীর পাহাড়ি এলাকায় অবস্থিত কেন্সকফ শহরে রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে। তিনি ঘটনাটিকে সন্ত্রাসের রাত হিসেবে বর্ণনা করেন। কয়েক মাস ধরে শহরটি গ্যাং সহিংসতায় ঝড়িত। মেয়র জানান, হামলাকারীরা এমন একটি স্থাপনাকেও লক্ষ্যবস্তু করে যেখানে আগে সহিংসতার কারণে ঘরবাড়ি ছেড়ে আসা মানুষ আশ্রয় নিয়েছিলেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের দ্রুত সমাপ্তি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য একদিনের সফরে তেহরানে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, সফরের অংশ হিসেবে আসিম মনির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। আইএসপিআর আরও জানিয়েছে, উভয় পক্ষই উত্তেজনা বৃদ্ধি রোধ করা এবং সমঝোতার মাধ্যমে সংঘাত নিরসনের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। সংলাপ সহজতর করতে পাকিস্তানের এই মধ্যস্থতাকারী প্রচেষ্টাকে ইরানের কর্মকর্তারা ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছেন। খেলা খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের বিপক্ষে এখন অ্যাডিলেড স্ট্রাইকার্স ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 ওভারে 1 উইকেটে 35 রান করেছে। টসে জিতে বাংলাদেশ অ্যাডিলেড স্ট্রাইকার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আগামীকাল সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: বিকেল চারটে বেজে পাঁচ মিনিট আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার খুলনা।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam. তাই তোমরা কেমন আছো সবাই?
2: এই আছি আলহামদুলিল্লাহ।
1: যা ভালো আছি। তাই কমলাবু, ময়নাবু, কি অবস্থা? আজকে তো বৃষ্টি নাই
3: না?
4: আমি ওই সারার পথ হাঁটতে হাঁটতে বুকে একটা কথা কইলাম। আমি
1: কি কথা বলছো
4: ভাই? আমি একটু সাবধান করা উচিত। কইছি যে বর্ষা হচ্ছে এখন মাঠে ঘাটে, এখানে ওই যে ঘাস হয় না বড় বড় ঘাস, বন জঙ্গল, ওর ভিতরে মোটে যাবা না।
3: বললো
1: কি এতো গরু ছাগলের হতে পারে,
3: ঘাস
1: যখন গরু ছাগলের খাবে ওই শামাক থেকে বিভিন্ন ভাবে অন্য অন্য ইসে থেকে পশু পাখি থেকে ওইটা আর কি ঘাসে যেতে পারে।
4: ওই ঘাস খালি
1: কলিজা
4: কৃমি হয়। মেহমান চলে এসেছিল
1: তো এই বিষয়ে আমরা শুনবো কি গরু ছাগলের কলিজা কৃমির ক্ষতিকর প্রভাব ও প্রতিকার আলোচনা করবেন জনাব ডাক্তার মোহাম্মদ ফজলুল করিম, সিনিয়র ইনস্ট্রাক্টর ইনস্টিটিউট অব লাইফ স্টক সায়েন্স এন্ড টেকনোলজি খুলনা। তা ভাই কেমন আছেন আপনি?
5: আলহামদুলিল্লাহ।
4: খালি ভাইয়ের কাছেই শোনা যাবে এটা।
1: তুমি যেটা বলছো
3: যে আমার গরুর সাথে তুলনা হয়েছে,
1: মানুষের হবে কি
4: গরুর সাথে তুলনা করে নি? তা কি
3: কইলে?
4: ওটা তো কৃমি। দাও কৃমি
1: আরে ছুটে যায় তোমার
4: হতে। কৃমি এমন একটা খারাপ জিনিস, দুনিয়াতে কোনটার কৃমি না হয়? পশু পাখি থেকে মানুষ, গরু, ছাগল,
1: এমনকি
4: গাছেও পর্যন্ত নাকি কৃমি লাগে।
1: শ্রোতা বন্ধুরা, যে এই সম্পর্কে আপনার পশু পাখি সম্পর্কে প্রশ্ন করবেন, আমি নাম্বারটা বলে দিই।
4: বিসমিল্লাহ বলে আমি বলছি,
1: 019-7-4-1-2-1-9-7-0-7-0 আমি আর একবার বলি, 019-7-4-1-2-1-9-7-0-7-0 তাহলে ভাই আমরা শুনি।
4: হ্যাঁ, শ্রোতাকে বলে দিই, আপনারা আজকে গরু, ছাগল, হাঁস, মুরগি এইসব পশু পাখি নিয়ে প্রশ্ন করবেন, তাহলে আমাদের ডাক্তার ভাই আছেন, উনি উত্তর দিতে পারবেন।
1: ওই যেটা বললো না মনা, যেটা বললো আর কি, যে কৃমি,
4: ওটা কৃমি তো না, টাইগার কলিজায় লাগে।
5: মনা ভাই ঠিকই বলছে যে আসলে একদম কলিজায় লাগার মতোই ক্ষতিকর প্রভাব আছে। তবে খামারি ভাই বোনদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের যে আমাদের আলোচনার বিষয়বস্তু কলিজা কৃমির প্রতিকার এবং প্রতিরোধ বিষয়ে, গরু ছাগলের কলিজা কৃমি হয়, আসলে গরু ছাগলের তো অনেক রকম কৃমি হয়, এর মধ্যে কলিজা কৃমি একটা অন্যতম গুরুত্বপূর্ণ কৃমি। তার মানে শুধু এইটাই যে হয় তা না, আরও অনেক রকম কৃমি আছে, পরজীবী আছে। পরজীবীগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বহির পরজীবী, একটা হচ্ছে অন্ত পরজীবী। বহির পরজীবীগুলো হচ্ছে যে শরীরের বাহিরের আবরণে যে সমস্ত পরজীবী থাকে, উকুন, আঠালি, মাইট, এই মানে আমরা যে বাহির থেকে যেগুলো দেখি, লোমের মধ্যে থাকে, চুলের মধ্যে থাকে। আর অন্ত পরজীবী যেগুলো, সেগুলো হচ্ছে শরীরের ভিতরে, নাড়ি ভুঁড়ি, পাকস্থলী, হার্ট, লাংস, এগুলোতে থাকে। তো আমাদের যেটা আজকে আলোচনা বিষয় অন্তঃকৃমি, বিশেষ করে কলিজা কৃমি, এটা সাধারণভাবে দেখার কোনো সুযোগ নেই, আসলে অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। বিশেষ করে কলিজা কৃমি যে ক্ষতিকর প্রভাব দেখা যায় সেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। রক্ত স্বল্পতা দেখা যায়,
4: রক্ত কমে যায়,
5: রাইট। কৃমি পশুর কলিজা থেকে ক্রমাগত রক্ত শোষার ফলে রক্তের তীব্র শূন্যতা বা স্বল্পতা দেখা যায়। এবং অনেক আমাদের দেশে ছাগল, বিশেষ করে গরু বা ছোট ছোট ছাগলগুলোকে চোখ এবং চোখের নিচে যে মিউকাস মেমব্রেন আছে সেগুলো ফ্যাকাশে হয়ে যায়। আমরা যদি হাত দিয়ে চোখটা ওপেন করে যদি দেখি তাহলে দেখো যে রক্ত স্বল্পতার কারণে পশুর চোখের পাতার ভিতরের দিকে,
4: আমাকেও তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার আগে মেলে দেখায় যে রক্ত কি পরিমাণ
5: আছে। সেটাই আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায়, এটাকে ইংরেজিতে বলা হয় বোটল জ অথবা গলকম্বল ফুলে যাওয়া, পশুর চোয়ালের নিচে বিশেষ করে ছাগলের ক্ষেত্রে, মাজারি সাইজের বকনা বাছুরের ক্ষেত্রে দেখা যায় দুই চোয়ালের নিচে তরল জমে থাকে, থুতনির নিচে, থুতনির নিচে
4: পানিতে,
5: হ্যাঁ
4: ভিতরে পানি আছে,
5: ভিতরে মনে হয় পানি আছে, এইরকম তরল জমে যায়, টিউমারের মতো ফুলে উঠে। তারপরে অনেক আমাদের হাসপাতালেও প্রচুর রুগী আসে যারা বলে যে আমাদের গরুর দিন দিন শুকিয়ে যাচ্ছে, কঙ্কাল সার হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে,
1: মানে খেতে টেতে সবকিছু দিচ্ছে কিন্তু
5: পরিমাণে বড় হচ্ছে
4: না, কাজ হচ্ছে না, ওই যে টাইগারে খেয়ে ফেলে,
5: হ্যাঁ হার্টের মধ্যে সমস্যা হয়ে যায়, তারপরে এই লিভারের সমস্যা দেখা যায়, শারীরিক দুর্বলতা চোখে পড়ে, পশু চলাফেরার শক্তি হারিয়ে ফেলে এবং সারাক্ষণ ঝিমায়, বিশেষ করে যেটা বলা হলো কলিজা বা লিভার ড্যামেজ হয়ে যায়, কিডনির আক্রমণে লিভারের টিস্যু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় ফাইব্রোসিস বলা হয়, ফাইব্রোসিস হয়, পিত্তনালী ব্লক হয়ে যায়, অতিরিক্ত কিডনির উপস্থিতিতে পিত্তনালী বা পিত্তথলি বন্ধ হয়ে যায়, জন্ডিস সৃষ্টি হয় যেহেতু লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়, যার কারণে পশুর চোখ এবং চামড়া হলুদ হয়ে জন্ডিসের লক্ষণ দেখা যায়, খামারিরা এটা সহজেই বুঝতে পারে, হজম প্রক্রিয়া ব্যাহত হয়, বিশেষ করে লিভার থেকে পিত্ত রস ঠিকমতো নিঃসরণ না হওয়ায় খাদ্য পরিপাকে বাধাগ্রস্ত দেখা যায়, হ্যাঁ ঠিকমতো খাবার হজম হয় না, অনেক সময় তীব্র ডায়রিয়া দেখা যায়, রোগটি দীর্ঘমেয়াদী রূপ নিলেও পশুর পাতলা পায়খানা অথবা দুর্গন্ধযুক্ত ডায়রিয়া দেখা যায়, অনেক সময় প্রাথমিক অবস্থায় পশুর শরীরের মল শক্ত হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য হয়, পেট ফাঁপা হয়, গ্যাস হয়, বিশেষ করে হজম যদি ভালো না হয় তাহলে পেটের মধ্যে গ্যাস জমে অনেক ফুলে থাকতে পারে, এই সমস্ত হচ্ছে কলিজা কৃমির আক্রান্ত হওয়ার মোটামুটি একটা ক্ষতিকর প্রভাব। এবং অর্থনৈতিক ক্ষতি যদি আমরা চিন্তা করি, খামারি বিন্দু যেভাবে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতে পারে, দুধ উৎপাদন কমে যায়, স্বাভাবিক ব্যাপার, গাভী এবং ছাগলের দুধের উৎপাদন হ্রাস পায় এবং বিশেষ করে 15-25% বা 30% পর্যন্ত দুধ কমে যেতে পারে,
4: অনেক কমে যায়।
5: তারপরে মাংসের গুণগত মান নষ্ট হয়, পশুর মাংসের পুষ্টি চাহিদা, পুষ্টিগুণ কমে যায়, মাংস শক্ত বা ফ্যাকাশে হয়ে যেতে পারে, কলিজা খাওয়ার অনুপযোগী হয়ে যায়, জবাইয়ের পরে কিন্তু আমরা দেখি বিশেষ করে কোরবানি ঈদের সময় বা সাধারণভাবে কলিজা একদম
1: পোকাও কৃমিও দেখা যায়,
5: কৃমি দেখা যায়, সিদ্ধ সিদ্ধ দেখা যায়, স্পঞ্জের মতো দেখা যায়, অনেক সময় এই নদীর মতো নালি নালি দেখা যায়, কৃমি হাঁটাচলা করছে সবুজ রঙের, মানে কলিজা যেটা আছে দামি জিনিস সেই কলিজা কিন্তু খাওয়ার অনুপযোগী অখাদ্য হয়ে যায়, অনেক সময় ফেলেও দেওয়া হয়। আবার হচ্ছে যে অনেক সময় গরুর প্রজনন ক্ষমতা কমে যায়, অনেক গরু আছে যে খামারিরা এসে বলে যে গরু গরমে আসতেছে না, সেই অনেকদিন আগে বাছুর হয়েছে, আর কোনো বাছুর হচ্ছে না বা ডাকাডাকি করে না, সাধারণত গরু 21 দিন পরপর গরমে আসে এবং বাছুর হওয়ার মোটামুটি 2 সাইকেল, আই মিন 144 মানে শুধু 44 দিন পরেই গরু আবার পুনর গর্ভধারণের উপযোগী হয় এবং ডাকে আসে। আমরা ডাক্তারি ভাষায় সর্বোচ্চ 2 সাইকেল থেকে 3 সাইকেল, আই মিন প্রায় 2 মাস আমরা সর্বোচ্চ অপেক্ষা করতে বলি, যে সর্বোচ্চ বাছুর হওয়ার 2 মাসের মধ্যে গরুটা আবার ভরট হবে, গরম হবে, ভরট হবে, আবার গর্ভ অবস্থায় যাবে। বিদেশে তো একটি গরু প্রতি বছরে 1টি বাছুর দিবে, এই নীতিতে তারা গরু লালন পালন করে, যে পার 1 ইয়ার 1 কাউ 1 কাফ, একটা গরু থেকে প্রতি বছরে 1টি করে বাছুর আসবে, যদি এটা না আসে তাহলে কিন্তু ওদের জন্য একটা লস প্রজেক্ট হিসেবে দাঁড়ায়, প্রতি বছর যদি একটা বাছুর না হয়, কারণ একটা গরুকে খাওয়াইতে তো অনেক খরচ হয়, হ্যাঁ প্রতিদিন যদি আমরা 100 টাকা করেও যদি ধরি তাহলেও যদি আমরা 60 দিন অন্তত 6,000 টাকা এক্সট্রা খাওয়ানো লাগতেছে, আর বড় গরু হলে তো আরো বেশি খাওয়ানো লাগে, এই খাবারেরটা কিন্তু অপচয় হয়ে যায়, কারণ প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়ার কারণে এবং এটা হয় কৃমির কারণে। অনেক সময় গর্ভপাতও হয়ে যায়, গর্ভবতী গাভী বা ছাগলের পুষ্টির অভাবে অকালে গর্ভপাত হয়ে যেতে পারে, এটা পরোক্ষভাবে কৃমি আক্রান্ত হওয়ার কারণে হতে পারে, অনেক সময় আক্রান্ত পশু থেকে জন্ম নেওয়া বাচ্চা অত্যন্ত দুর্বল হয়, মৃত হয়, তারপরে ছাগল বা ভেড়ার যে লোম বা উল যেটা হয় সেটাও খসে পড়ে, লোমগুলো খোলে খোলে পড়ে যায়, কোয়ালিটি ভালো থাকে না, অকাল মৃত্যু অনেক সময় দেখা যায়, তীব্র সংক্রমণের কারণে চিকিৎসা যদি সঠিকভাবে না হয় তাহলে পশু হঠাৎ করে মারাও যেতে পারে,
4: এবং অসুস্থ মায়ের অসুস্থ বাচ্চা,
5: অসুস্থ বাচ্চা পুষ্টির যেহেতু ঘাটতি। আরও একটা পরোক্ষভাবে হয় যে যদি অন্যান্য ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত রোগের সম্ভাবনা বেশি দেখা যায়, যদি কৃমি আক্রান্ত হয়, কারণ বিশেষ করে সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, লিভার ক্ষতিগ্রস্ত হওয়ায় পশু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার কারণে সহজে অন্যান্য রোগেও আক্রান্ত হতে পারে। দুই একটা রোগ যেরকম ব্লাড ডিজিজ, হ্যাঁ, কলিজা কৃমি ক্ষত দ্বারা ক্লোস্ট্রিডিয়াম নামক ব্যাকটেরিয়াও শরীরে ঢুকে পড়ে, যার কারণে ব্লাড ডিজিজটা হয়। অনেক সময় টক্সিন বা বিষক্রিয়া দেখা যায়, কৃমির নিঃসৃত বর্জ্য পশুর রক্তে যদি মিশে যায় তাহলে অভ্যন্তরীণ বিষক্রিয়া হতে পারে। তারপরে গরু যদি খাবারে অরুচি হয়ে যায়, পশু পুরোপুরি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় অথবা খুবই কম খায়, অনেক সময় খামারিরা বলে গরু খাচ্ছে না, পায়খানা নরম, শক্ত নরম, এইরকম মাঝামাঝি অবস্থা থাকে। অনেক সময় একটানা চার পাঁচ দিন পাতলা পায়খানা করে, আবার হয়তো ডাক্তার খামারিরা দোকান থেকে বা কোথাও থেকে দুই চারটা ঔষধ নিয়ে আসে, একটু কমে গেল, আর ডোজটা কমপ্লিট করলো না, আবার শুরু হয়ে গেল এক সপ্তাহ পরে। তা খামারিরা মনে করে হচ্ছে এটা কোনো রোগের কারণে, কিন্তু আসলে এটা যদি আমরা হিস্টোরি নেই গরুর তাহলে দেখা যাবে যে অনেকদিন আগে কৃমির
4: বড়ি। ডাক্তার ভাই,
5: জি,
4: আপনি তো খুব ভয়ের কথা কয়ে দিলেন আমাদের।
5: হ্যাঁ,
4: আমাদের না কি চাষিদের প্রধান একটা অংশই তো এই হাঁস মুরগি গরু ছাগল, তাই না? বিশেষ করে গরু ছাগল এই তো আমরা পুষি, আমরা দুধ খাই, তারপর মাংসের জন্য আমরা পুষি, তা আপনি তো আমাদের ভয় ধরাই দিচ্ছেন। এখন কথা হচ্ছে কি, এর থেকে আমরা কি করলে কৃমির আক্রমণ থেকে আমাদের পশুদের রক্ষা করতে পারবো, আর যদি আক্রান্ত হয়ে যায় তাহলে আমরা কি ব্যবস্থা?
5: হ্যাঁ, এইটাই আসলে এখানে ভয়ের চেয়েও সচেতনতা থাকাটা বেশি জরুরি। এখানে তো আসলে শুধু কৃমি মুক্ত করলেই হয়ে যাচ্ছে, আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন এটা আমরা জানি না বিধায় হয়তো গরুর জন্য খামারিরা কিন্তু হাজার হাজার টাকা খরচ করতেছে, কাঁচা ঘাস লাগাচ্ছে, ইউরিয়া মোলাসেস স্টোরও খাওয়াচ্ছে, দানাদার খাদ্য খাওয়াচ্ছে, গরুকে রেগুলার গোসল করাচ্ছে, উন্নত পাখা ঘর করছে, তারপরে অনেক সময় মেঝে পাখা করে
4: সবই ভালো হচ্ছে,
5: উপরে ফ্যান দেই, সব ঠিক আছে, কারেন্ট বিল অনেক অপচয় মানে খরচ করতেছে, অনেক সময় অনেক জায়গায় ফ্যান প্রচুর পরিমাণে ফ্যান থাকে। আধুনিক অনেক বড় খামারে যারা খুব মানে এনভায়রনমেন্ট কন্ট্রোল যে সমস্ত সেগুলোতে এসি পর্যন্ত থাকে গরুকে, তো এখন অনেক কিছুতে আমরা খেয়াল রাখলাম, কিন্তু সামান্য 40-50 টাকার অ্যান্টি মানে কৃমির ট্যাবলেট বা পাউডার আমরা মনের ভুলে খাওয়াইলাম না, অথবা কিছু কুসংস্কারের কারণে অনেক সময় গর্ভবতী গরুকে কৃমির বড়ি খাওয়াইলে আমরা বিপদ হয়, বাসর পড়ে যেতে পারে, এইরকম কুসংস্কার প্রচলিত আছে। সেটাই পরামর্শ নিলেই হয়, খুবই অল্প চিকিৎসা, অল্প খরচ, এবং প্রতিটা উপজেলা পশু হাসপাতালে এখন একটা করে মাইক্রোস্কোপ দেওয়া আছে, সেই

0: গোবরটা ডাক্তারকে দিবে, ডাক্তার গোবরটা থেকে টেস্ট করে দেখবে যে আসলে কোন ধরনের কৃমি আক্রান্ত হয়েছে। আমরা তো ধরেই নিতেছি যে কলিজা কৃমি, আসলে তো শুধু কলিজা কৃমি না, কলিজা কৃমি ছাড়াও আরো অনেক ধরনের কৃমি পাওয়া যায়। তো সেক্ষেত্রে স্পেসিফিক কোন কৃমি আক্রান্ত, যেমন এই কৃমিগুলো আবার বয়সের সঙ্গে জাতের সঙ্গে অনেকটা নির্ভর করে। অনেক সময় কিছু কিছু জাতে বিশেষ কিছু কৃমি পাওয়া যায়, কিছু কিছু কৃমি আছে বিশেষ সময়ে পাওয়া যায়, বর্ষাকালে একরকম পাওয়া যায়, শীতকালে আরেকরকম পাওয়া যায়। আর কৃমি লার্ভা যেগুলো ছোট ছোট বাচ্চা বা লার্ভা, এগুলো কোন স্টেজে আছে, কোন স্টেজে থাকলে কৃমিটা কোন ডোজটা দিলে মারা যাবে, এই সমস্ত জিনিসগুলো সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। তো আপনি যেটা বললেন যে কি এর থেকে বাঁচার কি উপায়, খামারিরা এখন অবশ্যই অনেক সচেতন, আগের চেয়ে অনেক সচেতন হয়ে গেছে মানুষ, এবং নিজেদের অসুখ বিসুখ হলেও কিন্তু আমরা দুই একদিন লেট করি, অপেক্ষা করি, একটু নিজেরা চিকিৎসা করি বা সচেতন থাকি। কিন্তু গরু ছাগল কিন্তু সকালে অসুস্থ হয়ে গেলেই বিকালে তারা হাসপাতালমুখী বা ডাক্তারের নেওয়ার চেষ্টা করে।
1: গরু ছাগল আমরা মানুষ তো বলতে পারি যে আমার ব্যথা হয়েছে,
0: হ্যাঁ,
1: কিন্তু গরু ছাগল তার মুখে বলতে পারে না, আমাকে ওদের চাল চলন ভাব দেখে আমাদের
0: বুঝে নিতে হয়
1: যে অসুস্থ কিনা।
0: এই জন্য যে খামারি ভাইদের জন্য বিশেষ পরামর্শ যে নিয়মিত কৃমিনাশক ঔষধ প্রয়োগ করতে হবে অন্তত বছরে তিনবার, বছরে তিনবার কৃমিনাশক ডোজ খাওয়াতে হবে। এবং অনেক সময় শুধু ডোজ খাওয়ালে হয় না, সঠিক ডোজে খাওয়ানো দরকার। আমি সাধারণত বাজারে যে সমস্ত ওষুধগুলো পাওয়া যায় প্রায় 55-60 কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট, একটা সাধারণ ধারণার জন্য, তো সেক্ষেত্রে 3 মণ গরুর ওজন হলে আমরা 2টা ট্যাবলেট দিয়ে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় খামারিরা 1টা ট্যাবলেট খাওয়াচ্ছে বা 1.5টা খাওয়াচ্ছে, ডোজটা ঠিক মতো হচ্ছে না, এটা একটা হইতে পারে। সঠিক ডোজে কৃমিনাশক ওষুধ ব্যবহার করা খুবই জরুরি, বিশেষ করে পশুর ওজন অনুযায়ী, ডাক্তারের পরামর্শ
2: অনুযায়ী
0: ওজন মেপে ওষুধের ডোজ যদি ঠিক মতো করা হয় তাহলে এটা ভালো হবে। গর্ভকালীন সময়ে গর্ভবতী পশুকে কৃমিনাশক দেওয়ার সময় বিশেষ করে ল্যাবরেটরি টেস্ট অথবা আমি যেটা বললাম গোবর টেস্ট করেও নিরাপদে ওষুধ ব্যবহার করা যায়। একটা না একই ওষুধ না দেওয়া, এটাও একটা বড় ব্যাপার। যে রকম মানুষ আমরা একই প্রতি বছরই কৃমি ওষুধ খাওয়াচ্ছি কিন্তু একই কোম্পানির একই ঔষধ, একই সবসময় একই ডোজে, দেখা যায় যে বাছুর বড় হয়ে গেছে একই ডোজে খাওয়াচ্ছি অথবা একই কোম্পানির একটা কোম্পানির ওষুধই বারবার খাওয়াচ্ছি। ডাক্তাররা বা সায়েন্টিস্টরা বলে যে একটু কৃমি প্রতিরোধ করার জন্য ঘুরিয়ে ফিরিয়ে ঔষধ একটু বদলে দিলে ভালো,
1: সহনশীল হয়ে যায়,
0: সহনশীল হয়ে যায়।
1: ওই তোর যেমন আমরা ওই যে স্প্রে করি না, আমরা যদি ঠিক মাত্রায় স্প্রে না করি ওরা ওই ওই পোকার সহনশীল হয়ে যায়, তখন ওই স্প্রে করলে ও তো মরে না।
0: হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ওরা অর্জন করে ফেলে। যেহেতু শরীরের একটা নির্দিষ্ট মেকানিজম আছে, শরীরের ভিতরে যাই হোক না কেন শরীর সেটাকে মেমোরি হিসেবে মনে রাখে, তো ওদের মনে রাখার প্রক্রিয়াটার সাথে এই ঔষধের একটা ভালো সম্পর্ক আছে। আর বিশেষ করে যারা যে সমস্ত ঔষধ মানে গরু ঝিমিয়ে পড়েছে বা দুর্বল, সেই সমস্ত পশুর ব্যাপারে আলাদা আর একটু যত্নশীল হইতে হবে। বিশেষ করে কৃমিনাশক দেওয়ার পরে লিভার টনিক দেওয়া, যেহেতু তার লিভার বা কলিজাটা দুর্বল হয়ে গেছে, লিভার টনিক, আয়রন ইনজেকশন বা আয়রন ট্যাবলেট অথবা আয়রন সমৃদ্ধ খাবার আমরা সাজেশন করি যে আপনি কৃমি ট্যাবলেট খাওয়ানোর পরে লিভার টনিক এবং আয়রন ইনজেকশন বা আয়রন ট্যাবলেট খাওয়াইতে পারলে গরুর যা ক্ষতি হয়ে গেছে সেটাকে হয়তো তারা পূরণ হয়ে যেতে পারে। আর কিছু কমন ম্যানেজমেন্টাল কিছু ব্যবস্থা আছে, যেরকম ভেজা বা জলাবদ্ধ মাঠে ঘাস না গরু না চরানো, অনেক সময় নিচু বা জলাশয় পানিতে জমে থাকা ঘাসে পশু যদি চড়ে সেখানে কলিজা কৃমির আক্রান্তের হার বেশি, কারণ যখন ঘাসের মধ্যে বিশেষ করে গরুর গোবর কলিজা কৃমি আক্রান্ত বা যে কোনো কৃমি আক্রান্ত গোবর যখন পড়ে বৃষ্টি বাদলে সেটা সারা মাঠে ছড়িয়ে পড়ে, দেখা যাচ্ছে সেখানে ছোট ছোট লার্ভাগুলো ঘাসের আগালে উঠে থাকে, এটা এখান থেকে আমরা ছড়াই যেতে পারে।
1: সবচেয়ে
0: ঘাসের মাধ্যমে গরুর পেটে চলে আসে, তো সবচেয়ে ভালো হয় ঘাস যদি কেটে খায় কেটে ধুয়ে যদি খাওয়ানো যায় তাহলে কৃমিমুক্ত থাকা সম্ভব। আরেকটা হচ্ছে যে শামুক নিয়ন্ত্রণ করা, বিশেষ করে কলিজা কৃমির মধ্যবর্তী বাহক মানে আমরা যেটাকে ইয়া বলি কেরিয়ার বলি, এই বাহকটা হচ্ছে শামুক। তো শামুকের ভিতরে ওই লার্ভাটা শরীরের গিয়ে শামুকটাকেই ব্যবহার করে পোষক হিসেবে ব্যবহার করে, শামুকের ভিতরে বেঁচে থাকে, ওখান থেকে বড় হয়ে তারপরে ঘাসের মাধ্যমে গরুর শরীরে যায়। তো এই জন্য আমরা যদি শামুক নিয়ন্ত্রণ করতে পারি, বিশেষ করে ঘাস হাঁস ছেড়ে দিয়ে শামুক নিয়ন্ত্রণ করা যায়, খামারের আশেপাশে ছোট ছোট

0: সুন খেয়ে ফেলতে পারে। তারপরে খামারের আশেপাশে ড্রেন বা ছোট ছোট জলাশয়ে যদি সুন অথবা কপার সালফেট বা তুত বলা হয়, কপার সালফেট যদি আমরা ছিটিয়ে দিই, সেটাও শামুককে মুক্ত রাখতে পারে। আরেকটা ক্ষেত্রে ব্যবহার করা যায় যে ভোরে শিশির ভেজা অবস্থায় মাঠের গোড়ার দিকের ঘাস কেটে পশুকে খাওয়ানো যাবে না। শিশিরের ভেজা ঘাস মাঠের গোড়ার দিকে খেলে ওখানে অনেক সময় ধুয়ে খাওয়াইতে পারলে ভালো। হ্যাঁ, আর শুকনো খড় খাওয়ানো বর্ষাকালে কাঁচা গাছের পরিবর্তে যদি ভালো উন্নত মানের শুকনো খড় বা সাইলেস যদি খাওয়ানো যায় তাহলেও কিছুটা মানে কৃমি আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যাবে। আর উঁচু জমির ঘাস সবচেয়ে ভালো, সেক্ষেত্রে সবসময় উঁচু এবং শুকনো জায়গার ঘাস চাষ করে যদি সেই ঘাস কাটানো খাওয়ানো যায় তাহলে নিম্নভূমির যে সমস্ত গবেষণায় দেখা গেছে যে সমস্ত গরুগুলো নিম্ন চারণ ভূমির কাঁচা ঘাস খায় সেগুলোতে কৃমি আক্রান্ত আর বেশি, বিশেষ করে আমাদের খুলনা অঞ্চলের বাগেরহাটের দিকে কিছুটা নিম্নভূমি থাকে, সিলেট নেত্রকোনা ময়মনসিংহে ওগুলোতে একটু সবসময় নিচু এলাকা থাকে, বাকি শুকনো জায়গার ঘাস একটু বিপদ তুলনামূলক কম। তারপরে আলাদা পানির ব্যবস্থা করা, অনেক সময় পুকুরে সরাসরি ঘাস পানি খায়, পশুকে পুকুর বা বিলের পানি সরাসরি না খাইয়ে টিউবওয়েল এবং সাপ্লাইয়ের পরিষ্কার পানি ব্যাপারে যত্নশীল থাকতে হবে। আরেকটা হচ্ছে বায়ো সিকিউরিটি অথবা খামার এবং এর জৈব নিরাপত্তা। নতুন পশু যদি আমরা আনি, এটাকে আমাদের ডাক্তারি ভাষায় কোয়ারেন্টাইন বলা হয়, নতুন পশু যদি খামারে আনা হয় তাহলে অবশ্যই তাকে কৃমিনাশক ঔষধ খাইয়ে অন্তত 14 দিন আলাদা রাখতে হবে। রোগের কোনো লক্ষণ আছে কিনা, আমার খামারে যদি 5টা গরু থাকে, আমি যদি একটা গরু নতুন একটা হাট থেকে নিয়ে আসি, তাকে অবশ্যই একটু আলাদা করে রেখে 14 দিন অপেক্ষা করা, পটাশের পানি দিয়ে ভালো করে সকাল বিকেল গোসল করানো, কৃমিনাশক ঔষধ খাওয়ায়, প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার পরে, তারপরে যদি দেখি যে না কোনো রকম কোনো অসুখ বিসুখ নেই, 14 দিনের মধ্যে সে সুস্থ, তখন এই নতুন খামারে 5টা 7টা গরুর সাথে অ্যাড করে দেওয়া যেতে পারে। আবার অনেক সময় গোবরের সঠিক ব্যবস্থাপনা, এটা অত্যন্ত খুব জরুরি, খামারি ভাইরে এই বিষয়ে একটু অসচেতন দেখা যায়। আমাদের গ্রামে গঞ্জে যখন যাই, যে তারা যেখানে গরুর গোবর ঘর থাকে সেখানেই তারা গোবরগুলো ঠিকমতো কম্পোস্ট পিটে যদি ফেলে তাহলে এই গোবর থেকে কৃমির লার্ভাগুলো
1: তাহলে আমরা শুনছি কি কলিজা কৃমির ক্ষতিকর প্রভাব প্রতিকার। আলোচনা করছেন ডাক্তার জনাব ডাক্তার মোহাম্মদ ফজলুল করিম, সিনিয়র ইনস্ট্রাক্টর ইনস্টিটিউট অব লাইফ স্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনা। আমরা তো শুনছি কমলাবু, তাহলে কি গান গান শুনবা? তা গুরু বাবুদা, তাহলে আমরা একটা গান শুনি।

তো বেকায়দা কাজ কাম, এতে সরায় দেখলাম বেশি নাম। আকাম তলে তলে দেশ গিরাম ভাসিয়ে যায়, আর আমার সেনে না পাড়া গায়। আমি তো ভালো মানুষ না, তালি নাম সরায় না কেন তয়?

তাই আমি একদিন 10-12 জন পাড়ার মানুষ ডাইয়ে কলাম, আমি একটু নাম চেতাব কোন ফালি দেও কয়ে। তাই আমি একদিন 10-12 জন আমাকে পাড়ার মানুষ ডাইয়ে কলাম, আমি একটু নাম চেতাব কোন ফালি দেও কয়ে। কলো কিনে আন 100 খাসি, খাওয়াও 10 গ্রাম বাসি। কলো কিনে আন 100 খাসি, খাওয়াও 10 গ্রাম বাসি। যাওয়া আসার ভাড়া আতে একটু খুশি, তোমার দেখেনে কি বানায় ফেলায়। আর আমার এসেনে না পাড়া গায়, যত বেকায়দা কাজ কাম এতে সরায় বেশি নাম। আকাম তলে তলে 10 গ্রাম ভাসিয়ে যায়, আর আমার এসে

তখন আর একজন কলবাবাড়ি, তুই আমার বুদ্ধি দাসন, আমি যেটা কবারে উড়াই তাহার খরচ নেই একদম। আর একজন কল অবাড়ি, তুই আমার বুদ্ধি দাসন, ওরে আমি যেটা কবানি তোরে উডাই তাহার খরচ নেই একদম। যদি কেউ তোরে অন্যায় চর মারে, শুয়ে কবি পাড়াও আমারে বুট করে। যদি তোরে কেউ অন্যায় চর মারে, শুয়ে পড়ে কবি পাড়াও বুট করে। দেহিস কেনে মানসি খিয়ারে তোরে, আর নাম কিরাম ছড়ায়, আমারে সেনে না পাড়া গায়। আমি তো ভালো মানুষ না, তার নাম ছড়ায় না কেন তয়, আমারে সেনে না পাড়া গায়। যত বেকায়দা কাজ কাম, এতে সরা।

0: সুন্দর একটা গান শুনলাম আমরা, তাই না? গুরু বাজার কণ্ঠে, হ্যাঁ, নাম ফাটানো গান। এখন দেখো আমি টেলিফোন নম্বরটা আরেকবার বলে দিচ্ছি,
1: 019-7412-1970-7070।
0: শ্রোতা বন্ধুরা এই নম্বরে আপনারা ফোন করতে পারেন। দেখো ফোন আসে কিনা, আগেই ধরবে কি করে, তাই না? আমরা যে গরু, আপনারা সবাই সচেতন থাকবেন কৃমির ব্যাপারে, যে গরু সবচেয়ে গরু পশু পাখি খারাপ হয় শুধু এই কৃমির জন্য বেশি, অধিকাংশ রোগ, হ্যাঁ অধিকাংশ রোগ এই কৃমির কারণে হয়ে থাকে। ধরো,
2: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, কি নাম? মোহাম্মদ তানবীর। হ্যাঁ, কি জানতে চান বলুন, কোন প্রশ্ন আছে তানবীর সাহেব?
2: হ্যালো তানবীর ভাই, কথা বলেন।
3: লাইনটা
0: কেটে গেছে, হ্যাঁ হ্যাঁ তো লাইন আছে। হ্যাঁ বলেন, কি জানতে, প্রশ্ন কি? গরু বাছুরে কৃমি সর্বরে কিছু বলবেন? তাহলে দেখো আর ফোন আসে নাকি। এই জন্য সবাই কমলাবু বুঝে নিলে তো, তোমার এই যে মুরগি, হাঁস মুরগি, গরু ছাগল তো অনেক কিছু পালো, হবে না কেন?
2: সব হাঁস মুরগিরও কৃমি হয়,
0: হাঁস মুরগি, গরু বাছুর,
2: কৃমি, কৃমি,
0: সব কৃমি, সব
2: এমন কোন প্রাণী নেই। আর একটা ফোন আসছে,
0: ধরো।
2: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? রানা ভাই বলেন, কি জানতে চান? আমাদের নিয়মিত শ্রোতা। খুরা
2: রোগের লক্ষণ দেখতে হবে একটু কর।
3: জি, ধন্যবাদ খামারি ভাইকে, বড়াইগ্রাম নাটোর থেকে কল করছে আমাদের নিয়মিত শ্রোতা। খুরা রোগ, এটাকে আমাদের খুলনাতে জরা রোগ নামে পরিচিত, আর এমনি ডাক্তারি ভাষায় বলা হয় FMD, ফুড অ্যান্ড মাউথ ডিজিজ। নাম শুনেই বোঝা যাচ্ছে যে ফুড অ্যান্ড মাউথ ডিজিজ মানে মুখে এবং পায়ে ঘা হবে, বিশেষ করে জিব্বা দিয়ে লালা পড়বে, জিব্বায় অনেক ফোসকা পড়বে, জিব্বা দিয়ে লালা পড়বে, খেতে পারবে না। গরুর শরীরে তাপমাত্রা 106-107 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত হয়ে যাবে। এটা এক ধরনের ভাইরাসজনিত রোগ। পায়ের, দুই পায়ের মাঝখানে খুরার মধ্যে ঘা হয়, জিব্বা দিয়ে লালা পড়ে, পোকা হয়, গরু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, অনেক সময় গর্ভবতী গরু হলে অ্যাবর্শন বা গর্ভপাত হয়ে যায়, এবং পায়ের মধ্যে ঘা, জিব্বার মধ্যে ঘা, লালা পড়ে, খাবার রুচি থাকে না, ছাল উঠে যায় জিব্বা, এই সমস্তগুলোই হচ্ছে খুরা রোগের লক্ষণ। আর কোনো প্রশ্ন আছে?
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ সমরেশ বাবু বলেন, কি জানতে চান? কি হয়
3: পায়খানা শক্ত? এটা সরাসরি আসলে আরো কিছু হিস্টোরি জানতে পারলে বয়স বা ওজন। আচ্ছা আচ্ছা, আপনি কি আগে কখনো কৃমির বড়ি খাওয়ানো হয়নি? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সাধারণত বাছুরকে আপনি জন্ম হওয়ার 2 সপ্তাহের মাথায়, 14-21 দিন মানে 3 সপ্তাহের মধ্যে বাছুরকে কৃমির পাউডার খাওয়ানো উচিত। আপনি বাছুরকে কৃমির পাউডার খাওয়াবেন, আর পায়খানা যেহেতু শক্ত তার মানে পানি হয়তো কম খাচ্ছে, আর হচ্ছে দানাদার খাদ্য বা খড় জাতীয় খাদ্য হয়তো বেশি খাচ্ছে, পানি কম খাচ্ছে, কাঁচা ঘাস কম খাচ্ছে, এগুলোর কারণেও কোষ্ঠকাঠিন্য বা শক্ত হতে পারে। তবে কৃমি অবশ্যই বলে নেওয়া যায় যে কৃমি আছে,
2: যেহেতু পাউডার কতটুকু খাওয়াবে
3: কৃমির পাউডার আপনি?
0: কত বয়স, কত আপনার গরু?
3: 7 মাস তাহলে আপনি অ্যালবেন্ডাজল গ্রুপের একটা ঔষধ, আমার ধারণা এটা 40-50 কেজি ওজন হবে, অ্যালবেন্ডাজল গ্রুপের একটা ঔষধ 600 মিলিগ্রাম বাজারে পাওয়া যায়, 10-12 টাকা দাম নেবে, এটা একটা আপনি ট্যাবলেট গুঁড়া করে সকালবেলা খালি পেটে গুড় বা চিনি দিয়ে মুখের মধ্যে দিলে চুষে চুষে খেয়ে ফেলবে।
2: ওষুধটা গুঁড়ো করে এটা
3: অ্যালবেন্ডাজল গ্রুপের ঔষধ,
2: হ্যাঁ, গুড় বা চিনি দিয়ে সকালবেলা বাছুরে খাওয়াই দেবে,
3: খালি পেটে খাওয়াইলে ভালো হবে, এবং 4 মাস পর পর আপনি গরুকে কৃমির পাউডার খাওয়াবেন।
0: ধন্যবাদ,
2: বছরে 3 বার আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: দেখো আর ফোন আসে কিনা,
3: ফোন আসতে থাকুক, আমরা ততক্ষণ একটু কথা বলি যে খামারি ভাইদের অনেক সময় যে বাছুর দুর্বল হয়ে যায় কৃমির বড়ি খাওয়ানোর পরে, অনেক সময় রুচি কমে যায়, একটু রুচির পাউডার, অনেক সময় জিব্বাটা একটু ঘষে দেওয়া যায়, সাধারণভাবে জিব্বার উপরে সাদা সাদা হয়ে যায়, লেবু বা লবণ দিয়ে একটু ঘষে দেওয়া যায়, অনেক সময় কাঁচা হলুদ দিয়েও আমরা ঘষে দিতে বলি, তারপরে হচ্ছে রুচির কিছু পাউডার পাওয়া যায়, অনেক সময় আদা পিষে রস করে খাওয়াইলেও গরুর একটু রুচি আসে।
2: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: বাগেরহাট।
0: হ্যাঁ, বাগেরহাট থেকে মহিউদ্দিন সাহেব। হ্যাঁ বলেন, কি প্রশ্ন? কি
3: জি,
0: খাসির সব
3: হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জি জি জি জি জি জি আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো প্রশ্ন। মানে উনি তিনবার ঔষধ খাওয়াইছে কিন্তু অনেক কৃমি বের হচ্ছে। হ্যাঁ, এটা ভালো, কৃমি বের হচ্ছে, ডোজটা কোনোভাবে কমপ্লিট হচ্ছে না। আপনি বেনাজল আর হচ্ছে ওজনটা যেহেতু বোঝা যাচ্ছে না, বেনাজল বা আপনি যেটা খাওয়াইছেন ফেন
1: 4-5 কেজি,
3: হ্যাঁ ফেনভেট হাফ ট্যাবলেট একটু কম হয়ে যায়, আপনি ফেনভেট বা বেনাজল ট্যাবলেট একটা, যেহেতু ডোজ আছে কৃমির আপনার সেফটি মার্জিন অনেক বেশি এবং কৃমির পরিমাণের সংখ্যা অনেক বেশি, আপনি সকালবেলা খালি পেটে 2টা ছাগলকে 2টা ট্যাবলেট বেনাজল বা ফেনভেট গুঁড়া করে গুড় দিয়ে বড়ি করে খাওয়াই দিবেন। এটা খাওয়ানোর 2 সপ্তাহ মাথায় আরেকবার অ্যালবেন্ডাজল গ্রুপের ঔষধ আপনি 1টা ট্যাবলেট হাফ হাফ করে 2টা ছাগলকে বাচ্চাকে খাওয়াই দিবেন।
2: অ্যালবেন্ডাজল খাওয়াবেন প্রথম 1টা করে 2টোরে গুঁড়ো করে গুড় মাহিয়ে বড়ি করে ওদের খাওয়াই দেবেন
3: 2 সপ্তাহ পর আরেকবার,
2: 2 সপ্তাহ পর ওই আরেকটা ট্যাবলেট
3: হাফ হাফ করে যেহেতু কৃমি পড়তেছে তার মানে কাজ করতেছে, ডোজটা কম হওয়ার কারণে হয়তো ক্লিয়ার হচ্ছে না, আর একটু ডোজটা বাড়াই দিলে ক্লিয়ার হয়েছে।
2: না ওই জন্যই তো ওই যে কৃমি ওষুধ খাওয়ালি, আবার বস্তার ডোজ খাওয়াতে হয়,
3: হ্যাঁ বুস্টার ডোজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি।
0: প্রথম প্রথম
3: বুঝতে পারছি, এক নম্বর হচ্ছে যে এটাকে রিপিট ব্রিডিং কেস বলা হয়, বারবার গরু গরমে আসে কিন্তু বীজ দিলে আটকে না, যেহেতু আপনি এটা নতুন গরু কিনে আনছেন, আপনার বাসায় অনেকবার বীজ দেওয়া হয়েছে, আমার ধারণা মালিকের বাসায়ও এই সমস্যা হয়েছিল, সে যখন ত্যক্ত বিরক্ত হয়ে গেছে সে বিক্রি করছে, আপনার কাছে এসেও প্রায় 5-7 বার দিলেন, আসলে তো বীজ মোটামুটি 2 বার দিলেই যথেষ্ট, সর্বোচ্চ আমরা 2 বারের জায়গায় আর হয়তো 2 বার বা 3 বার পর্যন্ত আমরা অপেক্ষা করি, এক্ষেত্রে গরু যেহেতু আপনি বলতেছেন গরু হিটে আসে ঠিক মতো, গরুর 21 দিন পর পর গরু গরমে আসে, এবং বীজ দেওয়ার টাইমিংটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, অভিজ্ঞ বীজ প্রদানকারীর কাছে বীজটা দিতে হবে। অনেক সময় গরুর ভিতরে পায়োমেট্রা বা কিছু ওভারিতে সিস্ট থাকে, ডার্মাটাইটিস মানে পায়োমেট্রা থাকে, যেটা খালি চোখে হয়তো বোঝা যায় না, অ্যাপারেন্টলি দেখা যায় যে গরুটা সুস্থ, কিন্তু আসলে ওভারিতে বা সিস্টে কোনো সমস্যা থাকতে পারে। আমার মনে হয় আপনি ডুমুরিয়া উপজেলা পশু হাসপাতালে ডাক্তার দ্বারা হাত দিয়ে
0: তাহলে ভালো হয়ে যাবে। আর আমাদের আজ সময় নেই, আসলাম গরু ছাগলের ক্ষতিকর প্রভাব প্রতিকার আলোচনা করলেন জনাব ডাক্তার মোহাম্মদ ফজলুল করিম, সিনিয়র ইনস্ট্রাক্টর ইনস্টিটিউট অফ লাইফ স্টক সায়েন্স এন্ড টেকনোলজি খুলনা। চলো আগামী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বিশেষ করে আল্লাহ হাফেজ। চলো উঠে যাক,
2: আবার বৃষ্টি নামতে
1: পারে। চলো ভাই, আল্লাহ হাফেজ।

0: চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সৌমেন বাছার। বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে এই 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যেই মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এ নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোনো কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
2: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
2: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
2: ধন্যবাদ আপনাকে।
0: আল্লাহ তাআলার খাস বান্দাতারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্য পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন, বাংলাদেশ বেতার, খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজ রাজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: এবং যখন তোমাদের কেহ কেউ সালাম করে, তখন তোমরা তা উপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলো বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসেব গ্রহণ করবেন। আল কোরআন। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। কোনো ব্যক্তির জন্য এটার অনুমতি নেই যে কাউকে তার জায়গা হতে উঠিয়ে দিয়ে নিজে সে ওই জায়গায় বসবে। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন শুনবেন নাতে রাসূল।

নাতি রাসুল শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Farah Tabassum Tanisha. The chiefs of the three services today paid a courtesy call on President Mirza Fakhrul Islam Alamgir at Bongo Bhavan. Chief of Army Staff General Wakaruzzaman, Chief of Naval Staff Admiral Khondokar Mizbah-ul-Azim and Chief of Air Staff Air Chief Marshal Hassan Mahmud Khan met the President. They congratulated the President on assuming office and conveyed their best wishes to him. They briefed the President on various activities of their respective services and sought his guidance and cooperation as the Supreme Commander of the Armed Forces in discharging their duties. The President expressed satisfaction over the activities of the Armed Forces and said the incumbent government is working to build the Armed Forces as a modern and four-dimensional force. The President assured the three service chiefs that during his tenure he would continue to provide the highest level of cooperation for enhancing the professional skills of Armed Forces personnel as well as for the overall development of the Armed Forces. Information and Broadcasting Minister Andalib Rahman has called for a social boycott of those who practice intellectual fascism. He made the remarks while responding to a question at a weekly press briefing on the progress of various government activities at the conference room of the Press Information Department in the Secretariat of the Capital today. The Information and Broadcasting Minister said, "Those who do not believe in the spirit of a free Bangladesh and a newly independent Bangladesh deserve to be socially boycotted, which is the greatest form of justice for them." At the beginning of the event, the Information and Broadcasting Minister unveiled the cover of a book titled I Have a Plan, 6 Months of the Democratic Journey, published by the Press Information Department, highlighting the government's special achievements over the past 6 months. Local Government, Rural Development and Cooperatives Minister Dr. Abdul Moin Khan has said Denmark's cooperation will play an important role in addressing the capital's growing demand for clean water and worsening water crisis. He made the remarks when Danish Ambassador to Bangladesh Christian Brix Moller called on him at the Secretariat in the capital today. State Minister for LGRD and Cooperatives Mir Shahe Alam was present at the meeting. Dr. Abdul Moin Khan said, Denmark can play an important role in key sectors such as water supply and waste management in Bangladesh. He said, they also discussed various aspects of Denmark's financing and cooperation in the Saidabad Water Treatment Plant Project Phase 3. The Danish government will finance 4,500 crore taka in the project. Briefing reporters after the meeting, State Minister for LGRD and Cooperative said Denmark's support in the third phase of the Saidabad Water Treatment Plant project is a big success for the government. He also said 5 local government elections will be held in the country within the current fiscal. A total of 6,000 crore taka has been allocated in the budget for these elections, he added. High Court today fixed August 31st for pronouncing its judgment on the death reference and jail appeals in the case filed over the rape and murder of 8-year-old Asia in Magura. The High Court Division Bench of Justice Vishmadev Chakraborty and Justice K.M. Rashiduzzaman Raja said the death this morning. Deputy Attorney General Imam Hossein Tariq argued for the state, while state-appointed defense counsel Hafizur Rahman Khan defended the convict. Earlier, Magura Women and Children Repression Prevention Tribunal on May 17th last year convicted and sentenced the prime accused, Hitu Sheikh, father-in-law of the elder sister of Asia, to death in the case. Pakistan's Army Chief Asim Munir today met with Iranian President Masoud Pezeshkian in Tehran. State Television of Pakistan reported that Islamabad is trying to mediate a resolution to the Middle East war. Asim Munir also met with Iran's Parliamentary Speaker and Chief Negotiator Mohammad Bagher Ghalibaf. Iran's foreign minister said Asim Munir's visit is part of Pakistan's ongoing efforts to help consolidate peace and security in the region. Pakistan has played a key role in efforts to halt the conflict between Iran and the United States, brokering a memorandum of understanding in June. However, peace negotiations currently appear to be stalled. Cricket and Adelaide Strikers were 116 for 4 in 14 overs against Bangladesh High Performance Team in top end T20 series at Darwin when reports last came in. Earlier, winning the toss, Bangladesh invited Adelaide Strikers to bat first. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland evaporate warning and no signal is to be wasted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি নাজবুল হুদা। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি অর্থবছরে প্রায় 8,000 কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। ভোজ্যতেল, মসুর ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও ক্রয় করবে সংস্থাটি। প্রাথমিকভাবে এইসব পণ্যের প্রায় অর্ধেক দেশীয় এবং বাকি অর্ধেক আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে টিসিবির। এলসির পাশাপাশি এখন থেকে মূল্যসীমা ছাড়াই ক্রয় বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানি করতে পারবেন শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানিকারকরা। আজ বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এই নীতিমালার আওতায় 375 সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির সুযোগ পাবে আমদানিকারকরা। এছাড়া প্রবাসীদের অনুমোদিত শিল্প প্রতিষ্ঠানের জন্য মূলধনী, যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানি প্রক্রিয়াও সহজ হবে। নতুন আমদানি নীতিতে ফ্রি ট্রেড জোন ও সেন্ট্রাল বন্ডেড ওয়ারহাউস প্রতিষ্ঠানের বিধান যুক্ত করা হয়েছে। সরকারের প্রত্যাশা, এর মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্য, লজিস্টিক্স ও পুনরপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হবে। দেশে বাধ্যতামূলক এক দেশ এক কিউআর ব্যবস্থা চালুর পর থেকে বাংলা কিউআর মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং আর্থিক লেনদেনের পরিমাণ প্রায় তিন গুণ বেড়েছে। গত জুলাই মাসের শুরুতে বাংলা কিউআর মাধ্যমে দৈনিক গড় প্রায় 1,78,000 লেনদেন সম্পন্ন হয়েছে। এই লেনদেনের আর্থিক পরিমাণ ছিল প্রতিদিন প্রায় 37,33,00,000 টাকা। গত এক সপ্তাহে বাংলা কিউআর মাধ্যমে দৈনিক লেনদেনের গড় সংখ্যা বেড়ে প্রায় 3,03,000 দাঁড়িয়েছে। একই সময়ে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়ে প্রায় 110,38,00,000 টাকায় উন্নীত হয়েছে। এদিকে চলতি বছরের 21 জুলাই পর্যন্ত বাংলা কিউআর ব্যবহারকারীর ব্যবসায়ীর সংখ্যা প্রায় 16,00,000 থেকে বেড়ে 30,00,000-এর বেশি হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি মাসে নিলামযোগ্য 442টি কন্টেনার পণ্য ই অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড NBR এই তথ্য জানায়। এতে বলা হয়, চট্টগ্রাম বন্দরে কর্ম উপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান কন্টেনার জট নিরসন এবং নিলামযোগ্য বিভিন্ন পণ্য নিয়মিতভাবে নিলামের মাধ্যমে নিষ্পত্তি করছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এর ধারাবাহিকতায় এই নিলামের উদ্যোগ নেওয়া হয়েছে। নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় এই নিলাম পরিচালিত হবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE সপ্তাহের তৃতীয় কার্য দিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। DSE 391টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 175টির, কমেছে 152টির এবং অপরিবর্তিত ছিল 64টির। এর প্রভাবে প্রধান সূচক DSEX 3 পয়েন্ট কমে অবস্থান করছে 5,640 পয়েন্টে। আজ DSE 506,71,00,000 টাকা শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল 601,97,00,000 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.40, ক্রয় 122.30, ইউরো বিক্রয় 145.34, ক্রয় 142.60, পাউন্ড স্টার্লিং বিক্রয় 169.89, ক্রয় 166.66, সৌদি রিয়াল বিক্রয় 33.09, ক্রয় 32.40, দিরহাম বিক্রয় 33.77, ক্রয় 33.12, কুয়েতি দিনার বিক্রয় 404.35, ক্রয় 396.63, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.60, ক্রয় 95 টাকা 76 পয়সা, মালয়েশিয়ান রিগিত বিক্রয় 30 টাকা 67 পয়সা, ক্রয় 30 টাকা 4 পয়সা এবং থাই বাত বিক্রয় 3 টাকা 79 পয়সা, ক্রয় 3 টাকা 71 পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর, পরিচালনায় মোহাম্মদ নাজমুল ইসলাম।
2: সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। কথা বলছি আমি মোহাম্মদ নাজমুল আলম, আইসিটি শিক্ষক, কুর্মিটোলা স্কুল অ্যান্ড কলেজ, এবং আমার সাথে একজন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তোমার নাম বলো।
3: আমার নাম মাইন হাসান সোহান, কুর্মিটোলা হাই স্কুল, নবম শ্রেণী।
2: আজ আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের নবম ও দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স সম্পর্কে আলোচনা করব। আলোচনাতে আমাদের যেসব বিষয়গুলি থাকবে সেগুলো হচ্ছে, আমরা এই অধ্যায় পাঠ করে আমরা মাল্টিমিডিয়ার ধারণা ব্যাখ্যা করতে পারব, মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ সম্পর্কে জানব, মাল্টিমিডিয়ার ব্যবহারের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারব, প্রেজেন্টেশন সফটওয়্যারের ধারণা ব্যাখ্যা করতে পারব, প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে যে বিষয়টি দিয়ে শুরু করবো সেটি হচ্ছে মাল্টিমিডিয়ার ধারণা। মাল্টিমিডিয়া শব্দ থেকে বোঝা যাচ্ছে মাল্টিমিডিয়া, তার মানে হচ্ছে বহু মাধ্যম। শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা মাল্টিমিডিয়ার ধারণাটি আসছে বহু পুরাতন কাল থেকেই, আদিকাল থেকেই মানুষ নিজেকে প্রকাশ করে। বর্তমান ডিজিটাল যুগে মাল্টিমিডিয়ার ধারণাটি ব্যাপক, কারণ আমরা প্রতিনিয়তই এই এর ব্যবহার করে থাকছি। আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যমকে নিয়ে কথা বলি তখনই মাল্টিমিডিয়ার বলে তাকে চিহ্নিত করে থাকি। সভ্যতা বিবর্তন ও প্রযুক্তির কারণে এই মাধ্যমগুলো বহুবিধ ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে আমরা যখন ডিজিটাল যুগে বাস করছি তখন আমাদের প্রকাশ মাধ্যমের ধারণা এবং ধরন বদলে গেছে। আজ আমরা মাল্টিমিডিয়ার বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানব এবং এটি কোন কোন জায়গায় ব্যবহার হয় সেটি তো জানবই, তারপরে আবার এর যে বিভিন্ন মাধ্যম আছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো শিক্ষার্থীবৃন্দ, মাল্টিমিডিয়া হলো মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয়। আমরা অন্তত তিনটি মাধ্যম বা মিডিয়া ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করি, এবং সেগুলো কি জানো?
4: জি স্যার, সেগুলো হলো বর্ণ, চিত্র বা শব্দ।
2: ঠিক বলেছ, আমরা আসলে এই তিনটি দিয়েই আমরা আমাদের নিজেদেরকে প্রকাশ করতে পারি। এই মাধ্যমগুলোর বিভিন্ন আবার রূপও রয়েছে। এই তিনটি মাধ্যম তাদের বিভিন্ন রূপ নিয়ে কখনো আলাদাভাবে কখনো একসাথে আমাদের সামনে আবির্ভূত হয়। এসব মাধ্যমের প্রকাশকে আমরা কাগজের প্রকাশনা, রেডিও, টেলিভিশন, ভিডিও, সিনেমা, ভিডিও গেমস, শিক্ষামূলক সফটওয়্যার, ওয়েব পেজ ইত্যাদি নানা নামে আমরা এগুলোকে চিনি। তবে এই সবগুলোই বা একাধিক মাধ্যমকে আমরা আলাদাভাবে মাল্টিমিডিয়া বলবো না। কাগজের প্রকাশনা বা রেডিওকে কেউ মাল্টিমিডিয়া বলতে চাইবেন না, এটি বলা ঠিকও হবে না। টেলিভিশন, ভিডিও, সিনেমাকে আমরা মাল্টিমিডিয়া বলতে পারি, আবার ভিডিও গেমস, শিক্ষামূলক সফটওয়্যার বা ওয়েব পেজকে আমরা ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলতে পারি। মাল্টিমিডিয়া সচরাচর ডিজিটাল যন্ত্রের সহায়তায় ধারণ বা পরিচালনা করা যায়। এটি সরাসরি মঞ্চে প্রদর্শিত হতে পারে বা অনুরূপ সরাসরি সম্প্রসারিত হতে পারে। মাল্টিমিডিয়ার বিষয়বস্তু ধারণ ও পরিচালনা করার ইলেকট্রনিক যন্ত্রকেও মাল্টিমিডিয়া নামে চিহ্নিত করা হয়ে থাকে। কোন একটি কর্মকাণ্ডে তিনটি মাধ্যমকে একসাথে ব্যবহার করাকে মাল্টিমিডিয়া বলে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন বুঝতে পেরেছ মাল্টিমিডিয়া আসলে কি?
4: জি স্যার।
2: মাল্টিমিডিয়া হচ্ছে তাহলে এই আমরা যে তিনটি বিষয়ের কথা বললাম, বর্ণ, চিত্র এবং শব্দ, এবং এই তিনটি সমন্বয়ে যখন একসাথে ব্যবহার করা হয় তখন আমরা তাকে মাল্টিমিডিয়া বলে থাকি। উনিশ শতকের শেষ প্রান্তে 1895 সালে সিনেমা বা চলচ্চিত্র উদ্ভব করার পর তাতে বর্ণ, যাকে ইংরেজিতে টেক্সট বলে, চিত্র মানে গ্রাফিক্স, এবং শব্দ সাউন্ড, এবং চলমানতা যেটিকে ইংরেজিতে অ্যানিমেশন যুক্ত হওয়ায় বিভিন্ন মাধ্যমের পরস্পর সংলগ্ন হবার ব্যাপারটি ঘটতে থাকে, যা মাল্টিমিডিয়ার একটি রূপ। আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ বলতে তাই সিনেমাকে স্মরণ করতে হবে। তবে প্রযুক্তিগতভাবে বিভিন্ন মাধ্যমে যুক্ত হওয়ার পর সেই সূচনাকালটি অনেক আগের হলেও এসবের সাথে কম্পিউটার যুক্ত হওয়া খুব বেশি দিনের ব্যাপার নয়। এবার আমরা মাল্টিমিডিয়ার বিভিন্ন মাধ্যম সম্পর্কে আমরা জানব। শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই জানি সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র হচ্ছে কম্পিউটার, যেটিকে শুধু এখন গণনাকারী যন্ত্র বা হিসাব নিকাশ করা যন্ত্র হিসাবেই বললেই হবে না। এটি দিয়ে আমরা আমাদের তথ্যকে প্রক্রিয়া করতে পারি, আমরা আমাদের তথ্যকে ধারণ করতে পারি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী সেটিকে ব্যবহার করতে পারি। কাজে একটি সময় ধারণা ছিল কম্পিউটার শুধু গণনাকারী যন্ত্র, কিন্তু এখন সেটি আর সেই গণনাকারী যন্ত্র হিসাবে নয়, এটি আমাদের তথ্য প্রক্রিয়াকরণের একটি যন্ত্র। কাজে আমরা এই মাল্টিমিডিয়ার ধারণাটি কম্পিউটার সাথে খুবই গুরুত্বপূর্ণ। তথ্য প্রক্রিয়াকরণ ও যোগাযোগে কম্পিউটারের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল। এরপর লেখালেখি করার জন্য একটি যন্ত্রটি ব্যাপক ব্যবহার শুরু হয়। কিন্তু এত সব কাজ করার জন্য শুরুতে কম্পিউটারের একটি মাত্র মিডিয়া যথা বর্ণ ব্যবহার করতে হতো, কিন্তু কালক্রমে কম্পিউটারের চিত্র এবং শব্দ সমন্বিত হয়। তাছাড়া কম্পিউটারের রয়েছে প্রোগ্রামিং করার ক্ষমতা। বস্তুত কম্পিউটারের মাল্টিমিডিয়ার মানে হল বর্ণ, চিত্র ও শব্দের সমন্বয় একটি ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতা। অতীতের চাইতে এখনকার মাল্টিমিডিয়ার অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ। যন্ত্র হিসেবেও মাল্টিমিডিয়া ব্যবহার কেবল কম্পিউটারে সীমাবদ্ধ নয়, পাশাপাশি আমাদের হাতের কাছের মোবাইল ফোন, স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য ডিজিটাল যন্ত্র এখন মাল্টিমিডিয়ার ধারণ ও পরিচালনার জন্য ব্যবহৃত হয়।
4: জি,
2: তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা মাল্টিমিডিয়ার মাধ্যম সম্পর্কে একটু ধারণা পেলাম। এখন আমরা আরেকটু বিস্তারিত ধারণা নিব মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যম সমূহগুলো কি। মাল্টিমিডিয়ার প্রধান মিডিয়াম বা মাধ্যমগুলো তো আমরা অলরেডি জেনে গিয়েছি, কিন্তু আমরা একটু বিস্তারিত জানব যাতে করে আমাদের পরবর্তীতে এসব বিষয়ে জানতে এবং বুঝতে আরো সুবিধা হয়। আমরা আগেই বলেছি মাল্টিমিডিয়ার তিনটি সমন্বয়ে গঠিত, বর্ণ, চিত্র এবং সাউন্ড। এর সাথে আমাদের সাথে আরো যুক্ত হয়েছে অ্যানিমেশন, যেটি চলমান বা স্থির হতে পারে, তবে এটি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক হতে পারে। আমাদের দেশে অ্যানিমেশনের ব্যবহার ক্রমশ ব্যাপক হচ্ছে, বিশেষত বিজ্ঞাপন চিত্রে অ্যানিমেশন আমরা প্রায় দেখে থাকি। তো আমরা শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রধান মাধ্যম সমূহ সম্পর্কে একটু জানব। আমরা প্রথমে জানব বর্ণ বা টেক্সট কি। বর্ণ বা টেক্সট, সারা দুনিয়াতে টেক্সটের যাবতীয় কাজ এখন কম্পিউটার হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই জানো আমরা কম্পিউটারে আমাদের ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে আমরা টেক্সট এডিট করে থাকি এবং আমরা এটিকে ব্যবহার করি এবং এটি সব মাধ্যমে এটি ব্যবহার করা হয়ে থাকে। এক সময় টাইপরাইটার দিয়ে এসব কাজ করা হতো, এখন অফিস আদালত থেকে পেশাদারী মুদ্রণ পর্যন্ত সর্বত্রই কম্পিউটার ব্যবহার হচ্ছে এবং সেখানে আমরা অতি সহজে সফটওয়্যারের মাধ্যমে এই কাজটি করতে পারি। তার শিক্ষার্থীবৃন্দ, আমরা বর্ণ বা টেক্সট সম্পর্কে জানলাম, যেটি কম্পিউটারের মাধ্যমে এখন করা হয়ে থাকে, আগে যেটি টাইপরাইটার দিয়ে করা হতো। দ্বিতীয়টি হচ্ছে চিত্র বা গ্রাফিক্স। দুনিয়ার সর্বত্র গ্রাফিক্স তৈরি, সম্পাদনা ইত্যাদি যাবতীয় কাজ এখন কম্পিউটার ব্যবহার করেই করা হয়। আমাদের দেশে গ্রাফিক্স ডিজাইন, পেন্টিং, ড্রয়িং বা কমার্শিয়াল গ্রাফিক্স নামক চারুকলার যে অংশটি রয়েছে তাতে কম্পিউটারের ব্যবহার অত্যন্ত সীমিত। তবে এটি একটি ব্যতিক্রমী এলাকা হচ্ছে মুদ্রণ ও প্রকাশনা। মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় 90-এর দশকে। প্রথমে ফটোশপ দিয়ে স্ক্যান করা ছবি সম্পাদনা দিয়ে এর সূচনা হয়, ক্রমশ ডিজাইন এবং গ্রাফিক্সে কম্পিউটার জায়গা করে নিতে থাকে। কাজে আমরা বর্তমানে যেসব গ্রাফিক্স বা চিত্র দেখি সেগুলোতে কিন্তু কম্পিউটারের ব্যবহার ব্যাপক। আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার করে এখন আমরা এই ধরনের কাজগুলো করে থাকি কম্পিউটারের মাধ্যমে। কাজে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি এই মাধ্যমটির মাধ্যমে বিভিন্ন ধরনের কমার্শিয়াল কাজ করা হয়ে থাকে, যেগুলো অত্যন্ত জনপ্রিয়তা পাচ্ছে দিন দিন এবং সবগুলো করা হয় কম্পিউটারের মাধ্যমে।
5: কম্পিউটার ছাড়াতে হবে না।
2: এরপর যেটি আমরা জানবো সেটি হচ্ছে ভিডিও। ভিডিও কার্যত এক ধরনের গ্রাফিক্স।

0: ক্ষেত্রে ভিডিওর ব্যাপক ব্যবহার রয়েছে। এরপর আমরা জানবো অ্যানিমেশন কি, অ্যানিমেশন আমাদের কি কাজে লাগে, আমরা অ্যানিমেশন দিয়ে কি করি। অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক্স বা চিত্র, তবে সেটি চলমান বা স্থির হতে পারে। আমি আগে বলেছি এটি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিকও হতে পারে। আমাদের দেশের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিশেষত বিজ্ঞাপনের ক্ষেত্রে এর ব্যবহার ব্যাপক। তবে অ্যানিমেশনে কাজ করার লোকের অভাব রয়েছে, দক্ষ অ্যানিমেটর দ্বারা এই কাজটি করা হয়। আসলে অ্যানিমেশন কখনোই কেবল একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না, এর সাথে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদি সম্পর্ক রয়েছে। শব্দ বা অডিও যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম আমাদের এই যোগাযোগের জন্য, শব্দ বা অডিও রেকর্ড সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে সারা দুনিয়া এখন কম্পিউটারের উপর নির্ভর করে। সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ অ্যানালগ পদ্ধতি এখন কার্যত সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। কম্পিউটার দিয়ে উন্নত মানের সাউন্ড রেকর্ডিং করতে
1: পারব আমরা এখন,
0: সেজন্য আমরা কম্পিউটারের সহায়তা নিয়ে থাকি এবং উন্নত সাউন্ড সিস্টেমের জন্য কম্পিউটারের বিকল্প নেই। এখন আমরা জানব তথ্য যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহার। শিক্ষার্থীবৃন্দ, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যাপক ব্যবহার রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো মাল্টিমিডিয়া ক্লাসরুম,
1: জি,
0: মাল্টিমিডিয়ার মাধ্যমে আমরা শিক্ষা কার্যক্রম চালিয়েছি।
1: হ্যাঁ,
0: সুতরাং এসব এটার একটি অংশ। প্রথমে আমরা জানব শিক্ষার উপকরণ হিসাবে মাল্টিমিডিয়া। শিক্ষার উপকরণ হিসাবে বর্তমানে মাল্টিমিডিয়ার ব্যবহার ব্যাপক। শ্রেণীকক্ষগুলো মাল্টিমিডিয়া ব্যবহার হলে শিক্ষার্থী সহজে বিষয়টি বুঝতে পারবে। শিক্ষক শিক্ষণীয় বিষয়টি মাল্টিমিডিয়ার মাধ্যমে সহজে উপস্থাপন করতে পারেন। এছাড়া রয়েছে মাল্টিমিডিয়ার সফটওয়্যার, যেটির মাধ্যমে আমরা শিক্ষাকে আরো ইন্টারেক্টিভ করে ছাত্রদের ছাত্রীদের আরো মজাদার ভাবে আমরা এটিকে উপস্থাপন করতে পারি। তো শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা জানব মাল্টিমিডিয়ার সফটওয়্যার, যেসব সফটওয়্যার মাল্টিমিডিয়া সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয় সেগুলো অলরেডি আমাদের দেশে শুরু হয়েছে, যেমন বাংলাদেশ একাত্তর, অবসর, বিশ্বকোষ, নামাজ শিক্ষা, বিজয় শিশু শিক্ষা, এমন কয়েকটি সিডিতে মাল্টিমিডিয়া প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। এখানে প্রকৃত ইন্টারেক্টিভ এখনো নেই বললে চলে, তবে আশা করা হচ্ছে যে একুশ শতকে বাংলাদেশে ব্যাপকভাবে মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরি হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে শিক্ষার উপকরণ এবং মাল্টিমিডিয়া সফটওয়্যার সম্পর্কে জানলাম। এখন আমরা জানব ডিজিটাল প্রকাশনা, বিনোদন, বিজ্ঞাপন, গেমস ইত্যাদি ক্ষেত্রে মাল্টিমিডিয়ার ব্যবহার। ডিজিটাল প্রকাশনা আমাদের দেশে এখনো কাগজ নির্ভর, তবে একুশ শতকের অবশ্যই ডিজিটাল প্রকাশনা হতে হবে বাংলাদেশেও। তোমরা নিশ্চয়ই জানো ডিজিটাল প্রকাশনা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা এখন অনেক পত্রিকা ইলেকট্রনিক ভাবেই দেখতে পারি, আমরা কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজ করে আমরা সেই তাদের ওয়েবসাইটে ঢুকে আমরা এই পত্রিকাগুলো আমরা দেখতে পারি। তাহলে আমাদের ডিজিটাল কাগজ বা ডিজিটাল নিউজ পেপার অলরেডি চলে আসছে। এরপর আমরা জানবো বিনোদন। বিনোদনের অধিকাংশ এলাকায় মাল্টিমিডিয়া জুড়ে রয়েছে। সিনেমা বা নাটকের ক্ষেত্রে মাল্টিমিডিয়ার সাহায্যে স্পেশাল ইফেক্ট ব্যবহার করে আরো প্রাণবন্ত করা হচ্ছে। বিনোদনের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা জানব বিজ্ঞাপনের ক্ষেত্রে এর ব্যবহার। বিজ্ঞাপনে মাল্টিমিডিয়া ব্যবহারের ফলে অত্যন্ত আকর্ষণীয়ভাবে তা উপস্থাপন করা সম্ভব হচ্ছে। সম্ভব অসম্ভব অনেক কিছুই দেখানো হচ্ছে এই বিজ্ঞাপনে, এবং সেটি কিন্তু এই কম্পিউটার গ্রাফিক্স এর মাধ্যমেই করা হয়।
1: জি,
0: এরপর আমরা জানব গেমস। গেমস এ কম্পিউটার গ্রাফিক্স এর ব্যবহার অত্যন্ত ব্যাপক, নিশ্চয়ই তোমরা জানো, এবং যারা গেমস খেলের এই অভিজ্ঞতা আরো ভালো। কম্পিউটার গেমস বা ভিডিও গেমস গুলোতে মাল্টিমিডিয়া ব্যবহার ব্যাপক। গেমস গুলোতে মাল্টিমিডিয়া ব্যবহারের ফলে প্রকৃত অর্থে রিয়ালিটি বা বাস্তবতা ছোঁয়া পেতে শুরু করেছে। তোমরা নিশ্চয়ই জানো যে অগমেন্টেড রিয়ালিটি বা ভার্চুয়াল রিয়ালিটি যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এই মাল্টিমিডিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্ভব হচ্ছে। অ্যানিমেশনও এক ধরনের গ্রাফিক্স বা চিত্র, তবে এটি চলমান বা স্থির হতে পারে, এটি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক হতে পারে। আমরা আগে এটি সম্পর্কে বলেছি। আমাদের দেশে অ্যানিমেশনের ব্যবহার ক্রমশ ব্যাপক হচ্ছে, বিশেষত বিজ্ঞাপন চিত্রে অ্যানিমেশন একটি প্রিয় বিষয়। তবে অ্যানিমেশনে কাজ করার লোকের অভাব রয়েছে। আসলে অ্যানিমেশন কখনো কেবল একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না, এর সাথে অডিও, ভিডিও, টেক্সট ইত্যাদি সম্পর্ক রয়েছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার যেসব ক্ষেত্রে ব্যবহার হয় সেসব বিষয় সম্পর্কে জানলাম। আমরা জানলাম শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহার হয়, মাল্টিমিডিয়া সফটওয়্যার হিসেবে মাল্টিমিডিয়া ব্যবহার রয়েছে, ডিজিটাল প্রকাশনা, বিনোদন, বিজ্ঞাপন, গেমস এবং অ্যানিমেশনের ক্ষেত্রে মাল্টিমিডিয়ার ব্যাপক ব্যবহার এবং চাহিদা রয়েছে। এবার আমরা একটি বিষয় জানব, সেটি হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার, যেখানে মাল্টিমিডিয়া ব্যবহার করে তৈরি করা হয়ে থাকে। প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমাদের যে সফটওয়্যারটি লাগে সেটির নাম কি তোমরা জানো?
1: জি স্যার,
0: সেটি হচ্ছে
1: মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট।
0: ঠিক বলেছ, সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস।

0: পাওয়ার পয়েন্ট, এটা আমরা কোথা থেকে পাইতে পারি? আমরা সেটি মাইক্রোসফট অফিস থেকে
1: পেতে পারি।
0: হ্যাঁ, এটি মাইক্রোসফট অফিসের একটি প্যাকেজ এবং আমরা সেই মাইক্রোসফট অফিস ব্যবহার করে এই মাল্টিমিডিয়া পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা আমাদের প্রেজেন্টেশন সফটওয়্যার তৈরি করতে পারি, প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারি।
1: স্লাইড,
0: হ্যাঁ। আর মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার, এর মাধ্যমে আমরা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধু, কিভাবে প্রেজেন্টেশন তৈরি করা হয় সেই বিষয়টা আমরা এখন জানব। বর্তমান সময় হচ্ছে তথ্য বিনিময় এবং তথ্যের প্রবাহ অব্যাহত করে মানবতার কল্যাণে নিশ্চিত করার যুগ। এখন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের গবেষক, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং পেশাজীবীদের মধ্যে তথ্য বিনিময় বা তথ্য আদান প্রদানের প্রয়োজনীয়তা সর্বাধিক গুরুত্ব লাভ করেছে। সকল প্রকার তথ্যের ভান্ডার সকলের জন্য সহজলভ্য করার উদ্দেশ্যে প্রতিনিয়ত সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদি আয়োজন করা হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধু, এইসব সেমিনার, সভা, কর্মশালা ইত্যাদি আয়োজনের মাধ্যমে আমরা অনেক বিষয় জানতে পারছি এবং সেগুলোকে একটি অর্গানাইজড ভাবে যদি উপস্থাপন করা হয় তখন আমরা এই মাল্টিমিডিয়া ব্যবহার দেখি। তখন সাধারণত প্রেজেন্টেশনের সফটওয়্যার ব্যবহার করে স্লাইড তৈরি করে তখন সেখানে উপস্থাপন করা হয়, ফলে যেটি সুবিধা হয় সেখানে কম্পিউটারের সাহায্যে করা হয়, যেহেতু সেই জন্য এটি অত্যন্ত আকর্ষণীয় এবং কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার প্রধানত প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে করা হয় এবং সেটি হচ্ছে পাওয়ার পয়েন্ট, পিকাসা, ইমপ্রেস ইত্যাদি। এবং যাতে এটি আকর্ষণীয় এবং যারা দর্শক থাকবেন তারা যাতে এটিকে ভালোভাবে অনুধাবন করতে পারে সেই জন্য এই পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করে উপস্থাপন করা হয়। পাওয়ার পয়েন্ট স্লাইডটি হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন এর মাধ্যমে করা হয়। এই সফটওয়্যারটিকে প্রেজেন্টেশন সফটওয়্যারও বলা হয়। বাংলাদেশের শিক্ষক, শিক্ষার্থী সহ প্রায় সকলের সুবিধার জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি নিয়ে আলোচনা এখন এই অধ্যায়টিতে রয়েছে। শিক্ষার্থী বন্ধু, পাওয়ার পয়েন্টের সাহায্যে অনেক কিছু করা যায়, যেমন লেখা, ছবি, অডিও, ভিডিও, গ্রাফ ইত্যাদির সমন্বয়ে এটিকে অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। প্রকৃতপক্ষে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি খুব সহজে এবং চমৎকারভাবে ব্যবহার করা যায়। এদিক থেকে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটির বিকল্প নেই বললে চলে। এই জন্য সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে তথ্য উপস্থাপনের জন্য সর্বাধিক গুরুত্ব পেয়ে থাকে এই পাওয়ার পয়েন্ট স্লাইডটি। একে পাওয়ার পয়েন্টে ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের এক একটি অংশকে স্লাইড বলা হয় শিক্ষার্থী বিন্দু। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে যেমন একটি ফাইলের মধ্যে অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকে। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে হ্যান্ড আউটস বলা হয়।
1: হ্যান্ড আউটস
0: পরিকল্পিতভাবে একটি পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করার জন্য খসড়া করে নিতে হয়, এই খসড়াকে বলা হয় স্লাইড লেআউট। আমরা বিভিন্ন ধরনের স্লাইড লেআউট এবং টেমপ্লেট ব্যবহার করে এটিকে আরো নান্দনিক এবং আকর্ষণীয় করে তুলতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা জানব এখন পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম কিভাবে খুলতে হয় এবং স্লাইড কিভাবে তৈরি করতে হয়। আমরা আগে বলেছি এটি মাইক্রোসফট অফিস প্যাকেজের অন্তর্ভুক্ত। মাইক্রোসফট অফিসে গিয়ে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট ওপেন করে আমরা এই কাজটি করতে পারবো। আমরা অত্যন্ত সংক্ষেপে আমরা এটি জেনে নেব কিভাবে এই কাজটি করা যায়। শিক্ষার্থী বন্ধু, তোমার নিশ্চয়ই কম্পিউটার কিভাবে ব্যবহার করতে হয় অলরেডি জেনে গিয়েছ। তোমরা জানো যে কম্পিউটার লেফট সাইডে যে স্টার্ট বাটন রয়েছে সেখানে ক্লিক করে এরপর অল প্রোগ্রামসে গিয়ে মাইক্রোসফট অফিস মেনু থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট কে ক্লিক করলেই তোমাদের এই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে এবং সেখানে যে পর্দাটি বা স্ক্রিন আসবে সেখানে তোমরা তোমাদের এই পাওয়ার পয়েন্ট স্লাইডের কাজগুলো সম্পন্ন ভাবে করতে পারো। সেখানে হোম স্ক্রিন থেকে বিভিন্ন ধরনের আইকন আছে, সেই আইকন ব্যবহার করে তোমরা তোমাদের প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারো। শিক্ষার্থী বিন্দু, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমরা আজকে যে আলোচনা হলো সেটি বুঝতে পেরেছ।
1: জি স্যার।
0: পরবর্তীতে আবারও কথা হবে, সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো। তোমাদের শুভকামনায় আজকে এ পর্যন্ত ধন্যবাদ।
2: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ নাজমুল ইসলাম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকির মাহমুদ।
3: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন। কানিজ ফাতেমা লুনা, রাবিয়া সুলতানা শিউলি এবং আমি নওশিন ফেরহানুর। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন ইফতেহাজ আহমেদ, নাসরিন আক্তার, মোহাম্মদ রাসেল খান, মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভীন।
4: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় এস এম রফিকুল ইসলাম।
5: Hello listeners, welcome to our program Let's Speak English of Bangladesh Betar. This is SM Rafiqul Islam, your host, and I am very happy to have you here today. I hope you are doing well and feeling positive. Today we are going to talk about a very important topic. The topic is, are you with your wrong friends or choosing good friends? Dear listeners, there will be a conversation on the topic. But before listening to the conversation, it's better to have a short discussion on friendship and why are they important. There are two types of friendship, a good friendship, which is a healthy friendship, and a bad friendship, which is healthy friendship. A bad friendship, what is an unhealthy friendship? A good friendship is a healthy relationship created over time. It's based and built on trust, caring and support. If you want to talk about a true quality friendship, then we will find many qualities. For example, friends enjoy spending time together. Friends are loyal. They are trustworthy. Friends care and willing to listen. Friends accept us as who we are, and friends are also understanding. Now, how can we identify with bad friendship? Usually, there is one or more characteristics, like a person spreads gossip, they harm or hurt you. Another one, they place you in danger. The relation is one-sided. And another one is, the person doesn't care about you. Dear listeners, now we are going to listen to a conversation on the topic. And we are very happy to invite Rishit and Tafi to participate in the conversation. Would you please start the conversation?
6: Hey Rishit, thanks for meeting me at the cafe.
7: No problem, Tafid. I'm happy to be here. It's on me today.
6: Really? That is very kind of you.
7: You always listen when I need to talk.
6: So today's theme is friendship, am I right?
7: Yes. Let's start with how we met our good friend.
6: I met my best friend, Tasneem, in school on my first day. I forgot my notebook. He shared his. That small act made me feel safe.
7: That's great. I met my best friend, Tanzil, at a football game. I was just watching. He said, join us, we need one more. We lost the game, but I want a friend.
6: Amazing. Remember, one small act of kindness that started a friendship sends a message today. Like, I still remember when you helped me, it meant a lot.
7: Now, qualities of a good friend. For me, honesty, loyalty, patience and fun.
6: I would like to add, a good listener. A friend listens to understand, not judge.
7: Trust is also a key. I can share secret with Tanzil and I know they stay safe.
6: Yes, respect too. A friend supports your goals. If I say I need to study, a real friend would respond, go for it, I'm proud of you.
7: Let's talk about spending time together.
6: Friendship grows in simple moments, like walking in the park, eating outside, or watching a movie.
7: Even short tea breaks. Keep us close or online calls if distance is a problem. Keeping friendship alive is important. I schedule a friend check in every Friday. Just two quick messages. Thinking of you and how are you?
6: I like that. I also share photos or articles that remind me of my friends. It's like watering a plant.
7: You can even make small challenges like reading a short book together or learning new English words each week.
6: Now, true friends stay in difficult times. When my grandfather was sick, Tasneem sent me a short message every night. Want to talk or should I just send a voice message? That meant the world.
7: I lost my very important papers once. Tanzil came to me with some food and said, I'm here. No big speech, just gives that support.
6: It's really great to say, I'm here for you.
7: And remember, boundaries. A real friend can say, I need rest tonight. Can we talk tomorrow?
6: Exactly. Boundaries protect friendship, and if you feel hurt, be gentle. I felt sad when plan changed. Can we try to confirm earlier next time?
7: Let's do a mini role play now. I invite you to hang out.
6: Go ahead.
7: Hey Tafid, I'm free on Saturday. Do you want to hang out?
6: That sounds good. What do you have in mind?
7: Maybe a short walk and then tea or coffee. If you're busy, no problem.
6: I like that. Could we do 11 a.m.?
7: Sure. See you at 11 a.m.
6: Well, that was easy and friendly. Now let's share some phrases. For example, how are you today?
7: I'm proud of you. Keep going.
6: Would a short call help? 10 minutes is fine.
7: I saved this article for you. Thought you might like it.
6: Friendship is built with small, honest actions.
7: Exactly. And to our listeners, study English every day, learn something new, and share it with a friend.
6: You're all doing great. Keep going.
5: Dear listeners, you have just listened to the conversation between two friends about friendship and its different aspects. Now we are going to break down the conversation between Rishit and Tawfiq. Don't worry if you didn't understand everything the first time. Now we will explain the key sentences, vocabulary, and also give you a few cultural tips. We will go through some of the most important parts of the conversation. First, let's look at the conversation line by line, and I will share some examples. You can use these phrases in your own life. At the beginning, Rishit says, "It's on me today." That phrase means, "I will pay for you." It's very common in English. When you want to treat your friend, for example, if you are at a restaurant, you can say, "Don't worry, lunch is on me." Then Tawfiq answers, "Really? That's kind." This is a polite way to accept the offer. You can also say, "Thanks, that's very nice of you." Notice how short and simple these sentences are, perfect for daily conversations. Later, Tawfiq says, "I met my good friend or best friend, Tasneem, in school." This is a classic way to introduce a story. You can change it to your own life. "I met my best friend at work," or "I met my best friend in the gym." Rishit adds, "We lost the game, but we won a friend." This is a very natural English way to play with words. You lose something, but you win something more important. You can try making your own examples like, "I failed the test, but I learned a lot." Another important sentence is, "Trust is the key." Trust means confidence that your friend will respect you and keep secrets safe. You can use it in many ways. "I trust my teacher. I trust this company. I trust this brand." Tawfiq also said, "Friendship grows in simple moments. Walking in the park or watching a movie." This is powerful because it teaches that friendship doesn't need big events. Try making your own versions. Friendship grows in simple moments, sharing lunch, sending a short message, or laughing together. When they talked about support, Rishit said, "Tanzil came over food and said, 'I'm here.'" That's a short but very strong phrase. If you want to support a friend, sometimes you don't need big speeches. Just say, "I'm here for you." Rishit says, "Hey Tawfiq, I'm free Saturday. Wanna hang out?" "Hey Tawfiq, I'm free Saturday. Want to hang out?" That's a classic invitation. You can also use same pattern. "Hey, I'm free tonight. Want to watch a movie?" Or, "I'm free this afternoon. Want to go for a walk?" Finally, Tawfiq used phrases of encouragement like, "I'm proud of you. Keep going." These small phrases can change someone's days. Let's review some key words from the conversation. Best friend, your close and most trusted friend. For example, "Adnan is my best friend. I tell him everything." Trust means confidence that someone is honest. The opposite word is doubt. There's an example sentence that is, "I trust him with my secrets and I am honest telling the truth." Example sentence is, "He was honest about his mistake." Opposite word of honest is dishonest. Next word is loyal, means staying true to your friend even in hard times. Example sentence is, "A loyal friend never leaves you when things are bad." Another phrase is hang out. It means spend time with someone. Examples, let's hang out at the park after class. Another word is support. It means help, care, or encouragement. Here is an example sentence that is, "My friends give me support during exams." A best friend is usually honest and loyal. You trust them. You hang out together. You support each other. In the end, you build strong memories. Now explore some cultural points of friendship in the English-speaking countries. Small talk in the US and the UK. Many friendships start with small talk, short, simple conversation in everyday places. In English, friend can mean someone you know casually, but the more precise word is acquaintance. For example, "He's not my friend, just an acquaintance from work." A best friend is very close, while acquaintance is just someone you know. Dear listeners, that's all for today. Thanks for listening. Hope to talk to you in our next episode. Bye-bye.
4: এতক্ষণ শুনলেন লেটস স্পিক ইংলিশ, ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান। পরিচালনায় এস এম রফিকুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানারা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন।
8: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন 25 আগস্ট 2026 খ্রিস্টাব্দ থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আজ 25 আগস্ট মঙ্গলবার সন্ধ্যে 7টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদ ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজ এবং FM 106 মেগাহার্টজে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন বৃক্ষরোপণের গান। এসো মাটির টানে গানে গানে বৃক্ষরোপণ করি। শিল্পী শান শাহ, প্রিয়াঙ্কা গো ও সুকন্যা মজুমদার। গীতিকার সিরাজুল হক সিরাজ, সুর করেছেন শান শাহ।

0: বৃক্ষরোপণের গান শুনলেন শাহ শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদারের কণ্ঠে। গাছ আমাদের সবুজ বন্ধু, গাছ আমাদের পরম বন্ধু। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
0: বাংলাদেশ বেতার ঢাকা। ভালোবাসাকে যে জীবনে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না। প্রেম হল ধীর, প্রশান্ত ও চিরন্তন, বলেছেন কাজী নজরুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, গেয়েছেন ফেরদৌস আরা।

ফেরদৌস আরার কণ্ঠে নজরুল সঙ্গীত শুনছেন।

0: আসসালামু আলাইকুম, শুনছো এটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। আজ বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবা উল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান চৌধুরী রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তারা অভিনন্দন জানান। সাক্ষাৎকালে তারা স্ব স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্তালিব রহমান বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারী মিডিয়াগুলোকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা অতীতের চেয়ে বর্তমানে সবচেয়ে বেশি। প্রতিমন্ত্রী জানান, বিটিভিকে আনুপাতিক হারে বিরোধী দলের খবর প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবেলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মইন খান। তিনি আজ নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চেন ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠককালে একথা বলেন। বৈঠকে সায়েদাবাদ পানি শোধনাগারে প্রকল্প তৃতীয় ধাপে ডেনমার্কের অর্থায়ন ও সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পটিতে ডেনমার্ক সরকার 4,500 কোটি টাকার অর্থায়ন করবে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সায়েদাবাদ পানি শোধনাগারে প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের সহযোগিতা সরকারের জন্য একটি বড় সাফল্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহরে ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদার চাপ অনেকাংশে কমানো সম্ভব হবে। মাগুরায় 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামির ডেথ রেফারেন্স এবং আপিলের রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী 31 আগস্ট দিন ধার্য করেছে হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় ঘোষণার জন্য নির্ধারিত থাকলেও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সময় আবেদন করা হলে তা পিছিয়ে দেওয়া হয়। গত 11 আগস্ট হাইকোর্টের এই বেঞ্চ বিষয়টির ওপর শুনানি শুরু করেন। গতকাল শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেছিল আদালত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধে দ্রুত সমাপ্তি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য একদিনের সফরে তেহরানে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের ISPR জানায়, সফরের অংশ হিসেবে আসিম মুনির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ISPR আরও জানায়, উভয় পক্ষই উত্তেজনা বৃদ্ধি রোধ করা এবং সমঝোতার মাধ্যমে সংঘাত নিরসনের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। হাইতির রাজধানীর কাছে একটি গির্জায় আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষের ওপর সশস্ত্র গ্যাং সদস্যদের হামলায় 40 জন নিহত হয়েছেন। স্থানীয় মেয়র AFP কে জানায়, রাজধানীর পাহাড়ি এলাকায় অবস্থিত ক্রেন্সকফ শহরে রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে। তিনি ঘটনাটিকে সন্ত্রাসের রাত হিসেবে বর্ণনা করেন। কয়েক মাস ধরে শহরটি গ্যাং সহিংসতায় জর্জরিত। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইন টপ অ্যান্টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে 164 রানে জয়ের লক্ষ্যে অ্যাডলেড স্ট্রাইকার একাডেমির বিরুদ্ধে এখন ব্যাট করছে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ। শেষ খবর পাওয়া পর্যন্ত 3 ওভারে 1 উইকেটে 16 রান করেছে। এর আগে অ্যাডলেড স্ট্রাইকার্স প্রথমে ব্যাট করে তাদের নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 164 রান করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সমুদ্র বন্দরসমূহের উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে পর সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আগামীকাল সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনা হলো। বাংলাদেশ বেতার খুলনা সুপ্রস্তুতা, এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই নাজওয়া আব্দুর রাজাক। The Holy Eid Miladun Nabi will be observed in Khulna like other places of the country tomorrow with due religious fervor and solemnity. The day commemorates the birth and death anniversary of the great prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. The holy prophet arrived on earth as the Rahmatul Lil, the blessing of whole mankind. He was born in 570 AD into an elite Quraysh family in Makkah and died on the same day in 632 AD. Tomorrow is a public holiday. In Khulna District Administration, City Corporation, Shishu Academy and BNP, including different organizations, have taken various programs on the occasion. The District Administration's programs include discussion meetings and Dua Mahfils. Besides, Dua Mahfils will be arranged at all educational institutions and mosques. All government and non-government hospitals, government children's families, children's homes, child development centers, old age homes, child and adolescent development centers, orphanages, and drug addiction treatment centers will provide high-quality food. Banners and festoons suitable for the day will be displayed at important places in the city. The City Corporation's programs include discussion meetings on the life and ideals of the Holy Prophet at the City Hall, writing, recitation, Hamd Naat and speech competitions, prize distribution and Dua Mahfils. A discussion meeting, cultural function and Dua Mahfil titled Biography and Works of the Holy Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam will be held at the District Shilpakala Academy Auditorium at the initiative of the District Administration. Meanwhile, a discussion meeting and Dua Mahfil have been arranged at the party office of the Khulna City BNP. The Holy Eid Miladun Nabi will also be observed in other districts of Khulna Division through holding similar programs. The cover unveiling ceremony of the annual magazine Onushundhitsha of the Khulna University Journalists Association was held at the University Administrative Building's conference room today. Vice Chancellor Professor Dr. Muhammad Rizaul Karim unveiled the cover of the magazine as chief guest. Pro Vice Chancellor Professor Dr. Muhammad Harun Rashid Khan, Treasurer Professor Dr. Muhammad Nurun Nabi, and various teachers and officials of the concerned department. An awareness meeting on prevention of child marriage, reduction in divorce, violence against women and suicide prevention was held at the Deputy Commissioner's Conference Room in Mehirpur today. Presided over by the Deputy Commissioner Shilporani Roy, the meeting was attended by the Additional District Magistrate, Sadar Upazila Nirbahi Officer, Medical Officer of Civil Surgeon's Office, Deputy Director of District Women Affairs Department, Police Inspector, District Registrar, President of District Qazi Association and representatives of various professions. A meeting of the Upazila Law and Order Committee was held at the Dakub Upazila Purishad's Conference Room in Khulna today. The meeting discussed on the overall law and order situation in the Upazila, prevention of theft and robbery, development of roads and ghats, drug control, prevention of child marriage, safety on the roads, things to be done to protect the Sundarbans and resolving the crisis of pure water, including development activities in the Upazila. Presided over by the Upazila Nirbahi Officer, the meeting was attended by the Assistant Commissioner Land Officer in charge of Thana, officials of various departments, political leaders and public representatives. Cheques of 97 lakh taka were distributed among 27 killed and injured concerned family members in a road accident at different times at the Deputy Commissioner's Conference Room in Shatkhira today. Deputy Commissioner Kausar Aziz distributed the cheques as chief guest. Presided over by the Additional District Magistrate, the function was attended by the Assistant Director of BRTA, Shatkhira Circle, President of the District Corruption Prevention Committee and General Secretary of the Shatkhira Bus Minibus Owners Association, including local elite. Shatkhira BRTA arranged it. ফুটবল অ্যান্ড রাজাপুর স্পোর্টিং ক্লাব ডিফিটেড গঙ্গারামপুর প্রতাপ কুমার সেকেন্ডারি স্কুল 11 বাই 2 গোলস টু 1 ইন দ্য আফতার উদ্দিন মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট অ্যাট আব্দুল গনি সেকেন্ডারি স্কুল গ্রাউন্ড ইন শালিখা উপজেলা অফ মাগুরা টুডে। Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river port warning and no signal is to be wasted. And that's the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়ে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতাবন্ধুরা, এ পালার অনুষ্ঠান ঘোষণায় আছি আমি সুদীপ কুমার কুণ্ডু, অধিবেশন তত্ত্বাবধানে প্রসূন কুমার রায়, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান।
3: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি অচিন পাখি লালন গীতির অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতিলতা বিশ্বাস।

সুরার বাণীর মায়াজালে এতক্ষণ আপনারা শুনলেন বাউল সাধক লালন শাহের এক গভীর মরমী গান, যে গানে খুঁজে পাওয়া যায় আত্মশুদ্ধি আর মনের মানুষের সন্ধান। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে আমাদের বিশেষ লালনগীতির অনুষ্ঠান অচিন পাখির আসর জুড়ে আজ আমরা মেতেছি সায়জির দর্শনে। আসরের এই পর্যায়ে আপনাদের জন্য নিয়ে আসছে আরেকটি অপূর্ব লালন সঙ্গীত, শেখ সাদিয়া মনোয়ারা উষার কণ্ঠে।

0: এতক্ষণ অচিন পাখি অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে লালন গীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিচ্চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম, যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। ইবনে মাজাহ।
3: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন একটি নাতে রাসুল।
4: নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর পরশমণি,

নবিমোর পরশমণি, নবিমোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরে রোশনী।

0: আপনারা নাতের রাসুলটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
2: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ নাজমুল হক। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আগামীকাল যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওয়াফাতের স্মরণে এই দিবসটি পালন করা হয়। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি, ভালোবাসা, মানবতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে প্রায় ৫০০ বছর আগে পৃথিবীতে আসেন। তিনি ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার অভিজাত কুরাইশ পরিবারে জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। আগামীকাল সরকারি ছুটি। খুলনায় এ উপলক্ষে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, শিশু একাডেমি ও বিএনপি সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। জেলা প্রশাসন কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সকল সরকারি, বেসরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার, শিশু সদন, শিশু বিকাশ কেন্দ্র, বৃদ্ধ নিবাস, শিশু কিশোর উন্নয়ন কেন্দ্র, এতিমখানা ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে দিবস উপযোগী ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হবে। সিটি কর্পোরেশনের কর্মসূচির মধ্যে রয়েছে নগর ভবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শের উপর আলোচনা সভা, রচনা, কিরাত, হামনাত ও উপস্থিত বক্তৃতা, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এদিকে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নগরবাসীকে নিরাপদ ও সুস্থ রাখতে চায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিগত ৩ মাস পূর্বে বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাবে বলে সতর্ক করেছিল। তিনি আজ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবু বক্কর খান আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। কেসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু সংক্রমণের হার হিসেবে করে এলাকাভিত্তিক রেড, অরেঞ্জ ও ইয়েলো জোনে ভাগ করে ক্রাশ প্রোগ্রামের আওতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর পরিচালিত হচ্ছে। বাড়ির আঙিনা অপরিচ্ছন্ন থাকাও অ্যাডিস মশার উৎপত্তিস্থল পাওয়া গেলে জরিমানা করার পাশাপাশি বাড়ির মালিকদের সতর্ক করা হচ্ছে। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে কেসিসি প্রশাসক নগরীর আহসান আহমেদ রোডের আজিজ চেম্বারে প্রধান অতিথি হিসেবে খুলনায় পিয়ারলেস হাসপাতাল কলকাতা এর তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর বিএনপির এক প্রেস ব্রিফিং আজ খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মানায়েতে ব্রিফ করেন। ব্রিফিংয়ে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ওষুধ, কীটনাশক ও সরঞ্জাম সরবরাহের পাশাপাশি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা ও জলবদ্ধতা দূরীকরণের কার্যক্রম চালানো এবং জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হবে। এছাড়া আক্রান্ত থানা এলাকায় অন্তত একটি ৫০ শয্যার কেন্দ্রীয় সেবা কেন্দ্র এবং জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী বড় ওয়ার্ডে ২০ শয্যার সেবা কেন্দ্রে স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা সহায়তা ডাক্তার রফিকুল ইসলাম বাবুলের নেতৃত্বে মেডিকেল পর্ষদ এবং প্রতিরোধ কার্যক্রম সমন্বয় মোহাম্মদ মাসুদ পারভেজ বাবুর নেতৃত্বে প্রতিরোধ সমন্বয় পর্ষদ গঠন করা হয়েছে। পরে তিনি খুলনা মেডিকেল কলেজ, জেনারেল হাসপাতাল ও শিশু হাসপাতালে পরিদর্শন করেন। সাংবাদিকদের এক মত বিনিময় সভা আজ খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সমন্বিত সহযোগিতা কামনা করা হয়। পুলিশ সুপার সরকার ওমর ফারুকের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনার কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ১০৫টি পরিবারের মধ্যে আজ ফুড প্যাক বিতরণ করা হয়। জেলা প্রশাসক মিজহুরে জান্নাত প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কমিশনার, ভূমি ও জনস্বাস্থ্য প্রকৌশলী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সুপেয় বৃষ্টির পানি নিশ্চিত ৫০টি পরিবারের মাঝে ৩০০০ লিটার ধারণ ক্ষমতার পানির ট্যাঙ্ক বিতরণ করেন। খেলার খবর ফুটবল। খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্টের আজ ২টি খেলা অনুষ্ঠিত হয়। এতে ইউআরপি ডিসিপ্লিন ১-০ গোলে ইউএস ডিসিপ্লিন এবং রসায়ন ডিসিপ্লিনকে ১-০ গোলে বিজিই ডিসিপ্লিনকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ ঢাকায় প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজ ও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা শুনবেন মহান আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রাসুল। অনুষ্ঠান শুরু হওয়া মাত্র আমরা যুক্ত হব বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সঙ্গে।

তোমার কাছে আজ পানাহ চাই, দিন দুনিয়ায় কো

0: বাংলাদেশ বেতার ঢাকা, ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ 25 আগস্ট থেকে আগামী 8 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। বায়তুল মুকাররম জাতীয় মসজিদ ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী এ অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানমালার শুভ উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কাজী শাহ মফাজুল হোসেন কায়কবাদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ শামীম কাউসার এমপি, মাননীয় প্রতিমন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি, সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবং আজকের অনুষ্ঠানের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের দোয়া পরিচালনা করবেন মুফতি মোহাম্মদ আব্দুল মালিক, খতিব বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও ইসলামিক ফাউন্ডেশন পক্ষকালব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কিরাত মাহফিল, হামদ মাহফিল, ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সেমিনার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রচিত কবিতা পাঠের মাহফিল, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, সিরাত স্মরণিকা ও ক্রোড় পত্র প্রকাশ এবং ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলারও আয়োজন করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, আগামীকাল পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি ইসলামের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাত দিবস। প্রাক ইসলামী যুগে যখন চরম উশৃঙ্খলতা, পাপাচার, দুরাচার, ব্যভিচার, মিথ্যা, হত্যা, লুণ্ঠন, মদ্যপান, জুয়ায় ভরপুর ছিল, অন্যায় অপরাধ, দ্বন্দ্ব, সংঘাত, সন্ত্রাস, নৈরাজ্য, নৈরাশ্য আর হাহাকার বিরাজ করছিল, ঠিক সেই সময় মানবতার মুক্তির দিশারী সর্বশ্রেষ্ঠ মহানবী, মহামানব ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জাহানের হিদায়তের জন্য আবির্ভূত হলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বিশ্ব মানবতার জন্য আল্লাহর এক অনন্য রহমত স্বরূপ প্রেরিত পুরুষ। মহান আল্লাহ পাক ঘোষণা করেছেন, আমি তোমাকে প্রেরণ করেছি বিশ্ব জগতের জন্য বিশেষ রহমত স্বরূপ। শ্রোতা বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তিনি আসার সঙ্গে সঙ্গেই আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে এবং তখন আমরা সরাসরি উদ্বোধনী অনুষ্ঠানটি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গান।

0: শ্রোতা বন্ধুরা, এই মাত্র এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এবারে অনুষ্ঠানটি মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি।
1: আপনারা সকলেই ধৈর্য সহকারে বসে পড়ুন, আপনারা সকলেই ধৈর্য সহকারে বসে পড়ুন এবং আমরা মাহফিলের আদব রক্ষা করুন। আমরা এখনই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল কারীম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, সম্মানিত সুধি মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত মুয়াজ্জাদ মোহতারাম অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। আজ 11 রবিউল আউয়াল 1448 হিজরি, 25 আগস্ট 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পক্ষকাল ব্যাপী সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন অনুষ্ঠান। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়। আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কাইকোবাদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কাইসার এমপি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মুন্সি আলাউদ্দিন আল আজাদ এনডিসি। উপস্থিত রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক মুফতি মোহাম্মদ মহিবুল্লাহিল বাকি নদবী। এছাড়াও উপস্থিত থাকবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক। সম্মানিত সুধি মণ্ডলী, এছাড়াও উপস্থিত রয়েছেন মহামান্য রাষ্ট্রপতির সফর সঙ্গীগণ, দেশ বরণ্য আলেম ওলামা, দিনদার মুমিন মুসলিম বৃন্দ, গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকবৃন্দ, অন্যান্য সুধি মণ্ডলী। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, পরিচালক দিনী দাওয়াত ও সাংস্কৃতিক বিভাগ ইসলামিক ফাউন্ডেশন, এবং আমার সাথে রয়েছেন ডক্টর ওয়ালিউ রহমান খান, পরিচালক জাকাত বোর্ড ইসলামিক ফাউন্ডেশন। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পক্ষকাল ব্যাপী সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য সম্মানিত সভাপতির সদয় অনুমতি প্রার্থনা করছি। সম্মানিত সভাপতি জি, আমরা সম্মানিত সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি। যে কোনো শুভ কল্যাণকর কাজের সূচনা হোক মহান রব্বুল আলামিনের পবিত্র কালামের বরকতময় সুর দিয়ে এই পর্যায়ে আমাদের মাঝে পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত মুয়াজ্জিন কারি মোহাম্মদ হাবিবুর রহমান মিশকাত। কারি মোহাম্মদ হাবিবুর রহমান মিশকাত।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم

0: তিলাওয়াত কিতো সূরা আহজাবের 45 থেকে 47 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি এবং আল্লাহর আদেশক্রমে তার দিকে আহ্বায়ক রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে। আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ রয়েছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুললিত হৃদয়স্পর্শী তেলাওয়াতের জন্য কারি মোহাম্মদ হাবিবুর রহমান মিশকাতকে। সম্মানিত উপস্থিতি, রাহমাতুল্লিল আলামিন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার অর্ঘ সাজাতে এবার সুরের মূর্ছনায় নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করা হবে। আপনাদের সামনে নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট শিল্পী জনাব শহীদ কবির পলাশ। জনাব শহীদ কবির পলাশ,
2: আসসালামু আলাইকুম। তুহিদেরি মুর্শিদ আমার, তারপরও আবার

0: অনেক সুন্দর হামনাথ পরিবেশনের জন্য শিল্পী জনাব শহীদ কবির পলাশকে আন্তরিক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে পক্ষকালব্যাপী সিরাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানমালা ও এই শুভ উদ্বোধনী দিনের প্রেক্ষাপট তুলে ধরে স্বাগত বক্তব্য রাখার জন্যে ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক মুফতি মোহাম্মদ মহিবুল্লাহিল বাকি নদভীকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সাদাকাল্লাহুল আযীম। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানমালার শুভ উদ্বোধনের অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
0: বাংলাদেশ,
1: তিনি আমাদেরকে আমাদের অনুষ্ঠানকে উজ্জ্বল করেছেন, নূরানিন্দি করেছেন, তার কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের উপর অনুগ্রহ করেছেন। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করে আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন আলেম ওলামাদের প্রিয় পাত্র, সব আলেম ওলামাদের স্থান জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জাল হোসেন কাইকুবাদ এমপি, মাননীয় ধর্মমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শামীম কাইসার এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আরও উপস্থিত আছেন জনাব মুন্সি আলাউদ্দিন আল আজাদ এনডিসি, সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মঞ্চে আরও উপস্থিত আছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

এই অল্প সময়ে যারা এই অনুষ্ঠানকে বাস্তবায়ন করেছেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত কর্মকর্তা কর্মচারী, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত কর্মকর্তা কর্মচারী সহ বিশেষ করে আপনারা যারা মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রসুল প্রেমের উজ্জ্বল প্রমাণ উপস্থাপন করেছেন, সেই সমস্ত রসুল প্রেমিক মুরব্বিয়ানে আজাম সমবয়সী বন্ধুরা, ছোট্ট ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আজকে এই মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লিল আলামিনের নামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য উপস্থিত হইনি, বরং অল্প সময়ে এই অনুষ্ঠান করতে গিয়ে আপনাদের উপযুক্ত সেবা দিতে পারিনি, ত্রুটি বিচ্ছিত হয়েছে, অনেক ত্রুটি বিচ্ছিত হয়েছে, সেই জন্য ক্ষমা চাইতে উপস্থিত হয়েছি। বিশেষ করে একটি কথা না বললেই অকৃতজ্ঞতা হবে, সেটা হলো আমাদের মহামান্য রাষ্ট্রপতি, আপনারা জানেন জুমার দিন শপথ গ্রহণ করেছেন, শনিবার দিন বন্ধের দিন, রবিবার দিন মহামান্য রাষ্ট্রপতির প্রথম কার্য দিবস, সেই দিন আমরা তাকে দাওয়াত পেশ করেছি। তার অন্তরের ভিতর কতটুকু মহব্বত থাকলে এই কর্মব্যস্ততার মাঝে 24 ঘন্টা আগে মাত্র এই দাওয়াত কবুল করেছেন, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে দোয়া করব তিনি যে অল্প সময়ে রসুলের নামে অনুষ্ঠান উপস্থিত হওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন, এটা রসুল প্রেমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেই দায়িত্বে নিয়োজিত আছেন আল্লাহ পাক যেন তাকে সেই দায়িত্ব সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। আমি শুকরিয়া জ্ঞাপন না করলে অকৃতজ্ঞ হব, শুকরিয়া জ্ঞাপন করতে হবে আমাদের মাননীয় মন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আলহাজ কাজী শাহ মুহাজ্জল হোসেন কাইকোবাদ এমপি সাহেব, এই যে আমাদেরকে মাত্র 40-50 ঘন্টার ভিতর এই অনুষ্ঠানকে বাস্তবায়ন করার জন্য তিনি নিদ্রাহীন রাত্রি যাপন করেছেন, রাতের 1:30টার সময় আমাকে টেলিফোন করেছেন, আমাদের মাননীয় সচিব মহোদয়কে টেলিফোন করেছেন, উনি যতটুকু আমাদেরকে শুধরানোর দরকার শুধরাইতে গিয়ে আমরা কিছু শুধরাইতে পারছি আর কিছু পারি নাই, সেই জন্য আমি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে ও ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে ও ক্ষমা চাচ্ছি, কারণ এই অল্প সময়ে সব কিছু নিখুঁতভাবে করা আমাদের মতো অদক্ষ অযোগ্য ব্যক্তিদের জন্য সম্ভব না। তারপরও আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নিরবিচ্ছিন্ন তদারকির কারণে যা হয়েছে তা হয়েছে, এখানে যদি কিছু ভালো হয়ে থাকে এটার উপযুক্ত প্রশংসার দাবিদার হলেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আর ত্রুটি যেগুলো হয়েছে সেগুলো আমাদের অযোগ্যতা, আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে আসছি। একটি কথা না বললে হয় না, মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমতুল্লিল আলামিন। আপনারা জানেন মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে তাশরীফ নেওয়ার পর প্রথম তার মিশন ছিল অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র গঠন করা। ইহুদি নাসারা যে সমস্ত ধর্মাবলম্বী আছে সবার সাথে একই স্থানে সুসম্পর্কের মাধ্যমে বসবাস করা। আমাদের বর্তমান ধর্ম মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের মূল মিশন হল এরকম বহু ধর্ম যেখানে চর্চা হয় সেখানে রহমতুল্লিল আলামিনের উসওয়া সুন্নত অনুসরণ করে কীভাবে সবার সাথে সহ অবস্থান করা তার জন্য কাজ এগিয়ে নিয়ে যাওয়া। আমি আশা করব আপনারা সহযোগিতা করবেন, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকেও সহযোগিতা থাকবে, আমরা যে সমস্ত বিশৃঙ্খলাগুলি হয় ধর্মের নামে যে সমস্ত মাঝে মধ্যে অঘটনগুলি ঘটে আমরা যেন আপনাদের পাশে থাকব, আপনারাও আমাদের পাশে থাকবেন, বিশ্বের মধ্যে যেন ইসলামের নাম নিয়ে সবচাইতে অসাম্প্রদায়িক একটা দেশ হিসেবে আমরা সমস্ত দেশের মধ্যে আমরা উজ্জ্বল আদর্শ যেন সারা বিশ্বকে পেশ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ত্রুটি বিচ্ছুদগুলি।

0: আর হয়েছে, আমাদের হয়েছে, আমরা আপনাদের সঠিক সেবা দিতে পারিনি, ক্ষমা চেয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: মূল্যবান স্বাগত বক্তব্য প্রদান করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে এদেশের দেশ বরণ্য ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। আমি আমাদের আসন ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। যারা এখনো পিছনে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুগ্রহ করে বসানোর ব্যবস্থা করে দিন, তাহলে আমাদের মাহফিল আরও সৌন্দর্যমণ্ডিত হবে। এছাড়াও আমাদের মাঝে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আওতাধীন সংস্থার সকল প্রধানগণ এবং ইসলামিক ফাউন্ডেশনের সকল পরিচালক, প্রকল্প পরিচালকগণ, অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারী আজকের এই মাহফিলে অংশগ্রহণ করেছেন। আমরা আয়োজকদের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এই পর্যায়ে বিশেষ অতিথিগণের বক্তব্য আমরা শ্রবণ করব। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি। জনাব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি, সম্মানিত সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
2: নাহমাদ ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পবিত্র 12ই রবিউল আউয়াল 1448 হিজরি, এই দিনে মানব জাতির মুক্তির দূত মহামানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন, যাকে আমরা ঈদে মিলাদুন্নবী বলে থাকি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে আরব জাহানে যে হানাহানি, অশান্তি ও বিভেদ বিরাজমান ছিল, যাকে আমরা অন্ধকারময় যুগ বা আমে জাহিলিয়াত বলে জানি, তিনি তার জীবনের কর্মকাণ্ড, আচরণ এবং মহান আল্লাহ ওহিপ্রাপ্তির পর ইসলাম কায়েমের মাধ্যমে সেই অন্ধকার বিদূরিত করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও শান্তির সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। পবিত্র কোরআন মজিদে মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ পাক আরো বলেন, সুতরাং ভালো কাজের প্রতিযোগিতা করো। সূরা বাকারা 148। সুতরাং পবিত্র রবিউল মাল মাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আলোচনা এবং এ বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতা সবার জন্য উত্তম। বাংলাদেশ সরকার তথা ধর্ম মন্ত্রণালয়ের পক্ষে ইসলামিক ফাউন্ডেশন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পক্ষকাল ব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করেছে, যার মধ্যে রয়েছে মহানবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা সহ বিভিন্ন প্রতিযোগিতা। এই পক্ষকাল ব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অনুষ্ঠানের সভাপতি মাননীয় মন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জনাব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, এমপি, বিশেষ অতিথি মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি উপস্থিত, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব জনাব হযরত মুফতি মোহাম্মদ আব্দুল মালিক, মাননীয় অতিথিবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক, সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সহকর্মীগণ, ইসলামের খেদমতে নিয়োজিত সম্মানিত আলেম ওলামা ও ধর্মীয় নেতৃবৃন্দ, সম্মানিত মুসল্লিগণ, সাংবাদিক ভাইরা, আপনাদের সবাইকে ঈদ মিলাদুন্নবীর পক্ষে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্ম মন্ত্রণালয়ের গোড়াপত্তন করেছিলেন। ধর্ম মন্ত্রণালয়ের মিশন হচ্ছে, মিশন ও ভিশন হচ্ছে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বিভিন্ন ধর্মীয় ব্যক্তিবর্গের ধর্মীয় কাণ্ড পরিচালনার মাধ্যমে সৌহার্দ্য বৃদ্ধি করা। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার সকল ধর্মের ধর্মীয় কর্মকাণ্ডে তথা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ, যেমন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা এদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, যাজক, পালকদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদানের ব্যবস্থা করেছেন। এই বছরে এই খাতে 1,100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা 256,074 জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের মধ্যে বিতরণ করা হবে এই অর্থ বছরে। এবং আপনারা অবহিত আছেন এই কার্যক্রম এই রবিউল মাল পবিত্র মাসের উপলক্ষে কিশোরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচি এই বছর উদ্বোধন করেছেন। এছাড়া রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান উন্নয়ন কর্মকাণ্ডে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ইমাম মুয়াজ্জিন এই ধর্মীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা হবে, তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ জানানো হবে, উন্নয়ন কর্মকাণ্ডেও তাদের অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় দেশের বিভিন্ন স্থানে মসজিদ নির্মাণ, মসজিদ সংস্কার সহ অন্যান্য ধর্ম প্রতিষ্ঠান যেমন মাদ্রাসা, ঈদগাহ, মন্দির, গির্জা, প্যাগোডা সংস্কারে অনুদান প্রদান করা। এছাড়া বিভিন্ন ধর্মীয় কল্যাণ ট্রাস্ট রয়েছে, যা ট্রাস্টি বোর্ডের মাধ্যমে স্বস্ব ধর্মীয় কর্মকাণ্ড প্রতিষ্ঠান পরিচালনা উন্নয়নে অবদান রেখে চলেছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সৌন্দর্য বর্ধন ও সংস্কারের জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সম্মানিত অতিথিবৃন্দ, এখানে উল্লেখ করতে চাই মাননীয় ধর্মমন্ত্রীর কঠোর পরিশ্রম এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ধর্মীয় কাজের প্রতি সমর্থন আগ্রহে হজের খরচ কমানো হয়েছে এবং হজ নিরাপদ ও সাশ্রয়ী হয়েছে, যা বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল। জাকাত ও ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা যুগোপযোগী করার প্রয়াস চলমান আছে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য মাননীয় প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার আগমনে আমরা ধন্য হয়েছি। মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয়, সকল সহকর্মী, উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। পরিশেষে আমি বিশ্বাস করি ঈদে মিলাদুন্নবী পক্ষকাল ব্যাপী জাতীয় কর্মসূচির মাধ্যমে মহানবীর জীবনাদর্শ সম্পর্কে আমরা আরও ভালোভাবে অবহিত হব এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত থেকে আমাদের সমাজে মহানবতা, মানবিকতা, ন্যায় বিচার, সৌহার্দ্য রক্ষা বৃদ্ধিতে অবদান রাখতে পারব। নবীর জীবন ও চরিত্র কেমন ছিল এ সম্পর্কে পারস্যের বিশিষ্ট কবি ও দার্শনিক হযরত শেখ সাদি একটি নাত লিখে গেছেন, যা সর্বশ্রেষ্ঠ নাত, যা আপনারা সবাই জানেন। আমি আবার জানাচ্ছি, বালাগাল এউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে মদিনাবাসী তাকে স্বাগত জানানোর জন্য যে সঙ্গীত গেয়েছিলেন আজ আমরাও তাই গাই। তালাল বদ্রু আলাইনা মিন সাদিয়াতিল বাদাই ওয়া জাবা শুক্রু আলাইনা মাদা লিল্লাহি দাই। বাংলায় আমরা গাইতে পারি, রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল ওই, সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা ছুটল ওই, পাহাড় ঝর্ণা নদী সাগর সেই আলোতে হাসতে ওই, সেই আলোতে নিখিল ভুবন আকুল হয়ে ভাসতে। আমি নিজেকে পরম সৌভাগ্যবান মনে করছি, বিগত সরকার আমি নিগৃহীত অবলিত হয়ে থাকার পর, দীর্ঘ সংগ্রামের পর বর্তমান সরকার আমাদেরকে মূল্যায়ন করে আজ ধর্ম মন্ত্রণালয়ের সচিব হিসাবে আমি কাজ করছি। আমার মতো নাদান, এই আপনাদের মতো গুণিগুণি পদ্মথলারা আপিস মহামান্য রাষ্ট্রপতির দরবারে উপস্থিত হয়ে আমি থাকতে পারছি, এর জন্য অশেষ শুকরিয়া আল্লাহর দরবারে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: বিশেষ অতিথির মূল্যবান বক্তব্য প্রদানের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি। জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি মহোদয়কে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا عم بعد اللهم معلم إبراهيم علمنا ومفهم سليمان فهمنا برحمتك يا أرحم الراحمين اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي রব্বি ইয়াসির ওয়া লা তুআসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আলহামদুলিল্লাহ, শত সহস্র লক্ষ কোটি শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের, অগণিত দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে বাংলাদেশের এই জাতীয় মসজিদে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই পক্ষকালব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠানমালার শুভ উদ্বোধনের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, আমরা অত্যন্ত ভাগ্যবান যে শপথ গ্রহণের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তৌফিক দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র এই জিকিরের, তার স্মরণের এই অনুষ্ঠানে সবার প্রথম সম্মতি দিয়ে হাজির হওয়ার যে তৌফিক দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার এই কাজটিকে পছন্দ করে কবুল করে এই কাজটিকে তার নাজাতের উসিলা করেন। আল্লাহুম্মা আমিন। আমরা আরও ধন্যবাদ দেই, অত্যন্ত অসুস্থতা সত্ত্বেও, একটা মেজর অপারেশন পরেও দিন রাত পরিশ্রম করে যিনি আজকের এই অল্প সময়ের মধ্যে এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য অভিভাবকত্ব করে নেতৃত্ব দিয়েছেন, আজকের সম্মানিত সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ কাজী শাহ মোহাম্মদ মুফাজ্জল হোসেন কাইকোবাদ এমপি মহোদয়কে আমি ধন্যবাদ দিয়ে খাটো করব না। যার ছাত্র হবার দূরবর্তী যোগ্যতা আমার নাই, সামনে থেকে একদিন মোলাকাতে যে সহবত পেয়েছি, পরবর্তীতে একটা মিটিংয়ে যখন এই জাতীয় মসজিদের খতিব সম্বন্ধে একটা সম্মানের ব্যাপারে একটা ক্লজ আসছে যেটা আগে থেকে নির্ধারিত ছিল না, তো হঠাৎ করে পরবর্তী মিটিংয়ে যখন এই ধারাটা চলে আসছে, এই সুপারিশটা আসছে, এটা দেখার সাথে সাথে যখন তিনি বলে উঠলেন এটা কেন এখানে, এটা তো ছিল না, এটা তো থাকার যৌক্তিকতায় আসেনের প্রশ্নই আসে না। সামনে প্রশংসা করলে মাটি ছুঁড়ে মারতে বলা আছে, না করে পারছি না, যার ছাত্র হবার যোগ্যতা নাই। বাংলাদেশের প্রথিত যশা আলেমে দিন, আমাদের জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুম আলিয়া হুজুরকে আমি শ্রদ্ধাভরে আমি ধন্যবাদ জানাচ্ছি, আজকের দোয়া পরিচালনা করবেন এবং পরবর্তী ওয়াজ করবেন ইনশা আল্লাহুল আজিজ। এবং যারা দিনরাত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে সফল করেছেন, আমাদের মন্ত্রণালয়ের সম্মানিত সচিব সাহেব একটু আগে জ্ঞানগর্ভ আলোচনা করে গেছেন, এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহোদয় উপবিষ্ট আছেন, মঞ্চকে আলোকিত করেছেন বাংলাদেশের আপামর দিক থেকে আসা আলেমে দিন ওলামায়ে কেরাম, ওলামা মাশায়েখ এবং আজকের মুসলিয়ানে কেরাম সফর সঙ্গীবৃন্দ, মিডিয়ার ভাইরা এবং আরও যারা আছেন সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে। এমন এক প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, এমন এক মহামান্য রাষ্ট্রপতি পেয়েছি যার প্রথম অনুষ্ঠানই হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে অনুষ্ঠান। এমন এক প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যিনি বাংলাদেশের মাটিতে পা রেখেই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে এই রাষ্ট্রকে পরিচালনা করবেন। আল্লাহুম্মা আমিন। বক্তব্য দিব না, আমরা মাননীয় প্রধান অতিথির কাছ থেকে কথা শুনব, শুধু একটা কথা একটু বলে যাই, আজকে যে উপলক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে সৎ সর্বোত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। এরপর তিনি শর্ত সাপেক্ষে এটার নাতিজাটা বলে দেন, ইউহিব্বুকুমুল্লাহ, এইটা যদি করো তাহলে তোমাদেরকে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। মানে এখানে ইউহিব্বু বললেন না, ওলামায়ে কেরাম আছেন এখানে মাজজুম করে বললেন, জবাবুর শর্ত দিয়ে বললেন ইউহিব্বুকুমুল্লাহ, মানে যদি ওইটা করো তাহলে এটা হবে। তাহলে সর্বোত্তম আদর্শ যার মধ্যে রয়েছে তাকে অনুসরণের মাধ্যমে যে রবের সন্তুষ্টি এবং তার ভালোবাসার অধিকারী হব সেটা কিভাবে করব, কিভাবে করব, তাকে তো দেখি নাই, সেই নসিব তো হয় নাই। আশায় আছি যদি কখনো মাটির নিচে গিয়ে দেখার সুযোগ হয় ইনশাআল্লাহুল আজিজ। কিভাবে করব, আমাদের এই উপমহাদেশে আমরা আমাদের আকাবিরের কাছ থেকে আমরা সেই মাসআলা নিব, কিভাবে নিব, আমাদের এই উপমহাদেশের প্রথিতযশা উলামায়ে কিরাম, এখানে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির তার ফিকহগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, সেই আলোকে আমরা আমাদের জীবন পরিচালনা করে থাকি। আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখানে মিশন ভিশন নিয়ে কথা হয়েছে, আমরা এই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সমস্ত ধর্ম, এবং মনে রাখবে এটা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এটার নাম কি ধার্মিক মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, সকল ধর্ম এবং যারা ধর্ম ব্যাপারেও উদাসীন তাদেরকে নিয়েও এই মন্ত্রণালয় কাজ করে। এবং এর ভিশন হল একটি ধর্মীয় মূল্যবোধের সাথে মানে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখা, তার মানে যাতে মানুষ ধর্মীয় মূল্যবোধ নিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে পারে। যে যেই ধর্ম পালন করছে তার স্ক্রিপচার যদি সে ভালোভাবে খেয়াল করে দেখে তাহলে কিছু কমন জিনিস তো পাবেই, তাই না? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইকিনাকুম, সাম্প্রদায়িক সম্প্রীতি রেখে বজায় রাখার জন্য আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আমাদের ডিজি মহোদয় বলে গেছেন, সেখান থেকে আমরা একটা মুসলিম কমিউনিটিতে কীভাবে অমুসলিমরাও কীভাবে সহবস্থান করবে সেখান থেকে আমরা তার জীবন থেকে আমরা নিব ইনশাআল্লাহ। আমাদের পরিণাম কী চাই? আমরা পরিণাম চাই আমাদের আহল পরিবারের সাথে মিলিত হব। ফাআম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আর যার ডান হাতে আমলনামা দেওয়া হলো, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, অতি শীঘ্রই তার হিসাব নিকাশ সহজ করে দেওয়া হবে। ওয়াইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার আহল পরিবারের সাথে যারা ঈমান নিয়ে গেছে তাদের সাথে আনন্দ চিত্তে মিলিত হবে। আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন এবং আমাদেরকে ডান হাতে আমল নামা দেওয়ার পাথেয় করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইলিল মুসলিমিন, ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। মন্ত্রণালয়ের পক্ষ থেকে, ফাউন্ডেশনের পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের একটা আকুল আহ্বান আছে, আছে না? মহামান্য রাষ্ট্রপতি তার প্রথম কদম এখানে দিয়েছেন, তিনি তার শান অনুযায়ী, আমরা চাইব না, আমরা নির্ধারণ করে দিব না, আমরা অনুরোধ করব আমাদের গুস্তাখি মাফ করবেন, কথাবার্তার ভুল ত্রুটি মাফ করবেন, আল্লাহ আমাদের কবুল করুন। উনি ওনার শান মতো, ওনার মর্যাদা অনুযায়ী, ওনার শান শওকত অনুযায়ী, আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, যে ক্ষমতা দিয়েছেন, যেই অ্যাভেলেবিলিটি দিয়েছেন, এটা অনুযায়ী আমাদের এখানে এই মসজিদের জন্য, এই ফাউন্ডেশনের জন্য কি করবেন তিনি ইনশাআল্লাহ তার বক্তব্যে বলবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু ফিকুম জামিয়ান ওয়া জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে ভারসাম্যপূর্ণ মূল্যবান বক্তব্য প্রদানের জন্য মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মহোদয়কে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সৌদি মণ্ডলী, এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের সভাপতির বক্তব্য শ্রবণ করব। অনুষ্ঠানের এই পর্যায়ে সভাপতির বক্তব্য প্রদান করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব কাজী

0: সম্মানিত সুধী মণ্ডলী, এবার আমরা উপনীত হয়েছি আজকের অনুষ্ঠানের সবচেয়ে কাঙ্ক্ষিত মহিমান্বিত মুহূর্তে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোয় উদ্ভাসিত আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, একই সাথে মহামান্য রাষ্ট্রপতি পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় প্রধান অতিথির বক্তব্য ভাষণ পেশ করছেন।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহান অনুষ্ঠানের সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপি, অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি, বিশেষ অতিথি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক, বায়তুল মোকাররম মসজিদের সম্মানিত খতিব, দেশের বিশিষ্ট আলেম ওলামা ও পীর মাশায়েখবৃন্দ, গণমাধ্যমের সহকর্মীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন উপলক্ষে আমি দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহামান্বিত সময়। এই মহদীপ ও পবিত্র অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি মহান রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানব, বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত সালাম ও দরুদ। একই সঙ্গে ইসলামের সকল নবী ও রসুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, সকল মুমিন মুসলমানের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করছি। প্রিয় মুমিন মুসলমানগণ, মহান আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েত, মুক্তি ও কল্যাণের জন্য সর্বশেষ নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তার আগমন মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য ও অবিস্মরণীয় ঘটনা। তিনি সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, সূরা আল আম্বিয়া আয়াত 107। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবন ও আদর্শ বিশ্ব মানবতার জন্য চিরন্তন পথ নির্দেশ। তার চরিত্রে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা, সহনশীলতা, মানবিকতা ও পরম মমত্ববোধের অনন্য সমন্বয় ঘটেছিল। দরিদ্র, এতিম, অসহায় ও নিপীড়িত মানুষের প্রতি তিনি ছিলেন মমতাশীল। নারী, শিশু, প্রতিবেশী, মেহনতি মানুষের অধিকার আদায়ে তিনি দিয়ে গেছেন সুস্পষ্ট নির্দেশনা। তিনি মানুষকে শিখিয়েছেন ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা, অঞ্চল কিংবা সামাজিক অবস্থানের কারণে কোনো মানুষকে অবজ্ঞা করা যাবে না। মানুষের মর্যাদা প্রতিষ্ঠা এবং ন্যায় ও ইনসাফের সমাজ গঠনই ছিল তার অন্যতম শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার চরিত্রের উত্তম, মহান আল্লাহ রাসুলের অনুপম চরিত্রের প্রশংসা করে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা আল আহাব আয়াত 21। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র চারিত্রিক বৈশিষ্ট্য ও শিক্ষা আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সততা, নৈতিকতা ও উত্তম চরিত্রের সর্বোচ্চ গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহ বলেন, রাসূল কবির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন উসওয়াতুন হাসানা, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ আদর্শ। আজকের বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয় যে বিস্তার ঘটছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। তার বিদায় হজের ভাষণে মানব মর্যাদা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার ও পারস্পরিক অধিকারের যে মহান শিক্ষা উচ্চারিত হয়েছিল, তা আজও সমগ্র বিশ্বে মানব জাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে আল্লাহ তাআলা সর্বজনীন, চিরন্তন ও পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ পবিত্র কুরআন নাজিল করেন। তার মাধ্যমে মানব জাতির শান্তি, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার অনুপম বিধান ও আদর্শ ইসলাম ধর্মকে পরিপূর্ণতা দান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা প্রকাশের উপায় হল কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে পরিচালনা করা। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহ অবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ। এদেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সঙ্গে বাস করে আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে সমাজ ব্যবস্থা পারস্পরিক অধিকার ও সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয়। সেই দৃষ্টান্তকে পাথেয় করি আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, সকল ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন, ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, বাংলাদেশের মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও ইসলামী সংস্কৃতির সঙ্গে আমাদের জাতীয় জীবনের সম্পর্ক অত্যন্ত গভীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই অনুভূতির প্রতি সম্মান জানিয়ে সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেন। তিনি চারটি বিভাগীয় শহরে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করেন। তাঁর শাসনামলে ইমামদের প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের ধর্মীয় দায়িত্বের পাশাপাশি সমাজ কল্যাণ ও আর্থ সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করার কার্যক্রম শুরু হয়। এই জন্য প্রতিষ্ঠা করা হয় ইমাম প্রশিক্ষণ একাডেমি। পরবর্তীতে 1993 সালে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু করেন। 2001 সালে ইমাম মসজিদ কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এসব উদ্যোগের মাধ্যমে মসজিদ, ইমাম, ধর্মীয় শিক্ষা এবং সমাজে ইসলামী নৈতিক মূল্যবোধের বিকাশে প্রাতিষ্ঠানিক সহায়তার পরিধি সম্প্রসারিত হয়েছে। বর্তমান সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা বৃদ্ধি, তাদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যে ইমাম, মুয়াজ্জেম ও খাদেম সাহেবদের মাসিক সম্মানী ভাতা দেওয়া শুরু হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সেবাদানকারীদেরও সম্মানী ভাতা প্রদানের কাজ শুরু হয়েছে। আমি আশা করি 2030 সালের আগে প্রতিশ্রুতি অনুসারে দেশের সকল মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় মাসিক সম্মানী ভাতা আওতায় আসবে। প্রিয় আলেম ও উলেমা ও পীর মাসা একবৃন্দ, আপনার ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের পথ প্রদর্শক। মসজিদের মেম্বার থেকে আপনার কোটি মানুষের কাছে সত্য, ন্যায়, সততা, ভ্রাতৃত্ব, মানবতার বাণী পৌঁছে দেন। তাই সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক বিদ্বেষ, গুজব, হিংসা, নারী ও শিশু নির্যাতন এবং অসহিষ্ণুতা দূর করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবার পুনরায় বলছি, অসহিষ্ণুতা দূর করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব ইসলামের প্রকৃত শিক্ষা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ তুলে ধরে তরুণ প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ উদ্বুদ্ধ করতে আপনারা অনুপ্রাণিত করবেন। আমাদের মনে রাখতে হবে, বিভেদ, প্রতিহিংসা, প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না। অতীতের কর্তৃত্ববাদ, শাস্তিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে এবং ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। উপস্থিত আয়োজকবৃন্দ, এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আবারও সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের ধর্মীয় শিক্ষা, ইসলামিক সংস্কৃতি, গবেষণা, প্রকাশনা, মসজিদ ভিত্তিক কার্যক্রম, ধর্মীয় মূল্য ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমার বিশ্বাস, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এই ধরনের কর্মসূচি ইসলামের শান্তি, সৌহার্দ্য ও মানব কল্যাণের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে। আমি এই মঞ্চে আসার আগে আমাদের মাননীয় ধর্মমন্ত্রী, পরবর্তীকালে প্রতিমন্ত্রী মহোদয়, ইসলামিক ফাউন্ডেশন এবং বাইতুল মোকাররমের সম্প্রসারণ, উন্নয়ন এই বিষয়ে কথা বলেছেন। আমি অবশ্যই সরকারকে অনুরোধ করব যে তারা যেন এই বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং এই বিষয়গুলো যেন বাস্তবায়িত করা সম্ভব হয় সেই বিষয়ে তারা উদ্যোগ গ্রহণ করবে। পরিশেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহিমান্বিত দিবস উপলক্ষে আমি সকলের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য, ন্যায়, সততা, সহিষ্ণুতা, ক্ষমা ও মানবপ্রেমের মহান আদর্শে নিজেদের জীবন ধারণ করি। ধর্মের নামে বিভেদ বৈষম্য নয়, ইসলামের শান্তি ও মানবতার বাণী ছড়িয়ে দেই। মহান আল্লাহ আমাদেরকে সকলকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের দেশ ও জাতিকে সকল অনিষ্ট, বিভেদ, অশান্তি থেকে রক্ষা করুন। বাংলাদেশকে শান্তি, ন্যায়, সাম্য, সম্প্রীতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান। আমি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত পক্ষকার অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন, আমিন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
0: সম্মানিত সুধী মণ্ডলে, আমাদের জাতীয় জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও আদর্শ অনুসরণের আহ্বান সম্বলিত উদ্দীপনামূলক অসাধারণ ভাষণ প্রদান করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে গভীর শ্রদ্ধা এবং অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহামান্য রাষ্ট্রপতি, আপনার ইসলামিক ফাউন্ডেশনের কাজের স্বীকৃতি আমাদেরকে উৎসাহিত করেছে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্প্রসারণের প্রতি আপনার মমত্ববোধ জাতীয় মসজিদের মুসল্লিদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা আয়োজকদের পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সম্মানিত সুধী মণ্ডলী,
2: শ্রোতা বন্ধুরা, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠান মালার শুভ উদ্বোধনী অনুষ্ঠান বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানা থেকে বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এখন বাইতুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র এশার নামাজের আজান দেওয়া হচ্ছে এবং সে কারণে এই অনুষ্ঠানটি সাময়িকভাবে বিরতি রয়েছে। আজানের পর আবারও অনুষ্ঠানটি শুরু হবে, সেখানে দোয়া এবং দোয়া করা হবে, দোয়া পরিচালনা করা হবে। আপনারা জানেন যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানায় ইসলামিক ফাউন্ডেশন পক্ষকালব্যাপী যে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠান মালার আয়োজন করেছে, একই সঙ্গে এখানে মাসব্যাপী ইসলামিক বইমেলারও আয়োজন করা হয়েছে এবং এই বইমেলা কিন্তু আগে এই বইমেলা আগামী এক মাস পর্যন্ত চলবে মাসব্যাপী। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ভাষণ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তার ভাষণে যেটি আপনারা শুনেছেন, আমাদের প্রাত্যহিক জীবনের জন্য ইসলামের সুমহান বার্তা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন আদর্শ তা যেন ছড়িয়ে যায় এবং তার ধারণ করার মধ্য দিয়ে একটি শুদ্ধ সমাজ, সমৃদ্ধ সমাজ, সহনশীল সমাজ গড়ে উঠতে পারে সেই বিষয়ে তিনি বলেছেন। শ্রোতা বন্ধুরা, আজানের পরপরই আমরা আবারও এই অনুষ্ঠানটির সঙ্গে আপনাদের সম্পৃক্ত করব, যেখানে পরবর্তী কার্যক্রম বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
0: আমরা একটু আগেই পক্ষকালব্যাপী অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন ঘোষণা মহামান্য রাষ্ট্রপতির মুখে শুনতে পেয়েছি। আমরা মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, পক্ষকালব্যাপী অনুষ্ঠান মালায় রয়েছে ওয়াজ মাহফিল, কিরাত মাহফিল, হামদাত মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, বাংলাদেশ বেতার এবং ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সেমিনার, কবিতা পাঠের মাহফিল, ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং সিরাত স্মরণিকা প্রকাশ ও ইসলামী বই মেলার আয়োজন। আমরা এ পর্যায়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সিরাত স্মরণিকার মোড়ক উন্মোচন করতে যাচ্ছি। এই সিরাত স্মরণিকাটি মোড়ক উন্মোচন করবেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ। হ্যাঁ বলবো, মাশাআল্লাহ, মারহাবা। মোড়ক উন্মোচনের জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের পরম শ্রদ্ধাভাজন প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতিকে একটি বিশেষ উপহার তুলে দেওয়া হচ্ছে। মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের হাতে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত 6 খণ্ডের কালজয়ী গ্রন্থ আল কোরআনুল কারিম বিশ্বকোষ উপহার হিসাবে তুলে দিচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক।
3: মারহাবা, মারহাবা, বারাকাল্লাহ।
0: এক্ষেত্রে সহযোগিতা করছেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব মহোদয়। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে সভাপতির বক্তব্য প্রদান করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ এমপি মহোদয়। জনাব কাজী শাহ মোহাম্মদ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ এমপি মহোদয় মাননীয় মন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে সভাপতির ভাষণ প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি।
4: نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সবাই বলি ভাই জুড়ে আলহামদুলিল্লাহ আজকের এই পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান মানে শুভ উদ্বোধন অনুষ্ঠান ঘোষণা করেছেন আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাই বলি ভাই আলহামদুলিল্লাহ সমস্ত ক্ষমতার মালিককে আর কারো কোনো ক্ষমতা আছে দুনিয়ায় অন্য কোথায় আছে আল্লাহ চাইছেন যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব নিয়ে বাইতুল মোকাররমে যাবেন আর ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ উদ্বোধনী ঘোষণা করবেন এর চেয়ে বড় সৌভাগ্যবান কেউ আছে আর কেউ নাই ভাইয়েরা আমার ওনার জন্য দোয়া করবেন বিশেষ করে আজকের অনুষ্ঠানে উপস্থিত ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি সম্মানিত ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ এনডিসি ইসলাম ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক জনাব মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ বাকি বাইতুল মোকাররমে মসজিদের সম্মানিত খতিব যাকে এই দেশের মানুষ অন্তর দিয়ে শ্রদ্ধা করে ভালোবাসে তাই না ভাইয়েরা আমার এটা কি সত্য ওনাকে অন্তর দিয়ে ভালোবাসে দিল দিয়ে ভালোবাসে কইয়াটা দিয়ে ভালোবাসে এই দেশের মানুষ ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী এত সম্মান করেন এত শ্রদ্ধা করেন এত ভালোবাসেন যে আমি বুঝে শেষ করতে পারবো না আমার সম্মানিত ভাইয়েরা সম্মানিত উলামায়ে কেরাম প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ সুধীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহ আজকে থেকে মাত্র কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে আমাকে ছুটি দিয়েছিলেন চিকিৎসার জন্য আমার হিপ রিপ্লেসমেন্ট হিপের ক্যাপ রিপ্লেসমেন্ট দুইটা একসাথে আল্লাহ পাক এমন মেহরবানি করেছেন আমি আপনাদের সামনে হেঁটে এখানে আসছি লাঠি ছাড়া আলহামদুলিল্লাহ আল্লাহ যা চান তাই হয় এত তাড়াতাড়ি এত সহজে হেঁটে আসা সম্ভব নয় লাঠি ছাড়া ভাই আল্লাহ যা চান তাই আমার মতো কাইকোবাদ্যার আল্লাহ মন্ত্রী বানাইছে যাবজ্জীবন কারাদণ্ড ছিল কিভাবে কুদ্রুতিভাবে মুক্ত করে নিয়ে দেশে নিয়ে এসে ইলেকশন করাইছে করে আল্লাহ কি করছে মন্ত্রীও বানাইছে আপনাদের কাছে একটা অনুরোধ করব আপনারা এই সরকারের জন্য খাস করে দোয়া করবেন রাজি আছেন তো হাত তোলেন তো হাত তোলেন কারা কারা রাজি আছেন তারেক রহমানের জন্য হাত দোয়া করবেন আল্লাহ পাক জুনাকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ পাক জন উনাকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন উনার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র কারণ উনি জিয়া রহমান সাহেবের ছেলে উনি খালেদা জিয়ার ছেলে উনি ইসলামের একজন প্রেমিক উনি আলেমদের মুয়াজ্জিনদের ইমামদের সম্মান করেন মুসলমানদেরকে মন দিয়ে ভালোবাসেন তাই না ভাইয়েরা আমার ঠিক তো এবং এমন একজন রাষ্ট্রপতি আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন যিনি অত্যন্ত সহজ সরল মনের অধিকারী কালকে ওনার বাসায় গেছিলাম আমি যখন আমার স্ত্রীকে গিয়ে বললাম মহামান্য রাষ্ট্রপতি আমাকে ফলটা উঠাইয়ে দিচ্ছেন আমার স্ত্রী অভিভূত হয়ে গেছে, উনি তাহলে আগের মতোই আছে। আমি বললাম যে আগের মতো তো আছে না, আগের চেয়ে আরো বেশি সহনশীল হয়েছে, সহানুভূতিশীল হয়েছে। ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমি বক্তব্য রাখবো না, কারণ আজান হওয়ার পরে মুসলমানের কোনো কাজ থাকে না, কথা বলার কোনো ব্যবস্থা থাকে না, তাই না ভাইয়েরা আমার? আমি দুইটা ওয়াদা করবো আপনাদেরকে, আমরা কি মুসলমান না? আমরা রসুল ইসলামের উম্মত না? হুজুর ইসলামের কথা অনুযায়ী আমাদেরকে চলতে হবে তো? আমরা ওয়াদা করি আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করবো না, রাজি আছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সংখ্যালঘুদের জান মাল ইজ্জত তোমাদের আমানা, বলে নাই? বলছে। তাহলে আমাদের মধ্যে যার অন্য ধর্ম অবলম্বী আছে, সংখ্যালঘু ভাই আছে, তাদেরকে নিরাপদ থাকতে হবে, তাদেরকে শান্তিতে থাকতে হবে, তাদেরকে মাথা উঁচু করে থাকতে হবে, রাজি আছি আমরা? আমরা যদি এটাকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমরা রাজনীতিকভাবে অনেক উপরে উঠতে পারবো। ভাইয়ের আমার, আজাদ হয়ে গেছে, আমরা অনেক কিছু বলার ছিল, আল্লাহ শুকরিয়া আদায় করার ক্ষমতা নাই। আমি যদি আমার আল্লাহর রাস্তায় কুরবানি করে কুচি কুচি করে গাইতে বিলাই দিই, আমার আল্লাহ শুকরিয়া আদায় হয় না? আমার মতো দায়িত্ব বৈদ্যের যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি করে এনে দেশের এমপিও বানাইছে, মন্ত্রীও বানাইছে, আমি আপনাদের একজন কামলা, আমি আপনাদের একজন খাদেম, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা আমার বাসায় আসবেন, আমাকে তারেক জিয়া সাহেব আপনাদের খাদেম হিসাবে নিয়োগ করেছেন, যতক্ষণ আল্লাহ পাক রাখবেন ততক্ষণ আপনাদের খাদেম হিসাবে খেদমত করে যাব। আপনাদেরকে অনেক ধন্যবাদ। যেহেতু এখন আমার খতিব সাহেব যদি দোয়া করবেন, একামত হয়ে যাবে, আমার অনেক কিছু বলার ছিল, বলবো, মাহফিল তো হবে, মাহফিলে আসবো তখন কথা বলবো। আসসালামু আলাইকুম।
0: আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে, অত্যন্ত মূল্যবান এবং উদ্দীপনামূলক বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত উপস্থিতি সুধীমণ্ডলী, এ পর্যায়ে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানের প্রথম পর্বের শেষ হবে। বাদ এশা, বাদ এশা আমাদের একটি পর্ব রয়েছে, ওয়াজ মাহফিল। আজকের ওয়াজ মাহফিলে আমাদের ওয়াজ পেশ করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন পর্বের দোয়া এবং মোনাজাত পরিচালনার জন্য আমরা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। মুফতি মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ।
3: আমরা ইস্তেগফার পড়ি, দুরূদ শরীফ পড়ি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমরা সংক্ষিপ্ত দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এ আল্লাহ, আপনি মেহরবানি করে আমাদের এই মাহফিলকে আপনি কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত জানা এবং বোঝার আমল করার তৌফিক আমাদেরকে নসিব করেন। এ আল্লাহ, আমাদের রাষ্ট্রীয় মুরব্বীরা আজকে সীরাত সম্পর্কে, ইসলামী শরীয়ত সম্পর্কে, কোরআন করিম সম্পর্কে যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, এ আল্লাহ, এই সব কিছু আমাদেরকে মেনে চলার তৌফিক নসিব করেন। এ আল্লাহ, যা আলোচনা হলো ওটা যাতে বাস্তবে আমরা নিজেদের আমলের মধ্যে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের নির্দেশনাগুলো বাস্তবায়ন করতে পারি, সবাই করতে পারেন, এ আল্লাহ আপনি সেই তৌফিক নসিব করেন। اللهم انا نسالك من خير ما سالك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم يا الله আপনি মেহেরবানি করে দেশকে হেফাজত করেন, পুরো মুসলিম বিশ্বকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদের এই দেশের মাননীয় সরকারকে ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে হিম্মত এবং কুয়ত দান করেন, তাদের শারীরিক শক্তি, মানসিক শক্তি, ইমানি শক্তি বাড়িয়ে দেন। ইয়া আল্লাহ সবাইকে সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।
0: খতিব মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মহামান্য রাষ্ট্রপতি প্রস্থানের পরে আপনারা উঠবেন। আমরা মহামান্য রাষ্ট্রপতি এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং সুধী মণ্ডলীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি।
2: শ্রোতা বন্ধুরা, ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্বোধনী অনুষ্ঠান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব সাহানা থেকে এতক্ষণ সরাসরি সম্প্রচার করা হল। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ রুহুল আমিন, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাদুল আজম ও মেজবা চৌধুরী, সরাসরি সম্প্রচারের সমন্বয় ABM মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন ASM জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। এবং আজকের সরাসরি সম্প্রচার অনুষ্ঠান প্রযোজনা করলেন মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ। শ্রোতা বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবন নবী করিম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শে অনুপ্রাণিত হোক এবং সহি এবং শুদ্ধভাবে যেন জীবনযাপনের মধ্য দিয়ে আমরা সবাই দেশ এবং জনগণের খেদমতে কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে এবং পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠান মালার সাফল্য কামনা করে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি আমাদের জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
5: এতক্ষণ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আজ 25 আগস্ট থেকে আগামী 8ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত পক্ষকালব্যাপী অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
6: বাংলাদেশ বেতার খুলনা, এতক্ষণ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পক্ষকালব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ ঢাকায় প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন করলেন। এ অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হল। শুনতে পেলেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন আমরা ফিরে যাচ্ছি ঢাকা কেন্দ্রের নিয়মিত সম্প্রচার কার্যক্রমে।
7: তো বিষয়টা মাথায় রেখে পরিবার পরিকল্পনা অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে এবং আমরা ওই সমস্ত দম্পতি যাদের স্ত্রীর বয়স 18 বছরের নিচে তাদেরকে আমরা বিয়ের সাথে সাথে রেজিস্ট্রেশন করতেছি এবং আমাদের মাঠকর্মীরা নিয়মিতভাবে তাদেরকে মনিটরিং এ রাখতেছে। তাদেরকে আমরা বিভিন্ন ধরনের উদ্বুদ্ধকরণ কার্যক্রমে আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি এবং আমরা তাদেরকে বিভিন্ন রকমের বার্তা দিচ্ছি যাতে করে সময়ের আগে তারা সন্তান না নেয়।
8: ধন্যবাদ আপনাদেরকে প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।
9: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন 15-19 বছর বয়সী মায়েদের পরিবার পরিকল্পনার পদ্ধতি ব্যবহারের হার বৃদ্ধিতে করণীয় বিষয় একটি আলোচনা। আশা করছি বিষয়টি সম্পর্কে জেনে আপনারা উপকৃত হয়েছেন। এবারে বন্ধুরা আপনাদের শোনাব একটি জনসংখ্যা বিষয়ক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আশিকুর রহমান আশিক ও মোর্শেদা শাহরিন। কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার এবং এতে সুর করেছেন দীপক কুমার দে।

0: শুনছিলেন জনসংখ্যা বিষয়ক গান। আসুন দেশের জনসংখ্যা সীমিত রাখি, জীবন মান উন্নয়ন করি। আসুন সবাই দেশের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে দেশকে স্বনির্ভর করি। আমাদের সুদৃঢ় অস্তিত্ব আমাদের দেশের অস্তিত্ব।
1: তোমার বাপে পাতে মাদাটা তুলে দাও।
2: নেন আব্বা, এইটা নেন।
3: আরে না, না রে মা, যথেষ্ট খাইছি। আর
2: খালি মাছের মাথাটা খান।
3: তুই তো জানোস রাহেলা, পরিমাণের বেশি আমি খাই না।
1: এক বেলা একটু বেশি খেলে কিচ্ছু হয় না।
3: না বেন, না, বিনা দরকারে একটু বেশি খাইয়া লাভটা কি? বরং অনেক সময় দরকারের বেশি খাইলে তরিলে অশান্তি লাগে। খাইয়া যদি শান্তি না হইলো তো খাইয়া লাভটা কি? দে মা পানি দে।
1: এই যে, আরে আরে, হাত দিয়া ফেলাইলেন যে। বৌমা, তোমার আব্বারে এক গ্লাস দুধ দাও।
3: বেয়ান সাহেবা যেমন খাতিরদারি করতেছেন, তাতে তো ইচ্ছা করে বাড়ি ঘর থুইয়া এইখানে এসে পড়ে থাকি।
1: থাকতে পারলে থাকবে, আমার তরফ থেকে কোনো আপত্তি নাই।
3: শুকর আলহামদুলিল্লাহ, খুব মজার মজার খানা খাইলাম।
2: আমার হাতের রান্না তো তাই খুব মজা হয়েছে।
3: কেন, তুই রান্ধস নাই?
1: না বেয়াই সাহেব, বৌমা তো পোহাতি, তাই ওরে একটু আধটু কাজ কাম কম করতে দি, বিশেষ করে পরিশ্রমের কাম। এই অবস্থায় একটু বিশ্রামে থাকা ভালা।
3: যে আপনি ঠিকই বলেছেন, এই কথাটা অনেকে জানে না, জানলেও মানে না।
1: বৌমা, তোমার আব্বারে পান আনা দাও।
2: আব্বার তো পান সুপারির অভ্যাস নাই,
1: বড় নিয়ম মান্য চলেন দেখি ভাই সাহেব।
3: যে চেষ্টা করি, নিয়ম মান্য চলতে পারলে স্বাস্থ্য, শরীর, মন সবই ভালো থাকে। নিয়মের মধ্যে চলতে পারলে একটা শান্তি আছে।
1: হ্যাঁ ঠিকই কইছেন।
3: বিয়ান সাহেব, আপনি এজাজত দিলে আমরা বিকালেই রওনা হইতে চাই।
1: যাইবেন যখন, একটু আগে ভাগে যাওনি ভালো।
3: হ্যাঁ তাহলে তো তৈরি হইয়া গেলে ভালো হয়।
1: বৌমা,
2: জি আম্মা,
1: তুমি এইগুলা গোছ গাছ করে তৈরি হয়ে লও।
2: আচ্ছা আম্মা।
4: দূর, তুমি এইটা কি কও?
2: উমা, এমন কি কইলাম? তাড়াতাড়ি কাপড় বদলাইয়া তোমারে তৈরি হইতে কইলাম।
4: না, আমি যাবো না।
2: আরে আব্বাই তোমারে সাধলো, আম্মাও যাইতে কইলো, তখন তুমি যাইবা না কেন?
4: আমার সরম করে।
2: উমা, তোমার আবার কিসের সরম?
4: তুমি প্রথম মা হইবা, বাপের বাড়ি যাইতেছো, আমিও যাই তোমার লগে থাকুম, এইটা জানি আমার কাছে কেমন লাগে।
2: আহারে ডং, তুমি না গেলে আমিও যাবো না, ব্যাস।

0: अरे वो शामसु शामसु
1: क्याडा जामिल भाई नी
0: अरे कराओ कराओ
1: जामिल भाई बाजार सदा शेष
0: हाँ लाओ एक संगे बाड़ी जाए
1: हाँ चलें
0: शामसु
1: जे जामिल भाई कौन
0: तुम्हार बाबे तो ज्ञानी मानुष हकगुले मान्य करे तुम्हें एमन बेकूफ हईले कैमने
1: कैन बेकूफर कामडा की करलाम आमी
0: बेकूफर मतो काम करला नाई तो कि हुनलाम बाड़ीते तुम्हार बोन आर बोन जामा आइछे अथच तुम्हें बाजारटा करले कि
1: খারাপটা কি করলাম
0: এই যে কচু ঘেচু কিনলা এটা একটা বাজার হলো তোমার মাথায় আসলে কিছু নাই
2: সত্যি রে রাহেলা তোর শাশুড়ি বড় ভালো মানুষ
3: হ আসুনি সময় এমন একটা কথা কইল যে আমার মনে হইল ওইখানেই থাইকা যাই
2: কি কইল
3: কইল প্রথমবার মার কাছে যাইতাছো তা যাও পরে কইল আমার যাইতে পারবা না আমিও সব বুঝি আমিও তো মা
2: বিয়ান কি মনে কষ্ট পেয়েছে
3: আমার এত আদর করে তাই হয়তো আইবার সময় খারাপ লাগছে
4: মা

0: মা
1: কি দেশ আনছো বাজার আনছোস
0: হ্যাঁ মা কিন্তু জামিল ভাই এটা কি কইলো
1: কি কইছে জামিলে
0: কইলো এই সব কচু ঘেসুলিয়া বাড়ি যাইতাছো এগুলো একটা খাদ্য হইলো বইনার জামাই আইছে তা করে কি কচু ঘেসু দিয়া ভাত খাওয়াইবা
1: কেন জামাই লাগে মাছ গুছ কিছু আনুস নাই
0: হ্যাঁ তা তো আনছি কিন্তু আব্বা যে বিশেষ করে কয়া দিল কচু শাক লতি পুঁই শাক এগুলা আনতে সেই জন্য তো আমি একটা বড় কচু কিছু লতি আর শাক আনলাম
2: শাক সবজি আর কচু ঘেঁচু বুঝি নিজু মানের খাবার আসলে তা নারে ডিম দুধ পনির কলিজায় যে পুষ্টি আছে তার সমান পুষ্টি আছে কচু শাক পুঁই শাক লাল শাক আর মূলা শাকে এই কথাটা ওরা জানে না মায়ের শরীর থেকে সবকিছু নিয়ে আই গর্ভের শিশু দিনে দিনে বড় হয় মায়ের শরীরে পুষ্টি তো পায় ওই গর্ভের শিশু আর বাচ্চা হনের পরেও মায়ের দরকার প্রচুর আয়রন বা লৌহ জাতীয় খাবার রক্ত শূন্যতা পূরণ কইরা আবার মার শরীরে স্বাস্থ্যে আগের মতো সৌন্দর্য আনে
0: আব্বা আমি যাইতাছি
2: কই যাস
0: জামিল ভাইরে কই আইতে বেকুব আসলে কেডা
3: শ্রোতা বন্ধুরা ডেঙ্গু সহ অন্যান্য অসুখ থেকে বাঁচতে বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন আসুন রোগ জীবাণু ধুলাবালি থেকে বাঁচতে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করি সুখী সংসার অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভিন সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
4: শাহিদা মঞ্জুরি
5: অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভীন। শুরুতে শিরোনাম। যথাযথ ধর্মীয় মর্যাদায় আগামীকাল দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ মিলাদুন্নবী। পক্ষকালব্যাপী সিরাতুন্নবী অনুষ্ঠানমালার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্য সম্প্রচার মন্ত্রীর। দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে ইউএনডিপি আগ্রহী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবেলায় 4,500 কোটি টাকা সহায়তা দেবে ডেনমার্ক, জানালেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে 31 আগস্ট নির্ধারণ করেছেন আদালত। যুদ্ধবন্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক পুনর্বহালে ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানাল পাকিস্তান। এবং টারউইনে টপ অ্যান্ড টি-20 ক্রিকেট সিরিজে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি দলের কাছে 21 রানে পরাজিত হল বাংলাদেশ হাই পারফরমেন্স দল।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। দেশে আগামীকাল যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হবে পবিত্র ঈদ মিলাদুন্নবী। মানব জাতির জন্য শান্তির বার্তা নিয়ে 570 খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির 12ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবন ও কর্মের মাধ্যমে সত্য, ন্যায়, ক্ষমা, সহমর্মিতা ও মানুষের মর্যাদার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, মহানবীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তার পানিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী অনুষ্ঠানমালা আজ থেকে শুরু হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশে এই অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন,
2: ধর্মের নামে বিভেদ বৈষম্য নয়, ইসলামের শক্তি ও মানবতার বাণী চলবে। মহান আল্লাহ আমাদেরকে সকলকে প্রিয় নবী হযরত ইসলামের জীবন আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের দেশ ও জাতিকে সকল অনিষ্ট, বিভেদ, অশান্তি থেকে রক্ষা করুন। বাংলাদেশকে শান্তি, ন্যায়, সাম্য, সম্প্রীতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান। শুভ প্রদর্শন করছি এবং সকল কর্মসূচির
0: অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কিরাত মাহফিল, হামদ নাত মাহফিল, ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সেমিনার, কবিতা পাঠের মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মাসব্যাপী ইসলামী বইমেলা। এদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি রেডিও স্টেশন ও টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। এছাড়া সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সরকার সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। আজ বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মেজবাউল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তারা অভিনন্দন জানান। সাক্ষাৎকালে তারা স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডির সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ আহ্বান জানান। শেখ হাসিনা সহ ভারতে পলাতক আসামিদের প্রসঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন সহ বিগত সময়ের সব অপরাধের সঠিক বিচারের স্বার্থে যাদের মামলা রয়েছে তাদের সবাইকে ফেরত আনা হবে। এ নিয়ে শুনুন প্রতিবেদনে।
3: সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলন করে তথ্য মন্ত্রণালয়। উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও তথ্য সচিব সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বুদ্ধিভিত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের বয়কটের আহ্বান জানান।
4: ফ্যাসিস্ট গণমাধ্যমকে আমি ইন্টেলেকচুয়ালি ফ্যাসিজমের সাথে তুলনা করি। ওই ইন্টেলেকচুয়াল চিন্তা চেতনায় যদি কেউ ফ্যাসিজমকে সাপোর্ট করে, প্রমোট করে, সেই জিনিসটাকে তো আসলে আমরা সামাজিক ভাবে ধিক্কার জানানো ছাড়া কিছু করতে পারি না। তো ওই ব্যালেন্স আমাদের মাথায় রাখতে হবে যে ফ্রি জার্নালিজম কোনটা আর অ্যাকচুয়ালি ফ্যাসিজম কোনটা।
3: ব্রিফিং এ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী গণমাধ্যমের স্বাধীনতার কথা উল্লেখ করে বলেন, সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলের আছে।
5: সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে। তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। সরকার এবং রাষ্ট্রের লাইন বিটুইন সরকার এবং রাষ্ট্র, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে।
3: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেন, দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে। গ্যাস সংকট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম প্রতি ইউনিট $12-14 থেকে লাফিয়ে $24 পৌঁছেছে।
6: সরবরাহ পূর্ণ মাত্রায় প্রতিস্থাপিত হয়নি। আমাদের FSRU যেটা নষ্ট হয়েছিল, আগুন ধরেছিল, সেটা ঠিক করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে গ্যাসের যে কার্গো আছে সেই কার্গো সাপ্লাই আসতে একটু সমস্যা হচ্ছে, সেটা হলে এর মধ্যে ঠিক হয়ে যাবে। রিয়াল কথা বলা ভালো, যথেষ্ট ভালো একটা অবস্থায় যেতে আমাদের 2 বছরের মতো সময় লাগবে। আবারও বলছি, মানে এই না বাকি সময়গুলো আমরা আগের চেয়ে খারাপ থাকবো, আমরা আগের চেয়ে খারাপ থাকবো না।
3: অনুষ্ঠানের শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সরকারের 6 মাসের বিশেষ অর্জন বিষয়ে তথ্য অধিদপ্তর প্রকাশিত আই হ্যাভ এ প্ল্যান গণতান্ত্রিক অভিযাত্রার 6 মাস শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধানের সংশোধন সহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে UNDP-র আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স এই সহযোগিতার কথা জানান। বৈঠকে সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, পুলিশের সামর্থ্য বৃদ্ধি, গুজব ও অপতথ্য রোধে প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সহায়তা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য, অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করতে চায় ইউএনডিপি। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে ইউএনডিপির ধারাবাহিক সহায়তার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরও বৃদ্ধি করার আহ্বান জানান। ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবেলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টেন ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠককালে একথা বলেন। বৈঠকে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প তৃতীয় ধাপে ডেনমার্কের অর্থায়ন ও সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পটিতে ডেনমার্ক সরকার 4,500 কোটি টাকা অর্থায়ন করবে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মির্শাহে আলম বলেন, সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের সহযোগিতা সরকারের জন্য একটি বড় সাফল্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহরে ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদার চাপ অনেকাংশে কমানো সম্ভব হবে। মাগুরায় 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামের ডেথ রেফারেন্স এবং আপিলের রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী 31 আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সময় আবেদন করায় বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেন। গত 11 আগস্ট হাইকোর্টের এই বেঞ্চ বিষয়টির উপর শুনানি শুরু করেন। গতকাল শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেছিলেন আদালত। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি শিবলী রানীবালা। চলতি অর্থবছরের মধ্যে দেশের 5 ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মির্শাহে আলম। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেটে 6,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, এসব নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এর অংশ হিসেবে 26 আগস্ট রাত 12টা থেকে সংশ্লিষ্ট এলাকায় অস্ত্র বিস্ফোরক বহন সহ সভা, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার কথা জানানো হয়। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1,077 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। কলেরার মতো মারাত্মক পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে দেশ জুড়ে শুরু হয়েছে 2 ডোজের বিশেষ ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এই বিশেষ উদ্যোগে যৌথ সহযোগিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং ICDDRP। প্রাথমিক ধাপে দেশের 44টি উচ্চ ঝুঁকিপূর্ণ থানা উপজেলাকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। টিকা পেয়ে স্বস্তি প্রকাশ করছে সাধারণ মানুষ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রতি 1,000 জন মানুষের মধ্যে গড়ে 1.64 জন কলেরায় সংক্রমিত হন এবং দেশের প্রায় 6 কোটি 64 লাখ মানুষ এই রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছেন। এমন পরিস্থিতিতে কলেরা প্রতিরোধে বিনামূল্যে কলেরার টিকা প্রদান করছে সরকার। গেল 22 আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচির প্রথম ডোজ দেওয়া চলবে আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত, আর সম্পূর্ণ সুরক্ষার জন্য আগামী 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দেওয়া হবে টিকার দ্বিতীয় ডোজ। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্দিষ্ট কেন্দ্রগুলোতে চলছে এই কার্যক্রম। টিকা পেয়ে খুশি টিকা গ্রহীতারা।
9: আসলে কলেরাকে আমরা অনেক ভয় পাইতাম, এখন যদি এই টিকাটা সঠিক মতো খাওয়ানো হয় শিক্ষার্থী যারা আছে তাদের অন্তত ভবিষ্যতে আমরা নিশ্চিত হতে পারবো।
10: আমরা অনেক আনন্দিত এবং উৎসাহিত সাথে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারছি এবং বাচ্চারা তো আনন্দের সাথে খাচ্ছে, এলাকাবাসী খাচ্ছে,
11: ওষুধের মতোই স্বাদ। ভালো একটা উদ্যোগ সরকারের।
8: প্রাথমিক ধাপে দেশের 64টি উচ্চ ঝুঁকিপূর্ণ থানা ও উপজেলাকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 17টি ওয়ার্ড সহ ঢাকার শেরেবাংলানগর, খিলক্ষেত ও তেজগাঁও এবং ঢাকার বাইরে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের কিছু এলাকায় প্রায় 51,75,000 মানুষকে এই টিকা দেওয়া হচ্ছে। উৎসাহ উদ্দীপনা নিয়ে টিকা নিতে আসছেন এলাকাবাসী, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।
12: বাচ্চারা খুবই উৎসুক, তারা আসতেছে, দেখতেছে। এটা 3 চাপে আমাদের খাওয়ানো হয়। এটা কলেরা ভ্যাকসিন, আমরা এভাবে 3 বার টাপ দিই, তারপর পুরোটা আমরা খাওয়ানো শেষ করি।
13: সমস্ত লোকজন সুশৃঙ্খল ভাবে খাচ্ছে, আমাদের টিকার কার্যক্রমে কোনো সমস্যা নেই।
8: শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে এবং কলেরা মুক্ত বাংলাদেশ গড়তে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সঠিক সময়ে টিকার 2টি ডোজই সম্পন্ন করার আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাওহিদ হোসেন, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পূর্বের সমঝোতা স্মারকটি পুনর্বহাল করতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘির গালিব ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব জেনারেল মোহসেন রেজাইয়ের সাথে সাক্ষাৎ করেন। এদিকে IRGC-র মুখপাত্র বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ শুরু করায় যুদ্ধক্ষেত্রে তাদের পরাজয়ের প্রমাণ। ইরান ও তার বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করার পর চীন তার স্বার্থ রক্ষা করার অঙ্গীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন তথাকথিত অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করে এবং নিজেদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গতকাল কয়েকটি নতুন পদক্ষেপ ঘোষণা করেন, যাতে ইরানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলা যে কোনো দেশকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এই প্রেক্ষাপটে চীন এই প্রতিক্রিয়া ব্যক্ত করে। যুক্তরাষ্ট্র ও কানাডা দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ বৃদ্ধির প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত গাড়ির উপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন। ট্রাম্প গতকাল বলেন, তিনি আগামী 1 জানুয়ারি থেকে কানাডার গাড়ি ও ট্রাক এবং গাড়ির যন্ত্রাংশের উপর শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% করবেন। এল নিনোর প্রভাবে আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা জানায়, গত শুক্র শনিবার ভূপৃষ্ঠের তাপমাত্রা 21.1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা 2024 সালের মার্চের তাপমাত্রা 21.09 ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ছাড়িয়ে যায়। খেলার খবর। ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে 21 রানে পরাজিত হয়েছে। চলমান টুর্নামেন্টে বাংলাদেশের এটি প্রথম পরাজয়। এর আগে টানা 3 ম্যাচে বাংলাদেশ অপরাজিত ছিল। অ্যাডিলেড স্ট্রাইকার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 164 রান করে। জবাবে বাংলাদেশ হাই পারফরম্যান্স 20 ওভারে 9 উইকেট হারিয়ে 143 রান করতে সক্ষম হয়। এছাড়া দিনের অন্যান্য খেলায় হায়দ্রাবাদ কিংসম্যান 20 রানে নিউজিল্যান্ড এ দলকে এবং নর্দার্ন টেরিটরি অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিকে পরাজিত করে। প্রিটোরিয়ায় 4 দিনের ক্রিকেট ম্যাচে আজ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ এর কাছে বাংলাদেশ এ দল ইনিংস ও 413 রানে পরাজিত হয়েছে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ এ দল 122 ও 112, দক্ষিণ আফ্রিকা এ দল 6 উইকেটে 647 রানে প্রথম ইনিংস ঘোষণা। দুই দলের মধ্যে দ্বিতীয় 4 দিনের ম্যাচটি 30 আগস্ট পচেফস্ট্রুমে শুরু হবে। এই সফরে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল 3টি ওয়ানডে ম্যাচও খেলবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সমুদ্রবন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলার সমূহকে আগামীকাল সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যথাযথ ধর্মীয় মর্যাদায় আগামীকাল দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ মিলাদুন্নবী। পক্ষকালব্যাপী সিরাতুন্নবী অনুষ্ঠানমালা উদ্বোধন করলেন রাষ্ট্রপতি। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্য সম্প্রচার মন্ত্রীর। দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে ইউএনডিপি আগ্রহী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা সংকট মোকাবেলায় 4,500 কোটি টাকা সহায়তা দেবে ডেনমার্ক, জানালেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে 31 আগস্ট নির্ধারণ করেছে আদালত। যুদ্ধবন্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক পুনর্বহালে ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানাল পাকিস্তান। এবং ডারুনের টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি দলের কাছে 21 রানে পরাজিত হল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। খবর শেষ হলো।
15: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি তামান্না সিদ্দিকী। নিউজিল্যান্ড সম্প্রতি একটি যুগান্তকারী আইন প্রণয়ন করেছে, যেখানে বলা হয়েছে 16 বছরের কম বয়সী শিশু কিশোররা আর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে না। এই সিদ্ধান্তটি মূলত শিশুদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা এবং শিক্ষাজীবনকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারে শিশু কিশোররা ক্রমেই ভার্চুয়াল জগতে বেশি সময় কাটাচ্ছে, যা তাদের পড়াশোনা, সামাজিক সম্পর্ক এবং মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। নিউজিল্যান্ড সরকার মনে করছে এই বয়সে শিশুদের জন্য বাস্তব জীবনের অভিজ্ঞতা, খেলাধুলা, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোই সবচেয়ে জরুরি, তাই আইন করে তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ শিশুদের মানসিক চাপ কমাবে, সাইবার বুলিং থেকে রক্ষা করবে এবং তাদেরকে বাস্তব জীবনের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করবে। নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রাজিল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জার্মানি, ডেনমার্ক সহ বহু দেশ শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বয়সভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব পদক্ষেপে বয়সসীমা, অভিভাবকের সম্মতি, অ্যাকাউন্ট যাচাই ও কন্টেন্ট নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। বস্তুত অস্ট্রেলিয়ায় একই ধরনের আইন অর্থাৎ 16 বছরের নিচে শিশু কিশোরদের ক্ষেত্রে এই আইন ডিসেম্বর 2025 থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। শহর থেকে গ্রাম সব জায়গায় শিশু কিশোররা মোবাইল ফোন হাতে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ফেসবুক, ইউটিউব বা টিকটকে সময় কাটাচ্ছে। এর ফলে পড়াশোনায় অনাগ্রহ, পরিবার থেকে বিচ্ছিন্নতা, এমনকি মানসিক অস্থিরতা দেখা দিচ্ছে। অনেক সময় তারা ভুয়া তথ্য, অশালীন কন্টেন্ট কিংবা বিপজ্জনক চ্যালেঞ্জে জড়িয়ে পড়ছে, যা তাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। বাংলাদেশে এখনও এ বিষয়ে কোনো নির্দিষ্ট আইন নেই, তবে শিশুদের সুরক্ষায় কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন ডিজিটাল নিরাপত্তা আইন, শিশু আইন ইত্যাদি। এক্ষেত্রে বাংলাদেশের করণীয় হতে পারে কয়েকটি ধাপে। প্রথমত, নিউজিল্যান্ডের মতো বয়সভিত্তিক সীমাবদ্ধতা আরোপ করা, অর্থাৎ 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আইনগত নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে। দ্বিতীয়ত, অভিভাবক ও শিক্ষকদের সচেতনতা বাড়ানো জরুরি। তারা যদি শিশুদের মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে পারেন, তবে অনেক সমস্যাই কমে যাবে। তৃতীয়ত, সরকারকে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় করে শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট পরিবেশ নিশ্চিত করতে হবে, যেমন কন্টেন্ট ফিল্টারিং, সময়সীমা নির্ধারণ, শিশু বান্ধব অ্যাপ তৈরি ইত্যাদি। চতুর্থত, শিশুদের বিকল্প বিনোদনের সুযোগ বাড়াতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পাঠাগার এসব জায়গায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এতে তারা বাস্তব জীবনে আনন্দ খুঁজে পাবে এবং ভার্চুয়াল জগতের প্রতি আকর্ষণ কমবে। পঞ্চমত, গণমাধ্যমকে দায়িত্ব নিতে হবে। শিশু কিশোরদের সাফল্য, সৃজনশীলতা ও ইতিবাচক কর্মকাণ্ডকে সংবাদে অগ্রাধিকার দিতে হবে, যাতে তারা অনুপ্রাণিত হয়। সবশেষে বলা যায়, নিউজিল্যান্ডের এই আইন শুধু তাদের দেশের জন্য নয়, বরং বিশ্বব্যাপী একটি দৃষ্টান্ত। বাংলাদেশ যদি সময়মতো পদক্ষেপ নেয়, তবে আমাদের শিশু কিশোররা সাইবার আসক্তি থেকে মুক্ত হয়ে পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীলতায় মনোযোগী হতে পারবে। রাষ্ট্রের দায়িত্ব হল তাদেরকে নিরাপদ পরিবেশ দেওয়া, যাতে তারা সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে সক্ষম হয়। এই প্রেক্ষাপটে মূল বার্তা হবে, শিশুদের ভবিষ্যৎ রক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি। নিউজিল্যান্ডের উদ্যোগ আমাদের জন্য এক সতর্ক বার্তা, আর বাংলাদেশের করণীয় হল দ্রুত আইন প্রণয়ন ও সচেতনতা বৃদ্ধি। শিশুদের হাতে মোবাইল নয়, বই, খেলাধুলা আর সৃজনশীলতার সুযোগ তুলে দেওয়া, এটাই হবে প্রকৃত বিনিয়োগ। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
16: বাংলাদেশ বেতার, এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
17: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধুরা, এবার শুনবেন একটি দেশাত্মবোধক গান, রবীন্দ্রনাথ বিশ্বাসের কথায় কিরণচন্দ্র রায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, দেশাত্মবোধ গানটি শুনলেন রবীন্দ্রনাথ বিশ্বাসের কথায় কিরণচন্দ্র রায়ের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, মিডিয়াম ওয়েভের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীকালের নিয়মিত অধিবেশন শোনার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি ১৫ ঘটিকায় ১১৬৫৫ কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় ১০৪, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে ৮৮.৮, রংপুরে ১০৫.৬, সিলেটে ১০৫.২ এবং কুমিল্লায় ১০১.২ মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 26 আগস্ট বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু বলেছেন, জাপানি বিচারপতিদের দুটি প্রধান আন্তর্জাতিক আদালতের প্রধান হিসেবে অবস্থান করা মূলত আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য জাপানের প্রচেষ্টারই প্রতিফলন। সোমবার টোকিওতে চতুর্থ টোকিও আন্তর্জাতিক আইন সংক্রান্ত সেমিনারের উদ্বোধনী অধিবেশনে মোতেগি একটি ভিডিও বার্তা প্রদান করেন। এশীয় এবং আফ্রিকার দেশগুলোর সরকারি কর্মকর্তাদের আন্তর্জাতিক আইন সম্পর্কিত বিষয়ে যথার্থ জ্ঞান প্রদানের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। মোতেগি বলেছেন, যেহেতু আমরা যে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলেছি সেটি নানা রকমের চ্যালেঞ্জের সম্মুখীন, তাই আমরা

মোতেগি তোশিমিৎসু বলেছেন, জাপানি বিচারপতিদের দুটি প্রধান আন্তর্জাতিক আদালতের প্রধান হিসেবে অবস্থান করা মূলত আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য জাপানের প্রচেষ্টারই প্রতিফলন। সোমবার টোকিওতে চতুর্থ টোকিও আন্তর্জাতিক আইন সংক্রান্ত সেমিনারের উদ্বোধনী অধিবেশনে মোতেগি একটি ভিডিও বার্তা প্রদান করেন। এশীয় এবং আফ্রিকার দেশগুলোর সরকারি কর্মকর্তাদের আন্তর্জাতিক আইন সম্পর্কিত বিষয়ে যথার্থ জ্ঞান প্রদানের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। মোতেগি বলেছেন, যেহেতু আমরা যে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলেছি সেটি নানা রকমের চ্যালেঞ্জের সম্মুখীন, তাই আমরা

শ্রোতা বন্ধুরা, দেশাত্মবোধক গানটি শুনলেন। FM সম্প্রচার কার্যক্রম 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সিরাতুন্নবী উপলক্ষে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ সম্পর্কে আলোচনা করবেন মুফতি সিফাতুল্লাহ। প্রচারিত হবে দুপুর 12:40। সালাম ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গ্রন্থিত বিশেষ অনুষ্ঠান শুনবেন 2:30। নিবেদনে ট্রান্সক্রিপশন সার্ভিস, ঢাকা। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান 1:05। চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান 6:10। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান 8:15, দুপুর 12:15, 6:55, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান 8:30। এছাড়া আধুনিক গান শুনবেন অম্বিকা রানী সাহায়ের কণ্ঠে দুপুর 12:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনবেন 3:05 এবং 4:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন মোস্তাফিজুর রহমান নান্টুর কণ্ঠে দুপুর 12:20। পাঁচমিশালি গান শুনবেন 3:30। 9:45 রাগ রং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান। এছাড়া FM ব্যান্ড 88.8 MHz

0: এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার খুলনা। এবারে তেলাওয়াত কালামে পাক ও বাংলা তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

الأرض فاحكم بين الناس فاحكم بين الناس بالحق

0: صدق الله العظيم.
1: হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়।
2: এই ছিল আমাদের পরিবেশনা। সুপ্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান ঘোষণায় ছিলেন সুদীপ কুমার কুণ্ডু, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ সাইফুজ্জামান, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, এবং ঘোষণায় ও অধিবেশন তত্ত্বাবধানে ছিলাম আমি প্রসূন কুমার রায়। সুপ্রিয় শ্রোতা, আমাদের আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে সকাল 7:59। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।